আজ সোমবার, চৌঠা জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 10ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 25শে মে 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন 5:55 হয়ে 30 সেকেন্ড। আকাশবাণী মুর্শিদাবাদ, শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ। অমৃতবাণী অনুষ্ঠানে রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। শৈশবে ও বাল্যকালে আমরা পিতামাতা ও অন্য আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের মুখের কথা শুনিয়া যে জ্ঞান লাভ করি তাহা মাতৃভাষার সাহায্যে করি। সুতরাং শৈশবে ও বাল্যে পুস্তকাদি হইতে যে জ্ঞান লাভ করি তাহাও মাতৃভাষার সাহায্যেই করা যে স্বাভাবিক এবং তাহাই যে প্রকৃষ্টতম উপায়, সে বিষয়ে প্রমাণ ও যুক্তির প্রয়োগ অনাবশ্যক। কৈশোর ও যৌবনে জ্ঞান লাভও যে মাতৃভাষার মাধ্যমে ভালো হয় তাহাই কেবল আমাদিগকে বিবেচনা করিতে হইবে। ভারতবর্ষ পরাধীন দেশ বলিয়া এবং সেই কারণে আমাদিগকে অল্প বয়স হইতেই ইংরেজি শেখানো হয় বলিয়া এরূপ আলোচনা এদেশে আবশ্যক বোধ হয়। মাতৃভাষাই শ্রেষ্ঠ বাহন, এরূপ আলোচনা স্বাধীন ও সভ্য কোন দেশে হয় বলিয়া অবগত নহি। ইংরেজি শিক্ষা করা যে আমাদের পক্ষে উচিত বা আবশ্যক তাহা নিশ্চয়ই স্বীকার্য। মানুষের জ্ঞান বিদ্যার সকল বিভাগই বাড়িয়া চলিয়াছে। নতুন জ্ঞানের সহিত পরিচয়ের জন্য কোন না কোন শ্রেষ্ঠ পাশ্চাত্য ভাষা জানা দরকার, কারণ ভারতবর্ষের কোনো ভাষাই কোনো বিদ্যার উচ্চতম ও নবীনতম জ্ঞানের পুস্তক পত্রিকাদি প্রকাশিত হয় না। ফরাসি, জার্মান, ইংরেজি প্রভৃতি পাশ্চাত্য ভাষাই এই পুস্তক পত্রিকাদি প্রকাশিত হয়। আমাদিগকে অন্য কারণে ইংরেজি শিখিতে হয়, তাহাতে জ্ঞান অর্জন সম্বন্ধীয় এই উদ্দেশ্যও সিদ্ধ হয়। ইংরেজি ছাড়া অন্যান্য পাশ্চাত্য ভাষা যদি কেহ শিখিতে পারে তাহা আরও ভালো। সকল বিষয়ে উচ্চতর ও আধুনিক জ্ঞান যাহা হইতে পাওয়া যায় তাহার মধ্যে ইংরেজি পৃথিবীতে সকলের চেয়ে বেশি লোকই ব্যবহার করে। অতএব ভারতবর্ষের লোকেরা ইংরেজি জানিলে তাহা তাহার সাহায্যে সভ্য জগতের যত লোকের সহিত চিন্তা ও ভাবের আদান প্রদান করিতে পারিবে অন্য কোনো ভাষার সাহায্যে তাহা পারিবে না। অমৃতবাণী অনুষ্ঠান।

0: এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন ভক্তিগীতি। আজকের শিল্পীরা ছিলেন মহেশ রঞ্জন সোম, হৈমন্তী শুক্লা এবং সবশেষে শ্রীকান্ত আচার্য। ভক্তিগীতি এখনকার মতো এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে। এখন খবর কলকাতা কেন্দ্র থেকে।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় গিয়ে পৌঁছেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেয়ানিবিধির আওতায় রাখা হবে না। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল থেকে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও গতকাল নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন ডক্টর জয়শঙ্কর।
2: Secretary and I therefore welcomed the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
1: ডক্টর জয়শঙ্কর দুদেশের জনগণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাতের বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সর্বদাই আলোচনা ও কূটনীতির পথে সমস্যা সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলেও তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও বলেন, ভারত সেদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলেও তিনি জানান।
3: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
1: নতুন দিল্লি ভারত মন্ডপে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করে বলেন যে, দুদেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন, ভারত তার উপর শতভাগ ভরসা রাখতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এল যখন শ্রী রুবিও 4 দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এরপর গতকাল ভারতীয় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে চলতে থাকা আলোচনার 60 দিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকায় রিপাবলিকানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে চুক্তি শর্তগুলো ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর ট্রেস ক্রুজ বলেছেন যে এই চুক্তি স্বাক্ষরিত হলে এটি হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। অন্যদিকে মার্কিন সেনেটর সশস্ত্র বাহিনী বিষয় কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, 7 দিনের যুদ্ধবিরতি অর্থ দাঁড়াবে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তা সবকিছুই বৃথা। তবে বিদেশ বিষয় কমিটির সদস্য মাইক ললার বলেছেন, প্রশাসন শেষ পর্যন্ত এই শাসক গোষ্ঠীর অবশিষ্ট অংশকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর ব্যাপক হামলা চালায়। এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। ইরান ও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলির উপর পাল্টা হামলা চালায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভারলিয়েন গতকাল পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, প্রতিবছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই অসামরিক সম্মান শিল্পকলা, সমাজসেবা, জনসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য, শিল্প, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, অসামরিক পরিষেবা বিভিন্ন ক্ষেত্রে প্রদান করা হয়। অসাধারণ ও বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ পদ্মবিভূষণ, উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য পদ্মভূষণ এবং যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সমস্ত জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দিয়ানিবিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে জনজাতিদের কোনো অধিকার ক্ষুণ্ণ করা হবে না। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 149,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী সমুনাথ কুর্মীকে 109,000-এর বেশি ভোটে তিনি পরাজিত করেছেন। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয়ের জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লিখেছেন, এই দেশ জনাদেশে গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-এর 31 ডিসেম্বরের পর যারা অবৈধভাবে কাঁটা তার পেরিয়ে দেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। কলকাতা ইডেন উডানে গতকাল আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। টসে জিতে কেকেআর দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিল্লি 20 ওভারে 5 উইকেটে 203 রান তোলে। কেএল রাহুল 60, অধিনায়ক অক্ষর প্যাটেল 39 রান করেন। সৌরভ দুবে 2টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর 18 ওভার 4 বলে 163 রানে অল আউট হয়ে যায়। অধিনায়ক অজিঙ্ক আরাহানে 63 রান করেন। দিল্লির হয়ে লুঙ্গি এন গিডে ও কিলদীপ যাদব তিনটি করে উইকেট নিয়েছেন। কুলদীপ ম্যাচে সেরা হয়েছেন, 14 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে এবারের আইপিএল শেষ করল কলকাতা নাইট রাইডার্স। সমসংখ্যক ম্যাচ খেলে 14 পয়েন্ট সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস ষষ্ঠ স্থানে রয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। বুধবার নিউ চণ্ডীগড়ের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুক্রবার একই ম্যাচে অনুষ্ঠিত হবে, ফাইনাল রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় গিয়ে পৌঁছেছে। খবর শেষ হল এরপরেই জাতীয় সংবাদ 7:25।
0: অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী ঋতু গুহ।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন ঋতু গুহ, সাগর সেন, নীলিমা সেন, দ্বিজেন মুখোপাধ্যায়, রমা মণ্ডল এবং চিন্ময় চট্টোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীত এখনকার মতো এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন নজরুল গীতি, প্রথম শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন নজরুল গীতি। আজকের শিল্পীরা ছিলেন রাঘব চট্টোপাধ্যায়, চন্দ্রাবলী রুদ্রদত্ত, রামানুজ দাশগুপ্ত এবং ফেরদৌস আরা। নজরুল গীতি এখনকার মতো এ পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। ইতিমধ্যেই যারা ধান সংগ্রহ করে ফেলেছেন, সেই ধান ত্রিপল দিয়ে ঢেকে রাখুন। আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। ঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া এবং ক্ষতি এড়াতে পরিপক্ক ফল দ্রুত সংগ্রহ করুন। সবজি ও লম্বা ফসল, বিশেষত কলা ও পেঁপে গাছের জন্য খুঁটি দিন, যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন, জলাবদ্ধতা না হয় সেদিকেও লক্ষ্য রাখুন। পাকা ফসল দ্রুত সংগ্রহ করুন, শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সময় কীটনাশক বা সার প্রয়োগ এড়িয়ে চলুন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ শুনলেন। এবারই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাস। আজ এবং পরবর্তী 4 দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু স্থানে। সতর্কবার্তায় জানানো হয়েছে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায়। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 4 দিন। আগামী 48 ঘন্টায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন লোকগীতি। প্রথম শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

লোকগীতি শুনছিলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনে পরবর্তী কী কী অনুষ্ঠান আপনাদের জন্য। 7:25 কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, 7:35 স্থানীয় বাংলা সংবাদ, 7:45 দ্বীপ জেলে যায়, অঞ্জলি, সবরমতী এবং বনপলাশীর পদাবলী, বাংলা ছায়াছবির গান। 8:00 শুভ সকাল অনুষ্ঠানে আজকের বিষয় ইচ্ছা শক্তি। 9:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, 9:10 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:00 কলকাতা কেন্দ্র থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, 1:00 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 1:30 আবারও কলকাতা কেন্দ্র থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 2:20 বাংলা আধুনিক গানের অনুরোধের আসর, উপস্থাপনায় রুমা বন্দ্যোপাধ্যায়। 3:00 এবং 3:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, 3:10 দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 5:00 দিল্লি কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান, 6:00 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 6:05 দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান, 6:30 জীবিকার জন্য অনুষ্ঠানে কর্মখালি সংক্রান্ত খবরাখবর, 6:35 গ্রামীণ সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 6:40 ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, অতুল প্রসাদী গান 6:55, 7:10 আজ সন্ধ্যায়, 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, 7:50 স্থানীয় বাংলা সংবাদ, 8:00 এবং 8:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, 8:10 বাংলা রাগ প্রধান গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 8:30 আধুনিক গান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ, 9:15 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:00 কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, 10:10 বাংলা ছায়াছবির গান, 10:30 মাটির সুর অনুষ্ঠানে লোকগীতি, 11:00 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনে পরবর্তী কী কী অনুষ্ঠান আপনাদের জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। 8:00 শুভ সকাল অনুষ্ঠানে আজকের বিষয় ইচ্ছা শক্তি। এ নিয়ে আপনাদের মতামত পাঠাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9434921300। কেমন ঘোষণাটি শেষ হল? আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz এফএম প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন খবর কলকাতা কেন্দ্র থেকে।
1: খবর

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতি মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী রেকর্ড ব্যবধানে জয় রাজ্যের মানুষের বিজেপির প্রতি অটল আস্থার প্রতিফলন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে 5 দিনব্যাপী হজ তীর্থযাত্রা আজ শুরু হচ্ছে। আইপিএল ক্রিকেটে প্লে অফ পর্ব আগামীকাল থেকে শুরু হবে। লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গতকাল দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপামে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। তিনি এই কারণে সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন যে, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে।
1: President Trump set out a pathway for the further development of our enduring partnership. Their goal was to advance the aspirations of our people for a bright and prosperous future while also serving global good.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে। তিনি আরও বলেন, ঠিক 1 বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের আরও উন্নয়নের লক্ষ্যে এটির রূপরেখা কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও নতুন দিল্লিতে গতকাল বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। নতুন দিল্লি ভারত মণ্ডপামে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে টেলিফোন করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করে বলেন যে, দুদেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন, ভারত তার শতভাগ ভরসা রাখতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন শ্রী রুবিও 4 দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কো রুবিও। এরপর গতকাল তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে চলতে থাকা আলোচনার 60 দিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয়গুলিকে অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকায় রিপাবলিকানদের মধ্যে মতবিভেদ সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে, চুক্তির শর্তগুলো ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর টেজ ক্রুজ মন্তব্য করেছেন যে, এটি চুক্তি স্বাক্ষরিত হলে এটি হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। অন্যদিকে মার্কিন সেনেটর সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, 60 দিনের যুদ্ধবিরতির অর্থ দাঁড়াবে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তা সবকিছুই বৃথা। তবে বিদেশ বিষয়ক কমিটির সদস্য মাইক ললার বলেছেন, প্রশাসন শেষ পর্যন্ত এই শাসক গোষ্ঠীর অবশিষ্ট অংশকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর ব্যাপক হামলা চালায়। এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্রগুলোর উপর পাল্টা হামলা চালায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের প্রথম অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ের জন্য অগণিত বিজেপির কার্যকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশ গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মীকে 1,09,000-এর বেশি ভোটে তিনি পরাজিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেয়ানুবিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে জনজাতিদের কোনো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের অধিকার আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে বর্তমানে জনজাতি কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা আজ থেকে শুরু হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 600,000-এরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবু শহর মিনায় সমবেত হয়েছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্ট অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশ সম্পর্ককে জোরদার করার ক্ষেত্রে অবদানের জন্য শ্রী ভার্মাকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জানান। কলকাতা ইডেন উদ্যানে গতকাল আইপিএল এর লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ, এরপরেই

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। ফলতা বিধানসভা কেন্দ্রে জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াল 208। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সবকটি দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। আটক অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশে গণতন্ত্রে জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে গতকাল বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে তিনি 109,000 বেশি ভোটে পরাজিত করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়। 88% বেশি ভোট পড়ে এই কেন্দ্রে। এদিকে ফলতা আসনে জয়লাভের ফলে বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা বেড়ে হল 208। বিজেপির জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সোনার ফলতা গড়ার জন্য তাঁর সরকার দায়বদ্ধ। ফলতায় বিজেপির বিপুল জয়ে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল কার্যত ধূলিসাৎ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে না।
1: তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না, এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, পার্টিটা আগামী দিনে কোথায় থাকবে? সংগ্রহালয়ে থাকবে নাকি রাস্তায় থাকবে না পার্টি অফিসের ভেতরে থাকবে, সে আগামী দিনে বোঝা যাবে।
0: ফলতায় নির্বাচনে বিজেপি প্রার্থীর রেকর্ড ভোটে জয়ের পর বিজেপি নেতা অমিত মালভিয়া বলেছেন, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই আসনে জনপ্রতিনিধিত্বের নৈতিক অধিকার হারিয়েছেন।

0: সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ফলতা থেকে অভিষেক রাজ্যের মানুষ এমনকি সমগ্র ভারতবর্ষকেও চ্যালেঞ্জ করেছিলেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আগামী দিনে রাজ্যে বামপন্থার পুনরুত্থান হবে, ফলতার ফলাফলই তা স্পষ্ট।
1: তৃণমূল যেভাবে একেবারে বরফের মতো গলে যাচ্ছে গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম লাল ঝান্ডার শক্তি তাকে সংহত করছি, আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার স্বীকৃতি এটা। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে, ফলতার ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে।
0: প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম আইচ রায় বলেছেন, এই নির্বাচনে তথাকথিত সন্ত্রাস ভোট চুরি ডায়মন্ড হারবার মডেলের সমাপ্তি ঘটেছে।
2: লড়াই সংগ্রামে আমরা এটা দেখলাম যে যারা সরকারি দল ছিল 20 দিন আগেও, তারা মোটামুটি ল্যাজ গুটিয়ে পালালো। এই নির্বাচনে এটা প্রমাণিত হয়েছে, তথাকথিত ডায়মন্ড মডেল, সন্ত্রাসের মডেল, লুটে নেওয়ার মডেল, ভোট চুরির মডেল, এই সমস্ত মডেল পর্যবসিত হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছেন এবং ভোটের রেজাল্ট বলে দিচ্ছে যে স্বৈরাচার শেষ কথা বলে না।
0: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন। গতকাল সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, 220 থেকে 230 আসন পাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের, ভবানীপুরেও তাকে জোর করে হারানো হয়েছে। মমতা ব্যানার্জি বলেন, ফল প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মীদের ওপর নানাভাবে আক্রমণ চলেছে। তৃণমূল কংগ্রেসের আমলে চালু হওয়া প্রকল্পের সমালোচনা করলেও বিজেপি সেগুলির নাম বদল করে চালু রাখছে বলেও মন্তব্য করেছেন তিনি। সব দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠকে বসবেন। সবকটি দপ্তরের সচিব এবং প্রজেক্ট ডিরেক্টরকে নিয়ে নবান্ন সভাঘরেই বৈঠক হবার কথা। এদিকে জেলা সফরে মুখ্যমন্ত্রী আগামীকাল নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-31 ডিসেম্বরের পর যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে, তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাতে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলেছে, তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা জেলাশাসক এবং পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেবারও নির্দেশ দেওয়া হয়েছে। 2026-এ 2 গ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ফরেনার্স ডিভিশন রোহিঙ্গা এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে 8 পাতার একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানেই অনুপ্রবেশকারীদের রাখার জন্য এই হোল্ডিং সেন্টার তৈরির কথা বলা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে 2022 সালের একটি খুনের মামলায় প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা আব্দুর রহিম মোল্লা ওরফে রহিম মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি বলে জানা গেছে। তাঁর স্ত্রী গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজ অভিযুক্ত রহিম মাস্টারকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। এদিকে পূর্ব বর্ধমানের গোলশীতে জাহির আব্বাস মণ্ডল নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2021 সালে ভোট পরবর্তী হিংসা তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল ওই ব্যক্তি 2 দিনের পুলিশ হেফাজত হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতে মান্নাপাড়া এলাকায় মাছের ভেড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল স্থানীয়রা বস্তাবন্দে আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। উদ্ধার হয়েছে 3টি বন্দুক, 24 রাউন্ড কার্তুজ ও বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকে এসআইআর এর অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে অধীরবাবু বলেছেন, দরিদ্র এবং প্রান্তিক মানুষজন দূর দূরান্তে নাম তালিকাভুক্ত করার জন্য গিয়েই দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী দ্রুত হস্তক্ষেপের দাবি জানান তিনি। উল্লেখ হয়ে এসআইআর প্রক্রিয়ায় মুর্শিদাবাদে 5 লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে অধীরবাবুর দাবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 66 জন পদ্ম পুরস্কার প্রাপকের হাতে তুলে দেবেন। সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এরাজ্যের 11 জন পদ্মশ্রী পাচ্ছেন।

0: এর মধ্যে শিক্ষা ও সাহিত্যে অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়াঞ্জানি, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। পদ্মশ্রী প্রাপকদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, তবলাবাদক কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, চারুকলা ও হস্তশিল্পের ক্ষেত্রে তৃপ্তি মুখার্জি প্রমুখ, নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায় মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন। দ্বিতীয় পর্যায়ের পরে বাকি কৃতীদের হাতে পদ্ম পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি। বিগত দুসপ্তাহের মধ্যে তেলের দাম চতুর্থবারের মতো বৃদ্ধি পেয়েছে। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু 2.61 টাকা বেড়ে দাঁড়িয়েছে 102.12 টাকায়। অন্যদিকে ডিজেলের দাম 2.71 টাকা বেড়ে হয়েছে লিটার পিছু 95.20 টাকা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই মিলবে, তবে তার আগে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়।
1: এই জেলাগুলো বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে।
0: ইডেনে গতকাল আইপিএল এর লীগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস এর কাছে 40 রানে পরাজিত হয়েছে। টসে জিতে কেকেআর দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিল্লি 20 ওভারে 5 উইকেটে 203 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর 18 ওভার 4 বলে 163 রান করে সবকটি উইকেট হারায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থী রেকর্ড ব্যবধানে জয়, বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। ফলতা বিধানসভা কেন্দ্রে জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 208। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সবকটি দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন অঞ্জলি ছবি থেকে, শিল্পী অনুপ জালোটা।

0: ন্যায় বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: বাংলা ছায়াছবির গান শুনছেন সবরমতি ছবিতে মান্না দেয়।

বাংলা ছায়াছবির গান শুনছেন। হীরক রাজার দেশে অমর পাল।

0: ও ভাই অর্থ কোন খুঁজে নাই পাইরে ভাইরে ভাইরে আমি কত হিরঙ্গ দেখি দুনিয়ায়।
1: বাহ খাসা কি ভাষা
0: দেখো।

মন্দ দেশে সিংহাসনে চড়ে দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে মন্দ দেশে সিংহাসনে।

0: বিভিন্ন বাংলা ছায়াছবির গান শুনছিলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুভ সকাল। শুভ সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। শুভ সকাল অনুষ্ঠানে আজকের যে বিষয়, ইচ্ছা শক্তি। কাজ করার ক্ষমতাকে বলা হয় শক্তি, আর সেই সঙ্গে আর একটি শব্দ জুড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য ক্ষণিকের প্রলোভন বা প্রবৃত্তি, সেটাকে নিয়ন্ত্রিত করে নিজেকে পরিচালিত করার ক্ষমতা। বলা ভালো, তাৎক্ষণিক আবেগের বশবর্তী না হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কিংবা কোনো বড় কাজের পথে যদি বাধা আসে তাহলে হাল ছেড়ে না দিয়ে লেগে থাকার মানসিকতা। আবার এও বলা যেতে পারে ক্ষণিকের আরাম বা লোভ, যেমন অলসতা, বাজে অভ্যাস, এগুলোকে এড়িয়ে চলার শক্তি। তাই আজকের শুভ সকাল অনুষ্ঠানে ইচ্ছা শক্তি। আসুন আমরা এই ইচ্ছা শক্তি নিয়েই আজকে সরাসরি আমাদের সঙ্গে কথা বলবার জন্য ফোন নম্বর 9434921300, এবং সেই সঙ্গে আপনারা মতামত পাঠাবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9434921300। জীবনে বেঁচে থাকার জন্য আমরা বিভিন্ন কাজকর্ম এগুলো আমরা করে থাকি। তাই এমন কি কাজ যা আপনি ইচ্ছা শক্তির সাহায্য নিয়ে করেছেন এবং সেই করার মধ্যে দিয়ে জীবনে সফলতার শিখরে পৌঁছেছেন, আসুন আমরা সেই ইচ্ছা শক্তির গল্পগুলো আজকে শুনব। তবে হ্যাঁ, খুব ছোট্ট করে, যাতে আমরা আরও অনেক অনেক বন্ধুকে আমাদের এই অনুষ্ঠানে সামিল করতে পারি। কেমন? তাহলে আমাদের আজকের যে বিষয় ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তি নিয়ে মতামত অবশ্যই পাঠাবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, আর সেই সঙ্গে আমরা ফোনেও থাকব। কেমন, কে আছেন একটু দেখি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, সকাল, শুভ সকাল।
1: প্রত্যেকটা মানুষের লক্ষ্য যদি থাকে, সেই লক্ষ্যের প্রতি যদি ইচ্ছা শক্তি থাকে, সেই কাজে সফল হবেই হবে। তো ইচ্ছা শক্তির অভাবে মানুষ সেইভাবে সফলতা লাভ করতে পারে না। তাই আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের ভালোর জন্য, নিজের মঙ্গলের জন্য, নিজের সংসারের কাজের জন্য লক্ষ্যে পৌঁছতে হলে আমার ইচ্ছা শক্তিকে প্রবল জায়গায় নিয়ে যেতে হবে।
2: তপন দা সৌরাহাট থেকে দাদা ভাই
0: বলুন। তপন বাবু,
2: ইচ্ছে শক্তি সবসময় আমাদের দরকার, কারণ আমরা যে কোনো কাজে কাজ করতে গেলে ইচ্ছেটা আগে, শক্তি তো অবশ্যই পাওয়া যাবে শক্তি, কিন্তু ইচ্ছে যদি না থাকে মনোবল হারিয়ে যায়। ইচ্ছে শক্তি নিয়ে আমরা সব কাজে এগিয়ে যাই। এই যে আমার ইচ্ছে শক্তি বলেই তো আপনার সকালে শুভ শক্তিতে চলে এলাম। হ্যাঁ, এটাই বলি দাদা ভাই, ছোট করে সবাই
0: একদম,
2: হ্যাঁ, সুযোগ থাক,
0: খুব ভালো থাকবেন,
2: সবাইকে ভালো রাখুন।
0: ধন্যবাদ। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার।
3: হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে?
0: হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন।
3: আমি বহরমপুর সুবিধাগর থেকে প্রসেনজিৎ ঘোষ বলছি।
0: হ্যাঁ প্রসেনজিৎ বাবু বলুন।
3: হ্যাঁ আজকে ইচ্ছা শক্তি নিয়ে কথা হচ্ছে। একদম গল্প, উপন্যাস, মোটিভেশনাল স্পিকিং অনেক কিছুর মধ্যে থেকে ইচ্ছা শক্তি অনেক উদাহরণ পাই, কিন্তু আমার নিজেকে দিয়েই বলতে চাই, কারণ যেহেতু আমি একজন সেজন্য ইচ্ছা শক্তি না থাকলে হয়তো অনেক কিছুই শিখতে পারতাম না, স্পেশালি হচ্ছে কম্পিউটারটা, সেটা আমি শিখেছি আমার ইচ্ছা শক্তির জন্য। এবং একটা সময় যেটা বলবো যে অসহত হয়ে গেছিলাম, হয়তো জীবন কি হবে না, তা কিছু বন্ধু, কিছু স্যার এবং কিছু নিজের মানুষের মানে সহায়ক, নিজের ইচ্ছা শক্তির দরুন আজ অনেকটাই এগিয়ে গেছি। তাই বলবো যে ইচ্ছা শক্তি থাকা, ইচ্ছা শক্তি না থাকলে আগানো যায় না। এবং কয়েকটা উদাহরণ যেমন আমি বলবো যে পাকিস্তানের একজন মহিলা, আমি একজন একটা ভিডিও দেখছিলাম, মুজারি মুন্নি ভাই, যার পুরো শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরেও সে ব্রাশ ধরেছিল আঁকার জন্য। এবং সে একটা কথাই বলেছিল যে কিছু সময় আমরা মনে করি সমস্যাটাই বড়, আসলে আমরা ছোট হয়ে যাই। তাই বলো যে ইচ্ছা শক্তির কাছে নিজেদেরকে বড় করো, সমস্যাটাকে বড় না করো। ধন্যবাদ দাদা,
0: একদম খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।
4: নমস্কার।
0: নমস্কার।
4: আমি কবি সাহিত্যিক উত্তম ঘোষ বলছি। আপনি অফিস গিয়েছেন আজকের ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তির উপরে আইনস্টাইনের একটি মতবাদ এবং আরো বেশি একটি মতবাদ, এই দুটি মতবাদ হচ্ছে যে আইনস্টাইন বলছেন যে অন্তরের পূর্ণতার বিকাশের জন্য কোন একটি ভাবনাকে হৃদয় এবং মানসিকতা, আত্মিকতা সব কিছু মিলিয়ে প্রচেষ্টা চালানো, প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়ার সফলতার নাম ইচ্ছা শক্তি। আর অরবিন্দ বলছেন যে জড়িয় চিন্তা চেতনার মধ্য দিয়ে আধ্যাত্মিক চেতনায় উন্মেষ ঘটিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে ইচ্ছা শক্তিতে আমরা সফল হতে পারি। আমি খুব ছোট বয়সে একজন কবিকে দেখে ইচ্ছা হয়েছিল কবি হব, কিন্তু আমার পারিপার্শ্বিক প্রতিকূলতা ছিল, বাবা মাস্টার ছিলেন ইপুরপাল প্রতিষ্ঠান স্কুলের, তো সেই সময় আমার মনে হয়েছিল যে আমিও লেখক হব, কিন্তু আমি পরিসর পাচ্ছিলাম না। সেই সময় আমি ক্লাস সিক্সে পড়ি, চুপি চুপি আমি লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানের সঙ্গে কথা বলে বই নিয়ে এসে পড়তাম খুব গোপনে। তারপরে আস্তে আস্তে আমি ক্লাস সিক্সে প্রথম আমার লেখালেখি ম্যাগাজিনে তখন প্রয়াত হয়েছে নজরুল ইসলাম, প্রথম লেখা আমার ছাপা হয় নজরুল সম্বন্ধে কয়েকটি কথা, একটি প্রবন্ধ। তারপরে আস্তে আস্তে লিখতে লিখতে আজকে হাজারের বিষয়ের উপরে লিখি, কবিতা, গান, গল্প, নাটক, মহাকাশ, ধর্ম, দর্শন, রাজনীতি, সমাজ, অর্থনীতি, রাফেলের মতো লিখছি। তাই আমার ইচ্ছা শক্তি আমাকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। তাই আজকে সকল বিষয় নিয়ে আমি লেখার চেষ্টা করছি, কখনো মহাবিশ্ব, কখনো লোকগীতি, আবার কখনো সিনেমার ইতিহাস, কখনো মডার্নিটির ইতিহাস, কখনো পসিবিলিটি, এটা চিন্ময় জগৎ, কোন জিনিসে বাধা হচ্ছে না। তাই ইচ্ছা শক্তি সম্পর্কে আমার দুটি লাইন একটা কবিতায় আছে, আমাদের নিজের লেখা কবিতায়, আমি একটু আপনাদেরকে সেটা শেয়ার করছি সমস্ত শক্তিবর্গকে। যে তোমার হৃদয় হতে বাজবে যখন সুর, সকল বিষয় ছাড়ি সফলতার কাছে নিয়ে এগিয়ে যাবে, যাবে অনেক দূর। বিফলতা আসতে পারে, প্রতিবন্ধকতা আসতে পারে, তাকে কর জয়, এগিয়ে যাবে জীবন ছন্দে ইচ্ছা শক্তি, নায়কও করা যায়। ভালোবাসা নেবেন, নমস্কার নেবেন,
0: খুব ভালো থাকবেন আপনি।
4: নমস্কার নিয়ে আসি বাবু, ধন্যবাদ আপনাকে।
0: আমি ঋত্বিক সরকার।
4: ঋত্বিক বাবু
0: খুব ভালো থাকবেন, আপনিও কেমন? নমস্কার।
4: আরো মহা মহা মানবদের অনেক ইচ্ছা শক্তি সম্পর্কে অনেক কিছু আছে, আশা করবো সেগুলিকে আপনি আমাদের বাড়িতে করবেন।
0: বেশ, খুব ভালো থাকবেন। নমস্কার। 03482259648। নমস্কার।
5: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দায়ার থেকে সুজয় চৌধুরী।
0: হ্যাঁ সুজয় বাবু বলুন।
5: মানুষের একটা দুর্বল শক্তি, কথায় আছে যে ইচ্ছা না থাকলে উপায় হয় না। মানুষের যদি একটা লক্ষ্য থাকে তাহলে কিন্তু সেই ইচ্ছা শক্তি দিয়ে মানুষ সবকিছুই জয় করতে পারে। একটা মানুষের যে সাফল্য, সেই সাফল্যটা আছে কিন্তু ইচ্ছা শক্তির মধ্যে দিয়ে। মানুষের যদি ইচ্ছা থাকে সে মানে সপ্ত সিন্ধু জয় করতে পারে, সে তার জীবনে যে তার যে স্বপ্ন সেই স্বপ্নটাকে সে পূরণ করতে পারে। তাই আমাদের প্রত্যেক মানুষেরই একটা ইচ্ছা শক্তি থাকার প্রয়োজন, কারণ ইচ্ছা শক্তির মাধ্যমেই সে তার নিজের জীবনে সাফল্য আনতে পারে। নমস্কার।
0: নমস্কার, খুব ভালো থাকবেন। এবারে একটু মতামত পাঠিয়েছেন আব্দুল হাদি বেলায় পড়া খোয়াটি মুর্শিদাবাদ থেকে। তিনি লিখছেন, শুভ সকাল। আজকের বিষয় দিয়েছেন ইচ্ছা শক্তি। পৃথিবীতে সকল সৃষ্টির মূলেই আছে ইচ্ছা শক্তি। আদম ও হাওয়া তাদেরও অবতীর্ণ হওয়ার মূলেই আছে ঈশ্বরের এক ইচ্ছা শক্তি। আমরা যেসব কাজ করে থাকি তার মূলে কাজ করে আমাদের ইচ্ছা শক্তি। আমরা কতিপয় বেতার শ্রোতা মিলেই গড়ে তুলেছি মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার। এটাও গড়ে উঠেছে আমাদেরই ইচ্ছা শক্তির কারণে। আমরা যেসব কর্মসূচি করে থাকি সবই আমাদের ইচ্ছা শক্তির জন্য। তাই সকল কার্যক্রমের পেছনেই আছে এক অদম্য ইচ্ছা শক্তি। খুব ভালো থাকবেন আব্দুল হাদি সাহেব, নমস্কার। চলে যাব ফোনে। নমস্কার।
6: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার।
6: হ্যাঁ নমস্কার দাদা, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ অমিতাভ বাবু বলুন।
6: হ্যাঁ দেখুন, ইচ্ছে শক্তির জোরে অসম সাহসী কাজ কিন্তু করা যায়। এই যে সাম্প্রতিক কালের যে দুটো ঘটনা, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সেখানে দেখলাম শুধুমাত্র ইচ্ছে শক্তির জোরে একজন অভাবী পরিবারের সন্তান যে রেজাল্ট করেছে তার তাক লাগানো। শুধুমাত্র অভাব যাদের নিত্য সঙ্গী, যে ঘরে ঠিক মতো আলো ঢোকে না, শুধুমাত্র সেই ঘরে শুধুমাত্র ইচ্ছা শক্তিকে সম্বল করে আজ যিনি এই

0: আলো, এত আকাশ, এটাই এটাই হচ্ছে তার রিংটোন।
1: বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস, তিনি লিখছেন, শুভ সকাল দাদাভাই। আজকের বিষয় ইচ্ছা শক্তি। একজন মানুষের প্রবল ইচ্ছা শক্তি ও তার কর্মক্ষমতা তার সাফল্যের মূল চাবিকাঠি এর প্রকৃষ্ট উদাহরণ সামান্য ক্ষুদ্র পিঁপড়ে। সে অতি ক্ষুদ্র হলেও তাদের প্রবল ইচ্ছাশক্তি আর কর্মক্ষমতা দ্বারা অনেক কঠিন থেকে কঠিনতর কাজ করে, এর ফলেই সাফল্য পাই। তাই মানুষের ইচ্ছাশক্তি আর কর্মক্ষমতা সৎ পথে চলা, সফলতার দৌড় গোড়ায় অবশ্যই তাকে পৌঁছে দেবে। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস। বঙ্কিমবাবু খুব ভালো থাকবেন, চলে যাব ফোনে। নমস্কার।
2: নমস্কার, ঝাউবোনা থেকে জয়দেব চক্রবর্তী।
1: জয়দেব বাবু বলুন।
2: বিষয় তো ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু শক্তি শক্তি দরকার। যখন খেলাধুলায় যাব তখন শক্তি দরকার, এমন এমন শক্তি দরকার যেটা আমাকে ফার্স্ট হতে হবে, এটা প্রথম হব যে সেইটার চেষ্টা ছিল। এখন ধরেন আমি এই পাঁচটার সময় উঠে পড়েছি, দু ঘন্টা ধরে মাঠে গিয়েছি, এসে আবার আমার কাজ ছেড়ে এই সাতটা আটটার সময় আপনার অনুষ্ঠান শুনছি। আমার ইচ্ছা শক্তি আছে বলেই তো আমি মানে চেষ্টা করছি যে আমি ফোন করব, কথা বলবো। এই যে ইচ্ছা শক্তি, এটাই আমার মনোবল। হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয়।
1: খুব ভালো থাকবেন, নমস্কার।
2: নমস্কার।
1: মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। আজকের বিষয় ইচ্ছা শক্তি। প্রথমেই আমার নমস্কার নেবেন, খুব সুন্দর বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠান। আজকের এই দুরন্ত গতিতে ছুটে চলা ব্যস্ত জীবনে কিছু পাওয়া কিছু না পাওয়া সব সমস্যা প্রতিনিয়ত সম্মুখীন হতে হচ্ছে। সফলতা পেতে গেলে ইচ্ছা শক্তি একান্ত প্রয়োজন। ইচ্ছা শক্তি বিভিন্ন নামে পরিচিত, উদ্যম, দৃঢ় সংকল্প, আত্মনিয়ন্ত্রণ। এই সংকল্প শব্দগুলো দিয়ে অভিবাসিত করা হয়। ইচ্ছাশক্তি মানুষের লক্ষ্যগুলো অনুসরণ করতে এবং সেগুলোকে অর্জনের ফলে যে তৃপ্তি আসে তা উপভোগ করতে সাহায্য করে। ইচ্ছাশক্তি সামগ্রিক আত্মগত সুস্থতা উন্নয়ন করতে পারে এবং জীবনকে সুখী ও পরিপূর্ণ বোধ করতে সাহায্য করে। ইচ্ছাশক্তি বাড়ানোর অন্যতম শক্তিশালী উপায় হল ধ্যান বা মেডিটেশন। ইচ্ছাশক্তি হল দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য স্বল্প মেয়াদী আকাঙ্ক্ষাগুলোকে প্রতিরোধ করে তাৎক্ষণিক তৃপ্তি বিলম্বিত করার ক্ষমতা। আত্মার দ্বারা আত্মার সচেতন এবং সচেষ্ট নিয়ন্ত্রণ। কিছু ইচ্ছাশক্তিকে দমন করতে থাকলে আমরা কিছুটা আমাদের কিছু নার্ভ সিস্টেম সাময়িকভাবে দুর্বল হতে পারে। জীবনে চলার পথে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকতে হয়। যার জীবনে কোনো আশা নেই সে জীবনকে সঠিকভাবে অনুভব করতে পারে না। তাই আমাদের অন্তর্নিহিত শক্তির বিকাশ করে অদম্য ইচ্ছা শক্তি দিয়ে আমরা সব কিছু করতে পারি। মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। মনোজবাবু খুব ভালো থাকবেন, কেমন?
3: নমস্কার।
1: নমস্কার,
3: আমি রানীনগর মাদক থেকে রফিকুল মন্ডল বলছি।
1: হ্যাঁ রফিকুল সাহেব বলুন।
3: সত্যি ইচ্ছা এমন একটা মনের মানে সেই ইচ্ছা শক্তিটা যদি আমরা ইচ্ছা করেছিলাম বলে, আমি ইচ্ছা করেছিলাম বলে আপনার সাথে কথা বলছি। আর ইচ্ছা শক্তি এমন একটা জিনিস, আজ কাজী নজরুল ইসলামের কথা বলি, ও সাধারণ ঘর থেকে ওর ইচ্ছা ছিল বড় একদিন হব, তাই আমাদের অন্তরের কবি হয়ে উঠলো। তার সকালবেলাতে যে কবিতাগুলো পাঠলো শুনতে খুব ভালো লাগলো, তাই আমি ইচ্ছা করেছিলাম, আমার ইচ্ছা শক্তি ভালো ছিল, তাই বেতার শ্রোতা পরিবারের সঙ্গে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আজ ইচ্ছা শক্তি ছিল বলে আজ গোটা মুর্শিদাবাদ তথা মুর্শিদাবাদের বাইরে অন্যান্য জেলার মানুষের সাথে আমি মিলামিশা করতে পেরেছি, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পেরেছি। আজ ইচ্ছা শক্তি আছে বলে আজ আমি রেডিও দোকানে বসে আমি রেডিও দোকানের রেডিও কাজ করতে পারি। তাই এইটুকু বললাম, ইচ্ছা শক্তি পূর্ণ হোক, আপনাদের সঙ্গে ভালোবাসা বজায় থাকুক, এইটুকু।
1: খুব ভালো থাকবেন, নমস্কার। মন্টালি দে, বিরাটি থেকে।

0: নমস্কার, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বয়স যদিও অনেকটা হয়েছে, কিন্তু মনের দিক দিয়ে আমি ছোট, অল্প বয়সী মেয়ে ভাবি, আর মনে ভীষণ জোর। এই রেডিও বন্ধু আমার মনে জোর যোগায়। এবার বিষয়ে আসি। বিষয় ইচ্ছাশক্তি। আমার ইচ্ছাশক্তিও প্রচুর, যদিও বয়স এখন 79। ইচ্ছাশক্তি এতটাই জোর, যে কাজটা করব ভাবি, সেই কাজটা যতক্ষণ শেষ না করব আমার শান্তি নেই, কাজটা শেষ করেই ছাড়ব। আমার এই বয়সেও যা ইচ্ছাশক্তি প্রখর, বর্তমান সময়ের ছেলেমেয়েরা আমার সাথে পারে না। এই বয়সেও 3 কিলোমিটার হাঁটা চলা করি। এভাবেই শেষ করেছেন মন্টালি দে বিরাটি থেকে। খুব ভালো লাগলো আপনার এই ইচ্ছাশক্তির কথা শুনে। আর 3 কিলোমিটার এই যে আপনার হাঁটা চলা, হাঁটা চলার সময় খুব সাবধানতা নিয়েই কিন্তু হাঁটা চলা করতে হবে। শরীরের সমস্ত দিক যাতে ঠিক থাকে, ঠিক তেমনভাবেই কিন্তু হাঁটা চলাটা করতে হবে আপনাকে। আপনার বয়স এখন 79। খুব ভালো থাকবেন আর এভাবেই আমাদের পাশে থাকুন, কেমন? খুব ভালো লাগলো। চলে যাব ফোনে। নমস্কার, নমস্কার। আরেকটু কথাটা আরেকটু জোরে বলুন। একদম
1: বললাম আর কি,
0: খুব ভালো।
1: ইচ্ছা থাকে যে আমি সফল করবো, এবং কি সফল 100%-এর মধ্যে 90% হয়ে যায়।
0: একদম, খুব ভালো থাকবেন। ভালো লাগলো, কেমন? আবারও কথা হবে, তবে তার আগে আমাদের ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।

0: সাতাশে সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের ১২ নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: কথা মতো আবারও চলে এলাম। নমস্কার। নমস্কার।
2: আমি কালি থেকে তখন প্রধান বলছি।
1: বলুন।
2: হ্যালো।
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: আজকের বিষয়ে আপনি বেশ খুব ভালো বিষয় দিয়েছেন এবং সেটা আমার সঙ্গে খুব ভালোভাবে মানায় আর কি।
1: আচ্ছা।
2: আমি কেমন, আমি আমার বউকে দেখে বুঝতে পারছি মানসিক ইচ্ছা শক্তি থাকলে কি করানো যায়। কারণ আমার বউ হচ্ছে একজন হ্যান্ডিক্যাপ, ওনার বাঁ হাতটা কুনুই থেকে নেই, কিন্তু ওনার ইচ্ছা শক্তিতে উনি নিজেই আপনার দুটো সেলাই মেশিন কিনেছে। উনি সেলাই মেশিনে মানে ট্রেনিং নিয়ে আজকে পাঁচ বছর ধরে উনি ওই এক হাত দিয়ে উনি করে সেলাই করে যাচ্ছে এবং সংসার টানছে। এবং আমারও, আমিও একজন হ্যান্ডিক্যাপ, কারণ আমার সময়ের সঙ্গে সঙ্গে আমার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে আমি এখন একবারই অক্ষম বলতে গেলে। আমার স্ত্রীকে দেখলে বোঝা যায় যে ও কতটাই তার মানসিক জোর এবং ইচ্ছা শক্তি। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, খুব ভালো থাকবেন। আর আপনার স্ত্রী, তাকে আমার প্রণাম জানাবেন, কেমন?
2: হ্যাঁ অবশ্যই অবশ্যই।
1: নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ চলে যাব। সৌভিক সরকার, ঢাকুরিয়া থেকে। ইচ্ছা শক্তি মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। যার ইচ্ছা শক্তি যত দৃঢ় সে তত সহজে জীবনের বাধাকে অতিক্রম করতে পারে। কঠিন পরিস্থিতি, ব্যর্থতা কিংবা হাজারো প্রতিবন্ধকতার মাঝেও ইচ্ছাশক্তি মানুষকে সামনে এগিয়ে চলার সাহস দেয়।

0: অনেক সময় প্রতিভা থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিজের প্রতি বিশ্বাস আর লক্ষ্য পূরণের অদম্য মানসিকতা। ইচ্ছাশক্তি মানুষকে স্বপ্ন দেখতে শেখায় আর সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করার শক্তিও যোগায়। তাই জীবনে সফল হতে হলে জ্ঞান ও পরিশ্রমের পাশাপাশি দৃঢ় শক্তি অত্যন্ত প্রয়োজন। সৌভিক সরকার, ঢাকুরিয়া থেকে। খুব ভালো লাগলো সৌভিকবাবু, একদম। জীবনে সফল হতে গেলে ইচ্ছা শক্তি ভীষণ প্রয়োজন, একেবারে বাস্তব কথা। চলে যাব ফোনে। নমস্কার।
1: নমস্কার
0: শেষ মোহাম্মদ বাবু, বলুন।
1: কেমন আছেন?
0: হ্যাঁ, ভালোই আছি। আপনার শরীর কেমন?
1: দেখুন, আমার ইচ্ছা শক্তি প্রচন্ড। আমার পার্কিনসন রোগ হয়েছিল, হাত কাঁপতো, আমি লিখতে পারতাম না, ইভেন ফোন ধরতে পারতাম না, কিন্তু ব্যায়াম করে করে এবং আমাকে লিখতে বলেছিল ডাক্তারবাবু, আমি প্রতিদিন 4-5 পাতা করে লিখেছি, সেই হাতের লেখা আবার পুরনো হাতের লেখা ফিরে এসেছে। ইচ্ছা শক্তি না থাকলে পারা যাবে না। কেউ যদি বলে হতাশ হয়ে যায় তাহলে তার আর এগোনো যাবে না।
0: একদম
1: হতাশ না হয়ে প্রবল ইচ্ছা শক্তির বলে বেঁচে থাকতে হবে এবং জীবনে চলতে হবে। এইটুকুনি বললাম, ভালো থাকুন।
0: খুব ভালো থাকবেন আপনিও। কেমন? নমস্কার। চুয়াপুর জলকল থেকে রীতা দে। আজকের বিষয় ইচ্ছা শক্তি। মনের মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সমস্ত কাজ করা সম্ভব। ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে কিছুই করা যাবে না। রীতা দে, চুয়াপুর জলকল থেকে। ভালো থাকবেন রীতা দে। কেমন? চলে যাব ফোনে। নমস্কার। নমস্কার।
2: যেমন আমি একটা নিজের কথাই বলি, আমি যে কাজটা করি সেই কাজের রোজগার খুব সীমিত, সেই সীমিত রোজগারের মধ্যেই আমি সংসার মেনটেন করি। তারপর দাদা হয় দুটো মেয়ের বিয়ে দিয়েছি, তারপরে দাদা ভাই আমি ঘর বাড়ি করেছি, তারপরে ঘর সাজানোর জন্য যেটুকু প্রয়োজন আমি সেটুকু করেছি। সেটার মূল কারণ হলো ইচ্ছে শক্তি। আমার ইচ্ছে শক্তি যথেষ্ট আছে দাদাবাবু।
0: খুব ভালো, ভালো থাকবেন।
2: নমস্কার,
0: খুব ভালো থাকবেন আপনিও। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে। মানুষের ভিতরে এক বিশাল শক্তি লুকিয়ে আছে যার নাম ইচ্ছা শক্তি। জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে প্রয়োজন ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি যে কোনো কাজকে সমাধানের পথে এগিয়ে নিয়ে যায়। প্রবাদ আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। ইচ্ছা শক্তি হচ্ছে মনোবলের প্রধান অস্ত্র, যা সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। আমি বিশ্বাস করি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা, নিজেকে দুর্বল না ভাবা ও ব্যর্থতার চিন্তাকে দূরে সরিয়ে রাখাই হচ্ছে ইচ্ছা শক্তির মূল স্তম্ভ। পরিশেষে বলি, অনেক উদাহরণ আছে বিশ্বে যে সমস্ত মনীষী খ্যাতি অর্জন করে চিরস্মরণীয় হয়েছেন, ওনাদের ইচ্ছা প্রবল ছিল। যেমন নৃত্যশিল্পী সুধাচন্দ্রন, 16 বছর বয়সে এক দুর্ঘটনায় ওনার পা হারান, কিন্তু তিনি থেমে যাননি। অদম্য ইচ্ছাশক্তি ওনাকে পুড়িয়েছে শ্রেষ্ঠত্বের মুকুট। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে। আদিত্যবাবু, খুব ভালো থাকবেন। কেমন? নমস্কার।
3: হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
3: আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন।
3: দেখুন, সত্যি তাই, ইচ্ছে শক্তি মানুষকে অনেক বেশি শক্তিশালী করে তোলে এবং ইচ্ছে শক্তি থাকলে মানুষ সহজেই তার সাফল্য বা লক্ষ্যে পৌঁছাতে পারে। যেমন ধরুন, আমি এই মাঝখানেক আগে আমার একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সকলেই জানে এটা, সমস্ত শ্রোতা বন্ধুরা বা মুর্শিদাবাদের সব। তো আমি আমার ইচ্ছা শক্তির বলে কিন্তু আমি আবার নিজের পায়ে হেঁটে চলে বেড়াচ্ছি এবং মনে মধ্যে প্রচন্ড একটা ইচ্ছা শক্তি ছিল বলেই আমি উঠে দাঁড়িয়েছি এবং আবার সেই আগের পরিস্থিতিতে ফিরে আসতে পেরেছি। কারণ আমি মনকে দুর্বল করিনি যে আমাকে উঠে দাঁড়াতে হবে, আমাকে আবার সেই আগের মতোই অবস্থায় ফিরে যেতে হবে। এই যে মনকে শক্ত করা এবং মনের ইচ্ছা, হ্যাঁ হয়তো এতটাই বড় অ্যাক্সিডেন্টটা হয়েছিল, হ্যাঁ ঈশ্বরের অশেষ কৃপায় আমরা বেঁচে গেছি।
0: খুব ভালো, হ্যাঁ খুব ভালো লাগলো, ভালো থাকবেন, কেমন? নমস্কার। রামপুরহাট থেকে রতন ব্যানার্জি। ইচ্ছা উপায় নিয়ে আসে আর অনিচ্ছা অজুহাত নিয়ে আসে। 34 বছর বয়সে আমি টাইফয়েডের কারণে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। অনেক ডাক্তার দেখানোর পর যখন জানলাম আমার অপটিক নার্ভ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে আর কোনো দিন আমি দেখতে পাবো না, তখন যেন আকাশ ভেঙে পড়ল মাথায়। এখনও অর্ধেক জীবন পড়ে আছে, কীভাবে কাটাবো চিন্তা করে কুল পাচ্ছিলাম না। তারপর মনকে বোঝালাম জীবনে যেমন সুখ আছে তেমনি দুঃখও আছে। অমাবস্যা পূর্ণিমার মতোই আমার জীবনের বাকি অর্ধেকটা কৃষ্ণপক্ষ, কিন্তু আমাকে যে বাঁচতেই হবে, তাই শুধুমাত্র ইচ্ছাশক্তির জোরেই আমি আবার স্বাভাবিক ছন্দেই ফিরতে পেরেছি। এখন আমি একাই সমস্ত কাজ করতে পারি, রান্না করা থেকে শুরু করে যাবতীয় কাজ, এবং জীবিকা হিসেবে পূর্ণ অভিজ্ঞতা অনুসারে পূজা পাঠও করি। এভাবে ইচ্ছাশক্তি আমাকে বাঁচিয়ে রেখেছে আর এই জন্যই আকাশবাণীর কাছে আমি কৃতজ্ঞ। আর আজকের এই লেখাটিও আমার ইচ্ছাশক্তির জন্যই। আমার দুই ভাগ্নী রীনা, রিয়া ও প্রিয়া আমাকে সাহায্য করে যাচ্ছে। সকলে ভালো থাকবেন, সব সময় আনন্দে থাকবেন। ধন্যবাদান্তে রতন ব্যানার্জি, গ্রাম রাতমা, রামপুরহাট। রতনবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আর সেই সঙ্গে আপনার দুই ভাগ্নী রিয়া এবং প্রিয়া, তাদেরকেও আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানালাম। কেমন, ভালো থাকবেন আপনি। চলে যাব ফোনে, 9434921300, 0034825968। কে আছেন বন্ধু? কে আছেন বন্ধু? নমস্কার, নমস্কার, শুভ সকাল।
4: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দা।
0: হ্যাঁ নিতাই বাবু বলুন। হ্যাঁ বলুন নিতাই বাবু।
4: কিন্তু ভেঙে পড়িনি, সেই অভাব দূর করি ইচ্ছাশক্তির বলে আজ আমি দিয়েছি। আর এই ইচ্ছাশক্তির জন্যেই আমি খুব ভালো আছি এবং আনন্দেই আছি। নমস্কার।
0: বাহ, নমস্কার, খুব ভালো থাকবেন। 9434921300। নমস্কার,
5: নমস্কার,
0: নমস্কার।
5: হ্যাঁ আমি খায়রুল বাসার কথা বলছি, পুনিয়া মুর্শিদাবাদ থেকে।
0: হ্যাঁ খায়রুল বাবু বলুন।
5: আচ্ছা, যে ইচ্ছা শক্তিটা মানুষের থাকা দরকার, আসল কথা ইচ্ছা শক্তি যদি না থাকে কোনো কাজই সে করতে পারে না। সে যে কোনো মানুষ, হ্যাঁ পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি, যে কোনো নারী হোক পুরুষ হোক, ইচ্ছা শক্তিটা হচ্ছে প্রবল, এবং সেই ইচ্ছা শক্তির উপর দিয়ে সে অনেক কিছুই করতে পারে। সে একটা স্টুডেন্ট হতে পারে, একটা বিজ্ঞানী হতে পারে, একটা ডাক্তার হতে পারে, একটা উপস্থাপক হতে পারে, একটা সাধারণ চাষি হতে পারে। আসল কথা হচ্ছে ইচ্ছার উপরে আমরা যেসব কাজে নিয়োজিত থাকি, সেই কাজটা আমরা যদি প্রবল ভাবে ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যাই, তাহলে আমার মনে হয় তারা 99% পিছিয়ে পড়বেন না। একটা ভালো স্টুডেন্ট যখন সে একটা ভালো রেজাল্ট করে, তবে সে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় স্টাডি করেছে, এবং বিজ্ঞানী ক্ষেত্রেও তাই, সমস্ত ক্ষেত্রে টোটো। তো এটুকুই বললাম, ভালো থাকবেন।
0: খুব ভালো থাকবেন আপনিও খায়রুল সাহেব। আধার মানিক থেকে মহাদেব বাবু। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কি জানেন? পারমাণবিক বোমা নয়, টাকা। সেটা হলো ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি মানেই আমি পারবো, এই বিশ্বাসটা বুকের ভেতরে পুষে রাখা। রাস্তা যতই কঠিন হোক, ব্যর্থতা যতবারই দরজায় কড়া নাড়ুক, ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে ওঠে, আর একবার চেষ্টা করো, আর একবার, আর একবার। সেটাই ইচ্ছাশক্তি। মনে করে দেখুন, এডিসন 1000 বার ফেল করার পর বাল্ব জ্বালিয়েছিলেন। হেলেন কেলার দেখতে শুনতে পেতেন না, তবু বিশ্ব জয় করেছিলেন। তাদের হাতে আলাদিনের চেরাগ ছিল না, ছিল শুধু অদম্য ইচ্ছা। আমাদের শরীর ক্লান্ত হয়, মন ভেঙে পড়ে, পরিস্থিতি বিপক্ষে যায়, কিন্তু ইচ্ছাশক্তি থাকলে মানুষ শূন্য থেকেও শুরু করতে পারে। হ্যাঁ, একদম ঠিক। ভোর 5টায় উঠে দৌড়ানো, ফোন রেখে পড়তে বসা, হেরে গিয়ে আবার মাঠে নামা, সবই ইচ্ছাশক্তিরই খেলা। ইচ্ছাশক্তি কোনো জন্মগত গুণ নয়, এটা চর্চার জিনিস। ছোট ছোট কথা রাখা দিয়ে শুরু হয়। আজ 10 পাতা পড়ব বললে 10 পাতাই পড়ব। নিজেকে দেওয়া কথা রাখলেই মনের জোর বেড়ে যাবে। প্রিয় রেডিও প্রেমী বন্ধুগণ, মনে রাখবেন, পরিস্থিতি আপনার হাতে নেই, কিন্তু চেষ্টাটা আপনার হাতে। ঝড় এলে নৌকার পাল নামিয়ে দেবেন, না হাল শক্ত করে ধরবেন, সেটা ঠিক করে ইচ্ছাশক্তি। শেষ করব একটা কথায়, স্বপ্ন তারায় ছোঁই যারা ঘুম ভেঙে উঠে দাঁড়াতে জানে, আর উঠে দাঁড়ানোর নামই ইচ্ছাশক্তি। আধার মানিক থেকে মহাদেব বাবু পাঠিয়েছেন। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার, বেশ সুন্দর কথাগুলো আপনি লিখেছেন যে কীভাবে ইচ্ছাশক্তিকে বাড়ানো যাবে। চলে যাব ফোনে। নমস্কার।
6: নমস্কার ঋতিকদা।
0: নমস্কার মিল্টন বাবু, বলুন।
6: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মানিকনগর বেলাঙ্গা থেকে।
0: হ্যাঁ মিল্টন বাবু, বলুন।
6: আসলে ইচ্ছা শক্তি হলো, ইচ্ছা শুধু হলো আসলে শক্তি একটা স্ফুরণ রয়েছে। দেখুন, কথার মধ্যে ইচ্ছা এবং শক্তি দুটোকে মিলেমিশের মধ্যে একটা জৈব অনুঘটক কাজ করে কিন্তু আমাদের দেহের মধ্যে, আমাদের মনের মধ্যে। আমাদের মনের সূর্যের সতেজ অনুভূতি কিন্তু ইচ্ছা শক্তি। পৃথিবীর যে কোনোভাবেই বলুন না কেন, যেখানে মানুষ এগিয়েছে চড়াই উতরায় জীবনের অবগাহনে, মানুষ যেখানে এগিয়েছে সেখানে ইচ্ছা শক্তির একটা সতেজ মলাট তার মধ্যে রয়েছে, আর এটাই জীবনের প্রবল গতির সফেদ অনুসরণ। তারা প্রকৃতির পক্ষে ইচ্ছা শক্তিকে নিজে না বানতে পারি, তাহলে মুক্তির অমল স্রোত কিন্তু কখনো মনে আসবে না। তাই তো জীবনের গতির ঝর্ণাধারা, শাশ্বত অনুভূতি, বিশ্বাসের চেতনার এক অনুভূতির স্ফুরণ হচ্ছে ইচ্ছা শক্তি। আপনি যে কোনো কাজ করতে গেলেন, কর্ম হোক জীবনের বর্ম, আর এটাই এই বর্ম অনুসরণ করতে গেলেও সেখানেও ইচ্ছা। আপনি যখনই কোনো সময় বিধ্বস্ত হয়ে গেলেন, কখনো বা আপনার মনের মধ্যে ক্ষতবিক্ষত এসে গেল, তখন মনের মধ্যে ইচ্ছা শক্তি যখন আপনার মনের মধ্যে একটা অনুঘটকে কাজ করবে, তখন আপনি অনেকটা এগিয়ে যাবেন। আর এই একানোর পথটাই জীবনের, আমাদের সূর্যের আলোর মতো হোক না ঋত্বিকদা, অনেকদিন পর আপনার সঙ্গে কথা বললাম, ভালো আছেন নাকি?
0: একদম খুব ভালো। নমস্কার, খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো লাগলো। একটা বিশেষণ তিনি ব্যবহার করেছেন, জৈব অনুঘটক। সত্যি তো আমাদের কাজের পেছনে এই যে অনুঘটক হিসেবে ইচ্ছা, এটা যখন কার্যকরী হয় তখন যে কোনো অসাধ্য কাজও সাধ্যের মধ্যেই কিন্তু এসে যায়। অনেক উদাহরণ আপনারা শুনলেন, নিজের জীবনেই এমন অনেক উদাহরণ আছে আমার বিশ্বাস। চলে যাব, মতামত পাঠিয়েছেন রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে। ইচ্ছা শক্তি, উইল পাওয়ার, মানেই হল নিজের মন, চিন্তা ও কাজকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। বিশেষ করে যখন কোনো কাজ কঠিন লাগে বা মন চাইছে না, তখনও সেটি করে যাওয়ার শক্তি। মানুষের জীবনে নানা ধরনের চ্যালেঞ্জ আসে, অনেক সময় ব্যর্থতা, হতাশা কিংবা প্রতিকূল পরিস্থিতি আমাদের থামিয়ে দিতে চায়। কিন্তু যার ইচ্ছাশক্তি প্রবল, সে কখনো সহজেই হার মানে না, সে বারবার চেষ্টা করে এবং একসময় সাফল্য অর্জন করে। তাই আমাদের প্রত্যেকের উচিত ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পরিশ্রম করা এবং নিজের মনোবলকে শক্তিশালী করা। মনে রাখতে হবে, দৃঢ় ইচ্ছাশক্তি থাকলেই অসম্ভবকেও সম্ভব করা যায়। খুব ভালো লাগলো রজতবাবু, রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে। চলে যাব ফোনে 9434921300 এবং 03482259648 এ। কে আছেন? নমস্কার।
7: শুভ সকাল।
0: শুভ সকাল।
7: বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ।
0: চন্দ্রমোহন বাবু বলুন।
7: জীবন ধারাবাহিক প্রক্রিয়া, ইচ্ছা শক্তি সবাইকে এগিয়ে নিয়ে যায়। মানুষ ইচ্ছা শক্তি জোরে ভারতের সভ্যতা সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যাতে কার তাতে টিকে থাকে, দুর্বলের জন্য পৃথিবীটা নয়, তবু তাকে বেঁচে থাকতে হয়, তার বাঁচার অধিকার রয়েছে। সবল মানেই সামাজিক মানুষ, স্বচ্ছ সুস্থ রাজনীতি ভারতের সহায়, সনাতন ভারতবর্ষের উপাস্য প্রকৃতি, প্রকৃতি ইচ্ছা শক্তিকে টেনে নিয়ে যায়। জীব জন্তু পক্ষী সরীসৃপ সব সকলের মূলে রয়েছে প্রকৃতির অদম্য ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তির জেরে মানুষ ছিল, আছে এবং থাকবে। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: নমস্কার। নমস্কার।
8: নমস্কার দাদা ভাই।
0: নমস্কার।
8: নমস্কার, নিখিল মন্ডল জয়চাঁদ ঘাগড়া থেকে বলছি।
0: হ্যাঁ নিখিল বাবু বলুন।
8: আচ্ছা, খুব সুন্দর বিষয় একটা, ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি একটা মানসিক একটা বৃত্তি, এটা থাকা দরকার। থাকার জন্যই এত দিন আনি দিন খাই, ঘরের ছেলেরাও বেশ কয়েকজন খুব আশাধিত ভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল ভালো করেছে। এবং আমাদের স্বামী বিবেকানন্দ, মাতা টেরেসা, মাতা নিবেদিতা, হাজী মোহাম্মদ মহসিন ইত্যাদি যা ব্যক্তিত্ব, তারা তো স্রোতের বিপরীতে হেঁটে ইচ্ছা শক্তির জোরে অসম্ভবকে সম্ভব করে তারা সমাজের উন্নতি করেছিলেন।
0: একদম।
8: আচ্ছা, সুন্দর একটা বিষয় বক্তারা বলছেন, অনেকেই আমি শুনছিলাম।
0: বেশ, খুব ভালো লাগছে। খুব ভালো থাকবেন আপনি, কেমন? নমস্কার। হ্যাঁ, তালপুকুর হাড়িভাঙা লালবাগ থেকে খোরশেদ আলী মণ্ডল। আজকের বিষয় ইচ্ছা শক্তি। মনের ইচ্ছা শক্তি থাকলে কঠিন থেকে কঠিনতম কাজ খুব সহজেই করে ফেলতে পারা যায়। আমি আমার জীবনের প্রবল ইচ্ছা শক্তিকে সামনে রেখে 50 থেকে 60 জন মানুষকে নিয়ে এক বিশাল কর্মযজ্ঞ শুরু করেছিলাম। সেই কাজ এখনও এগিয়ে চলেছে সমান গতিতে, আর এই ক্ষমতাকে কাজে লাগিয়েছে ইচ্ছা শক্তি। আগে ইচ্ছা শক্তি, তারপর আমার অন্যান্য বিষয়। তাই ইচ্ছা শক্তি হলো সবচাইতে বড় শক্তি। মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাঁড়িভাঙা মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন। আবারও চলে যাব। মতামত পাঠিয়েছেন চন্দ্রনাথ সাহা বহরমপুর কান্তনগর থেকে। ইচ্ছা শক্তি, শক্তির প্রকারভেদে এই শক্তির উল্লেখ না থাকলেও জীবন চালনার আভ্যন্তরীণ শক্তির মূল উৎস এই ইচ্ছা শক্তি, যা সকলের অনুপস্থিতিতে দীর্ঘমেয়াদী লক্ষ্যের স্বার্থে একাগ্রচিত্তে কাজ করে চলেছে। কথায় আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। বাস্তবিক জীবনে এই বাক্যের প্রতিফলন স্পষ্ট। অসফলতা ও পরাজয়ের গ্লানি কাটিয়ে আবেগ ও অলসতার ভয়কে দূরে রেখে নতুন উদ্যমে, নতুন চিন্তায় উদ্বুদ্ধ হয়ে কঠিন পরিস্থিতি জয় করে জীবনে সফলতার সূর্যোদয় ঘটাতে পারে এই ইচ্ছা শক্তি। ক্ষণিকের প্রলোভন, সহজ পন্থা বা নেতিবাচক চিন্তা ইচ্ছা শক্তিকে সাময়িক এক আড়াল সৃষ্টি করে, যা জীবনের প্রতি অধ্যায়ে অনুভূত হয়। সরে যায় জীবন থেকে জীবনের স্বাদ, এক একটি মুহূর্ত নিজেকে আলাদা করতে থাকে। দীর্ঘ আত্মসংযম, স্থির লক্ষ্য, মানসিক দৃঢ়তা, নিজের প্রতি পূর্ণ বিশ্বাস ও সঠিক বলিষ্ঠ পদক্ষেপ ধীরে ধীরে ইচ্ছাশক্তির ভিতকে শক্ত করে। সরে যায় সব আড়াল, কেটে যায় দুর্যোগের ঘন ঘটা। নতুন সূর্যোদয়ে সামনেই দেখি সাফল্যের হাতছানি, আরও কাছে, একদম হাতের মুঠোয়। সে যে কি এক অনন্য তৃপ্তি, যেন একসাথে সমস্ত জীবনের স্বাদ। বাহ, খুব ভালো লাগলো। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। চন্দ্রনাথ বাবু, খুব ভালো লাগলো আপনার।

0: ইচ্ছা শক্তির খুব সুন্দর একটা ছবি শব্দের মাধ্যমে আপনি তুলে ধরেছেন, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, কেমন চলে যাব ফোনে 9434-9130-0034-8225-9648। কে আছেন বন্ধু? নমস্কার, কে আছেন? নমস্কার
1: নমস্কার
0: নমস্কার,
1: বহরমপুর কাশিম বাজার পালপাড়া থেকে মামা দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
1: ইচ্ছা থাকলেই উপায় হয়, নিজের মনে জ্বর হলো বড় জোর। একজন রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলে। এটা বাস্তব, তাই সত্যি দারুণ লিখেছেন। এমনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে
0: একদম,
1: সেই ঈশ্বর সমতুল্য। সেটাই বললাম, সবাই মনের জোর রাখুন, সবাই শক্ত হয়ে চলুন, ঝড় আসুক তাল গাছে খাড়া হয়ে থাকবেন, তাল গাছ শুনুন ভাঙা না দেখবেন।
0: খুব ভালো থাকবেন, নমস্কার। লালবাগ বাগিচা পাড়া মুর্শিদাবাদ থেকে বাপি রায়। মানুষ যদি ভয়কে জয় করে সিংহ গর্জনে, আত্মার মহিমা ঘোষণা করতে পারে, তাহলে তার জয় অবশ্যম্ভাবী। আর এটি সম্ভব প্রবল ইচ্ছাশক্তির দ্বারায়। মানুষ যদি নিজের উপর বিশ্বাস রেখে সমুদ্রের শক্তি তা বিশ্বাস রাখে, সমুদ্রের শক্তি তার মধ্যে আছে এটি জেনে, সেই ইচ্ছাশক্তির অভিব্যক্তি করতে পারে, তবে তার মাথায় গৌরবের মুকুট শোভা পাবে। জীবনের পথ বড় বন্ধুর, কিন্তু সেই দুর্যোগের ঘনঘটা পথ পেরিয়ে অন্তরের প্রদীপখানি জ্বালিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে ইচ্ছাশক্তির বলে। ইচ্ছাশক্তির উদ্বোধনেই সাফল্যের স্বর্গদ্বার উন্মুক্ত হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, ইচ্ছাশক্তির বলেই পঙ্গু পারে গিরি লঙ্ঘন করতে, মুখ পারে কথা বলতে। আর আমরা উপলব্ধি করতে পেরেছি ইচ্ছাশক্তির বলেই কাক তৃষ্ণা নিবারণ করতে পেরেছিল। বাপি রায় লালবাগ বাগিচা পাড়া থেকে পাঠিয়েছেন। আবারও চলে যাব, মতামত পাঠিয়েছেন সুমিতা গুঁই পাঁচথুপি ছান্দাপাড়া থেকে। ইচ্ছাশক্তি হল মহান শক্তি যা সমস্ত সমস্যার সমাধান এবং করে এবং সমাধান করে আনে সাফল্যের চাবিকাঠি। পাঁচথুপি ছান্দাপাড়া থেকে সুমিতা গুঁই। ভালো থাকবেন সুমিতা গুঁই। সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। জ্যৈষ্ঠের তপ্ত প্রাতে সুপ্রভাত, শুভ সকাল এবং বন্ধুদের সুস্বাগতম। আজ 25শে মে। বিদ্রোহী কবি নজরুল ইসলামের 128তম জন্মদিনে তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা প্রণাম। আজ শুভ সকালে ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি ইংরেজি প্রতিশব্দ হল উইল ফোর্স। মানুষের অন্তর্নিহিত ক্ষমতা সুপ্ত অবস্থায় থাকে, তাকে জাগ্রত করার প্রচেষ্টাই ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তিকে কাজে লাগানোর জন্য প্রয়োজন ঐকান্তিক আন্তরিক প্রচেষ্টা। সাফল্যের শিখরে পৌঁছানো যায় ইচ্ছাশক্তির বলে। ইচ্ছাশক্তির জোরে জগতে অসম্ভব বলে কিছু হয় না। অতি পরিচিত একটা প্রবাদ, পঙ্গুলঙ্ঘায় গিরি। আর একটি অত্যন্ত প্রচলিত বাক্য, ইচ্ছা থাকলেই উপায় হয়। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে পাঠিয়েছেন। সোমনাথবাবু খুব ভালো থাকবেন। 44পাড়া থেকে বিধান দাস, তিনি লিখছেন, আজকের বিষয় খুব সুন্দর। কোনো ভালো কাজ করতে গেলে ইচ্ছাশক্তির প্রয়োজন। ইচ্ছাশক্তি না থাকলে কোনো কাজেই সফলতা পাওয়া যায় না। নমস্কার আনতে বিধান দাস 44পাড়া। বিধানবাবু খুব ভালো থাকবেন আপনিও। মধুমঙ্গল পাল ত্রিমোহিনী থেকে। ইচ্ছাশক্তি, আমি কোনো কাজ করব মনের ইচ্ছা না থাকলে হবে না। আমি সেই কাজটা যখন সাকসেসফুল হবে সেটার নামই কিন্তু ইচ্ছাশক্তি। আমি কোন কর্ম করছি, কোন কর্ম করব এবং সেই কর্ম কমপ্লিট করতে পারছি কি না, সেটাই হচ্ছে আমার ইচ্ছাশক্তির পরীক্ষা। ভালো থাকবেন। ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল পাল, আপনিও খুব ভালো থাকবেন মধুমঙ্গলবাবু। রানীনগর মুর্শিদাবাদ থেকে নজরুল ইসলাম উত্তর চর মাজার দিয়ার। শুভ সকাল। মানব সমাজের বিকাশ লাভ করার ক্ষেত্রে ইচ্ছাশক্তি একান্তই প্রয়োজন। ইচ্ছা না থাকলে যেমন বেতার শ্রোতা পরিবার হতো না, তেমনি ইচ্ছা শক্তি না থাকলে শিক্ষিত হওয়াও যেত না, প্রাত্যহিক প্রাতে প্রাতভ্রমণ করাও হতো না, এমনকি আমার সাইকেলে ভারত ভ্রমণও সম্ভব হতো না, আজ লেখাটাও পাঠানো হতো না। সেজন্য কথায় বলে ইচ্ছা থাকলেই উপায় হয়। শুভেচ্ছান্তে নজরুল ইসলাম, উত্তর চর মাজার দিয়ার রানীনগর মুর্শিদাবাদ থেকে। খুব ভালো থাকবেন নজরুল সাহেব, নমস্কার। নমস্কার, কে আছেন বন্ধু? নমস্কার।
2: নমস্কার দাদা ভাই।
0: নমস্কার,
2: আমি লক্ষ্মীনারায়ণ কাঞ্জিলাল, বর্ধমান টাউন হল পাড়া।
0: হ্যাঁ লক্ষ্মীনারায়ণ বাবু বলুন।
2: আজকে এই বৈশাখ, আজকে এই
0: পঁচিশে মে
2: আজকে পঁচিশে মে, সরি ভুল বললাম। তো আজকে কবি নজরুল ইসলামের 128তম জন্মদিন, তাই ওনাকে শ্রদ্ধা এবং নমস্কার প্রণাম জানাচ্ছি। আর দ্বিতীয় কথা ইচ্ছাশক্তি, আজকে বিষয় ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি ছাড়া আমাদের আমরা চলতেই পারবো না। আমরা জীবনে বাঁচতে গেলে ইচ্ছাশক্তি থাকতে হবে এবং সেটাকে সেটাকে কার্যকরী করতে হবে। এই অনীহা অবস্থায় থাকলে পরে তো সেই কাজটা সম্পূর্ণ হবে না। অতএব ইচ্ছাশক্তিটা হচ্ছে কি, আমাদের প্রবল একটা বল। হ্যাঁ, এই এই বলের দ্বারাই আমরা আমরা জীবনে প্রত্যেকটা ব্যাপারে আমরা প্রতিষ্ঠিত হতে পারি।
0: একটু
2: বললাম, নমস্কার নেবেন, ভালো থাকবেন।
0: নমস্কার। শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন। আজকের বিষয় ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি জীবনে একটা বড় সাফল্য এনে দিতে পারে। আমার যদি ইচ্ছাশক্তি প্রবল থাকে, কোনো অসাধ্য কাজকেও যে কোনো অসাধ্য কাজকেও আমি সাধ্য বাধ্য করতে পারব। আজকের পৃথিবীতে যত বড় বড় শিল্পপতি বলুন, বড় বড় স্টার বলুন, তাদের ইচ্ছাশক্তি ছিল বলেই আজকে তারা এই জায়গাতেই পৌঁছতে পেরেছে। সব সময় মনে রাখতে হবে, বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্ধু হয়। শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন। খুব ভালো থাকবেন আপনি। চলে যাব আবারও ফোনে। ফোন, নমস্কার। হ্যাঁ, কে আছেন বন্ধু? 03482259648 যারাই ফোনে আসছেন একটু সতর্ক থাকুন, কেননা বহু মানুষ চেষ্টা করছেন তারা তাদের মতামত জানানোর জন্য। কেমন, খুব সতর্ক থাকবেন। এরই মাঝে আমরা একটু ভালো খবর একটু জানিয়ে দিই। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক থেকে ইয়ং আর্টিস্ট পুরস্কার পেলেন কান্দিল খোশবাসপুরের বাসিন্দা কৃষ্ণপ্রসাদ পাল। তিনি থিয়েটার সম্পর্কিত কৃতিত্বের জন্য এই পুরস্কার পেয়েছেন বলেই জানা গিয়েছে। কৃষ্ণপ্রসাদ বাবুকে আমাদের আন্তরিক অভিনন্দন, এবং তাঁর এই কাজের যে অগ্রগতি আগামী দিনে আরও থেকে আরও তর এগিয়ে চলুক, এই শুভকামনা রইল। ভালো খবর জানিয়ে দিলাম। এবারে চলে যাব ফোনে। 9434921300। নমস্কার।
3: নমস্কার।
0: নমস্কার,
3: সুপ্রভাত, শুভ সকাল।
0: শুভ সকাল।
3: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন।
3: হ্যাঁ সুপ্রভাত, আমি নিরঞ্জন সাউ কথা বলছি, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: বলুন।
3: এই যে ইচ্ছাশক্তি, মানুষের ইচ্ছাশক্তি থাকলেই যে সব হবে এমনটা বিষয় নয়, তবে ইচ্ছাশক্তি না থাকলে কোনোটাই হবে না। আগে সর্বপ্রথম মনের ইচ্ছা প্রকাশ করতে হবে, সেই ইচ্ছাকে কাজের সঙ্গে যুক্ত করতে হবে, সেই ইচ্ছা শক্তি প্রকাশ করতে পারলে আমরা সাকসেসফুল হতে পারবো বা কাজ সমাধা হবে। যেমন আজ কয়েকদিন ধরে ইচ্ছা প্রকাশ করছি মেয়ের বাড়িতেই যাব, কিন্তু আজকে সকালবেলা একবার জেদ চেপে গেছে, ইচ্ছা শক্তি এত প্রবল যে আজকে যেতেই হবে, একটু পরেই বেরিয়ে পড়বো। এটুকুই বললাম, ইচ্ছা শক্তি না থাকলে কোনো কিছু হবে না। ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও, নমস্কার। তবে যেখানে যাচ্ছেন খুব সাবধানে যাবেন, কেমন, ভালো থাকবেন, নমস্কার। 9434921300, 03482259648 আমরা আছি শুভ সকাল অনুষ্ঠানে। এবারে আপনাদের একটু কাজের খবর জানিয়ে দিই। ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026। মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আগামী 1 জুন থেকে 12 জুন 2026 কমন এন্ট্রান্স এক্সামিনেশন অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোলে। যারা আবেদন করতে চাইছেন তাদের অ্যাডমিট কার্ড www.joininindianarmy.nic.in এখান থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আরও বিস্তারিত তথ্য জানবার জন্য যোগাযোগ করুন আর্মি রিক্রুটিং অফিস অথবা এই ফোন নম্বরে 9434584102। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান যারা আছেন আবেদনের যোগ্য প্রার্থী তারা অবশ্যই আবেদন করতে পারেন। কাজের খবর জানিয়ে দিলাম, চলে যাব ফোনে। নমস্কার
4: দাদা, শুভ সকাল।
0: শুভ সকাল, একদম খুব ভালো।
4: বহরমপুর ভালো থাকবেন দাদা? বহরমপুর মধুপুর থেকে পলাশ সরকার কথা বলছি দাদা ভাই।
0: হ্যাঁ পলাশ বাবু।
4: এই যে দাদা ভাই, সকাল 8টা থেকে 9টা অবধি আপনার প্রোগ্রামটা আমি চেষ্টা করলাম, মনের জোর ছিল বলে আপনাকে ফোনটা লাগাতে পারলাম দাদা। এখন 9টা বাজতে 5 বাজছে আর মনের জোর হচ্ছে দিদি দাদা ভাই পৃথিবীর মধ্যে সবচেয়ে স্ট্রং জিনিস দাদা ভাই, মনের জোর। মনের জোর থাকলে আমি ধরুন সাইকেল চালাতে জানি না দাদা ভাই, আমার যদি মনের জোর থাকে তাহলেই আমি সাইকেল চালাতে চালানো শিখতে পারবো। যদি না থাকে দাদা ভাই মানে চড়তেই পাবো না, ভয় ভয় ভয় ভয় লাগবে। আর আর দাদা ভাই, অলস মস্তিষ্ক শয়তানের বাসা দাদা ভাই। মেন্টালি জোর, মেন্টালি মনে অনেক জায়গা থেকে দাদা মেন্টালি মানে মেন্টালি যদি জোর থাকে দাদা অনেক কঠিন জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দাদা ভাই। ভয় ডর জিনিসটা থাকবে না, অনেক জিনিস দেখবেন দাদা ভাই শরীরে বাসা বাঁধছে। অতএব আমি সবাইকে বলবো মেন্টালি মনের জোর রাখবেন, কোন সময় হেরে যাবেন না। আমাকে টিউবওয়েলের কাছে গিয়ে জল টিপে খেতে হবে, টিউবওয়েল আমার কাছে আসবে না দাদা ভাই।
0: একদম
4: তাই মনে করি।
0: ঠিক,
4: ভালো থাকবেন দাদা ভাই।
0: খুব ভালো থাকবেন আপনিও পলাশ বাবু।
4: আপনিও ভালো
0: থাকবেন। নমস্কার। নমস্কার।
4: নমস্কার।
0: হ্যাঁ বন্ধুরা, আমাদের সময় অনেকটা এগিয়ে গেছে আর এটা তো জানি যে সময় থাকে না দাঁড়িয়ে। চলুন একটু শুনে নি শ্যামল মিত্রের কণ্ঠে গানটি।

হ্যাঁ, ছুটি ছুটি, গরমের ছুটি পড়েছে তোমাদের। আর গরমের ছুটি মানেই তো এক অঢেল মজার সময়, অনেকটা সময় জুড়ে ছুটি, আর তার সঙ্গে ইচ্ছে মতন হুটোপাটি, আর যা যা কাজ স্কুল চলাকালীন, ছুটি না থাকাকালীন ততটা করা যায় না, সেগুলোর মধ্যে ঢুকে পড়া, বই পড়া, গল্প শোনা, গান শোনা, খেলাধুলো, বেড়াতে যাওয়া, আর হরেক দুষ্টুমি, তাই তো? কোনো বাধা বন্ধ কিচ্ছুটি নেই।

0: হ্যাঁ, এমন করেই ছুটির পুরো আনন্দ লুটিয়ে পুটি করে ভাগ করে নেওয়া সবাই মিলে। আর এই ছুটির দিনগুলোতে তোমাদের সঙ্গে আমরা রয়েছি ছুটির ঘণ্টা অনুষ্ঠান নিয়ে। তোমাদের সঙ্গে কথা তো হবেই, আর তার সঙ্গে অনেক গল্প গান কত কি আজ রয়েছে। আর তারই সঙ্গে আরও একটা খবর দিই, আজ কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ এক মানুষ, সাহিত্যিক, শিশু সাহিত্যিক, সাহিত্য একাডেমির শিশু সাহিত্য পুরস্কার 2025 পুরস্কার প্রাপ্ত শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। নমস্কার ত্রিদীপ বাবু, স্বাগত জানাই আপনাকে।
1: নমস্কার, খুব ভালো লাগছে।
0: আমাদের আজকের অনুষ্ঠান তো ছুটির ঘণ্টা, ছুটি নিয়েই পুরো, আর গরমের ছুটি এই কথাটার মধ্যে একটা অদ্ভুত ম্যাজিক কাজ করে, বিশেষ করে ছোট্টবেলাটায়। আর আপনাদের সময়েও তো সেই ম্যাজিক ছিল, একটু তার কথা শুনবো।
1: মানে প্রথম যেটা, যে গানটা দিয়ে আপনারা শুরু করলেন, আমার চোখের সামনে পুরো ছবিটা ভেসে উঠলো। মানে এই সময়, মানে ওই গানটা আমাদের ছোটবেলাটাকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল। তখন আমরা ছোট থেকে অনেকটা বড় হয়ে গেছি, কিন্তু এখন ওই জয় জয়ন্তীর এই দৃশ্যকল্পটা এখনও চোখের সামনে ভেসে উঠলো। এবং ছুটির ঘণ্টার সঙ্গে এই গানটার যে কী অদ্ভুত একটা মিল রয়েছে, মেলবন্ধন রয়েছে, যারা এই ছবিটা দেখেছেন সাউন্ড অফ মিউজিকের অনুসরণে, আমার মানে অসাধারণ লাগলো বিষয়টা। এবং সত্যি সত্যি আমাদের সময় না, এই গরমের ছুটিটা, মানে যবে আমরা জানতাম যে এই অমুক সময় থেকে আসলে মোটামুটিভাবে রবীন্দ্র জয়ন্তী হয়ে যাওয়ার পরেই গরমের ছুটি পড়তো, এবং তখন গরমের ছুটি বেশ লম্বা ছিল।
0: আচ্ছা,
1: মানে এক মাস পুরো গরমের ছুটি, এবং সেইটার জন্য আমরা বিরাটভাবে মানে বসে থাকতাম, কারণ লিস্ট করে ফেলতাম। আমার পিস্তুতো ভাই, সে আসতো, আমার সমবয়সী আমার খুড়তুতো ভাই আসতো, তারা সব মিলে আমরা সমবয়সীরা একটা লিস্ট করে ফেলতাম কি কি করতে হবে। মানে তখন তো বৈদ্যুতিক মাধ্যম সেই অর্থে নেই, শুধু রেডিও ছিল, এবং রেডিওতে মূলত খবর এবং বিবিধ ভারতীর গান ইত্যাদি এইগুলো শুনতাম। সেটাও বাড়িতে একটা বড় রেডিও ছিল, ট্রানজিস্টার আসেনি। আমরা অনেক পুরনো আমলের লোক, এবং তখন যেই গরমের ছুটি পড়তো, আমার ছোট কাকা বড় ম্যাচ বোর্ডটা নামিয়ে দিতেন, এবার তোমরা ক্যারাম খেলবে, গলি ক্রিকেট শুরু হয়ে যেত। আমাদের উত্তর কলকাতায় সরু সরু গলি, সেটা আটকিয়ে সমস্ত কাচ্চা বাচ্চা, এবং আমাদের দাদারাও একটু বড়, তারাও মানে আম্পায়ারিং করতো, গলি ক্রিকেট, গলি ফুটবল।
0: আচ্ছা,
1: তার সঙ্গে ঠাকুমা আচার দিতেন, ছাদে শুকোতে দিতেন কাঁচা আমের আচার, সেগুলো লুকিয়ে চুড়িয়ে খাওয়া,
0: তার একটা আলাদা আনন্দ,
1: আলাদা আনন্দ। এবং ধরা পড়তাম, ধরা পড়ে বকাবকি করতাম। এবং আমাদের একটা জিনিস ছিল ছোটবেলায়, আমাদের এই তিন ভাই বা বন্ধু, আমরা কি করতাম, আমরা ওই দুপুর হলে যখন সবাই ঘুমিয়ে পড়তো, তিনজনে গুটি গুটি আমাদের রান্নাঘরের চারতলায় সেখানে যেতাম, উত্তর কলকাতার প্রাচীন বাড়ি, সেই প্রাচীন রান্নাঘরে, তখন তো গ্যাস আসেনি, তখন হিটারে আমরা কি করতাম, নিজেরা আলু টালু কুটিয়ে, হ্যাঁ
0: আলু টালু,
1: হ্যাঁ প্রায় পিকনিক, আলু একটু কুটতাম, ওইখানে দেখলাম একটু বরবটি রয়েছে, নিজেরাই তেল চুরি করে ঢেলে, হ্যাঁ তিনজনে মিলে। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার, সেই সময় আমার অন্য দাদারা, খুড়তুতো দাদারা, আমি বাড়ির মধ্যে সবচেয়ে ছোট, তারা নজর রাখতো কি করছে, হ্যাঁ বলে দেবো জাডা বাবুকে, বলে দেবো তোরা, মানে আমার মাকে বলতো, ওরা ভালো মা, ভালো মাকে বলে দেবো তোরা এইসব করছিস। তো আমার পিস্তুতো ভাই একটু ডেয়ার ডেভিল ছিল, বলে হ্যাঁ যাও গিয়ে বলো গে, তো মা বাড়ি এটা, তো বলতো যা পারিস যাও বলো গে, আমরা একটু আনন্দ করছি, না তোরা আনন্দ করছিস, এখানে যদি আগুন ধরে যাবে কিছু ধরবে না। তো এইরকম ছিল, আবার মানে একদম ভাগ করা ছিল, সকাল থেকে আমরা যে যার মতো খানিকটা গল্পের বই পড়লাম, পয়লা বৈশাখে যে বইগুলো, তখন তো বইমেলা ছিল না, তো আমাদের ছোটবেলায় পয়লা বৈশাখ, নববর্ষটা খুব বড় করে হতো, বাবার হাত ধরে আমি নববর্ষে বিভিন্ন প্রকাশন প্রতিষ্ঠানগুলোতে যেতাম, বই সংগ্রহ করতাম, কিশোরদের বই,
0: মানে বই সংগ্রহের নেশাটা সেই ছোটবেলা থেকে,
1: একদম একদম ছোটবেলা থেকে, মানে আমি পাঁচ বছর বয়সেই স্বপন বুড়োর কৌতুক কাহিনী পড়েছে। আর আমাদের যেহেতু তখন একটি প্রকাশন সংস্থা তখনও ছিল, তো ওই ছোটদের বই পড়ার একটা নেশা ছিল। খগেন মিত্র, ভোম্বল সর্দার, তারপরে বাবুই বাসা বোর্ডিং স্বপন বুড়োর, তো এগুলো পড়ে না তারপরে আমাদের যোগীন সরকার, যোগেন্দ্রনাথ গুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, মানে যারা ছোটদের, ধীরেন্দ্রলাল ধর, ছোটদের সাহিত্যে খিতিনারায়ণ ভট্টাচার্য, এদের বইগুলো তখন সংগ্রহ করে রাখতাম যে ঠিক আছে আস্তে আস্তে যেরকমভাবে আচার খায় সেভাবে তাড়িয়ে তাড়িয়ে বইটা পড়ব, এই এক মাস পুরো চালাতে হবে। এবং মানে আমাদের এই আত্মীয়রা, মানে আমার এই দুই ভাই, তারা মাঝামাঝি সময় আসতো, ওই কটা দিন খুব একটা বই টুই পড়া হতো না, সকালবেলা থেকে ক্রিকেট বা ফুটবল, তারপরে খেয়ে দেয়ে একটু ঘুম, ঘুমে ছল করে উপরে গিয়ে ওই সমস্ত দুষ্টুমি করা, আবার বিকেলবেলায় ক্যারাম বোর্ড খেলা,
0: সারাটা দিন মোটামুটি নানান ধরনের,
1: তারপরে লুকোচুরি খেলা হতো, এ ওখানে লুকোনো, ওকে খুঁজে বের করা, বালিশের তলায় নিজেরা লুকিয়ে থাকতাম কোল বালিশ ঢাকা দিয়ে, আবার ভাবতো লোকে আমরা কোল বালিশ খুঁজে পাচ্ছে না, এই সব মানে এখন এগুলো খুব মজা লাগে, মানে পিছন দিকে ফিরে তাকালে কত ছোট ছোট বিষয় নিয়ে আমরা কি আনন্দ
0: খুঁজে নেওয়া যেত।
1: হ্যাঁ,
0: একটা সাম্রাজ্য যেন এই সময়টা, সময়টা ছিল
1: খনি, একটা খনি, সোনার খনি হচ্ছে গরমের ছুটি।
0: ঠিক ঠিক একদম। জানি আমাদের ছোট্ট বন্ধুরাও অনেকেই এমন করেই ছুটিটা কাটাতে ভালোবাসো, আর নানান পরিকল্পনা তোমাদের থাকে। আমরা একটু দেখি আমাদের সঙ্গে কোনো ছোট্ট বন্ধু এসেছে কিনা। হ্যালো, কে রয়েছো?
2: হ্যাঁ নমস্কার, আমি ভাঙড় থানার বাউসর গ্রাম থেকে অরবিন্দ নস্কর বলছি।
0: আমাদের আজকের অনুষ্ঠান ছুটির ঘন্টা ছোট্ট বন্ধুদের নিয়ে। টেলিফোনে আসবে ছোট্ট বন্ধুরা, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের অনুষ্ঠানে আজ রয়েছেন, উপস্থিত রয়েছেন সাহিত্য একাডেমির শিশু সাহিত্য পুরস্কার 2025 পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। আমরা কথা বলছি তার সঙ্গে, ভাগ করে নিচ্ছি ছোট্টবেলার সেই আনন্দগুলোকে, আর ছোটরাও আসবে, তাদের যা কথা, তাদের যা প্রশ্ন, ভালো লাগা ভাগ করে নেবে। হ্যালো।
3: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
3: আমি আমি টেলিগ্রাম থেকে বলছি, আমি একটু ছাড়া বলো।
0: তোমার নাম বলো।
3: আমি ভট্টাচার্য।
0: কোথা থেকে বলছো?
3: টেলিগ্রাম থেকে।
0: বলো ছোট্ট করে।
3: শুনবো হাতে রাখি এই বলে কেসটা, নেপালের বনে বনে ফেরে সারো দেশটা, উড়ে চুরি চুরি দিকে নিয়ে গেল কোনটি, সব জানে রসি ও লেগে দিল শুনছি, কলকাতা ভেঙে ভেঙে করেছিল চেষ্টা, একটি তোমাদের হাতে মরে গেল চেষ্টা।
0: যা বাহ, তো তোমার গরমের ছুটি চলছে তো এখন?
3: হ্যাঁ বলো।
0: গরমের ছুটিতে কি করছো?
3: খেলছি।
0: শুধু খেলা না আর কিছু? আচ্ছা, আর বই পড়ো, গল্পের বই? ও লেখাপড়াও করছো? আচ্ছা, লেখাপড়াও করছো? আর গল্পের বই পড়ছো? গল্পের বই পড়ো, ভালো লাগে? কি পড়লে এর মধ্যে? আচ্ছা, খুব ভালো থাকো, ভালো করে কাটাও ছুটি। ছোট্ট বন্ধুরা অনেকেই কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে একটু একটু পড়াশুনো করছে, আমরা একটু জানতে চাইবো তারা গল্পের বই পড়ছে কিনা। আর তোমাদের সঙ্গে আজকে কিন্তু রয়েছেন শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। তোমাদের জন্য তিনি লেখেন, কলম ধরেন, ছোট্টদের নানান দুষ্টুমির কথা, আনন্দের কথা, তাদের জগতের কথা কিন্তু তার কলমে আমরা বারবার পাই। তোমরা কিন্তু কথা বলতে পারো

0: হচ্ছে শ্রীমান বিচ্ছু। মানে আমাদের ছোটবেলা আমরা তো বিচ্ছু ছিলাম, এখনকার ছোটরাও কিন্তু বিচ্ছু, আমাদের থেকেও বেশি বিচ্ছু। তো তেমনই একটা গল্প, গল্পের নাম হচ্ছে শ্রীমান বিচ্ছু।
1: এসো সবাই মিলে শুনি।
2: রিন্টু, তুমি এখনো বসে বসে কাগজ গিলছো, স্কুল যাবে না? না। সে কি, হপ্তার প্রথম দিন কি হয়েছে তোমার? কিছুই হয়নি, স্কুল ছুটি, তাই যাব না। সোমবার স্কুল ছুটি? কেন কেন, কিসের ছুটি? আহ বাবা, তুমি না কিছুই মনে রাখতে পারো না, আজকে ইস্টার মানডের ছুটি, এটাকে ইস্টারের ছুটি বলে, সব মিশনারি স্কুলই বন্ধ থাকে। মানে তুমি দেখো বাবা সবসময় আমায় আমি সন্দেহ করে। হ্যাঁ অপু, তোমার এই একটা রোগ হয়েছে, রিন্টুকে ভারী অবিশ্বাস করো। টেবিলে কুটনো করতে করতে যোগমায়া বলে উঠলেন, তুমি থাপো তো বৌদি। অপুবাবু গরম হয়ে উঠলেন, তোমার আশকারা পেয়ে পর মাথাটা খারাপ হয়ে গেছে, যা কিছু হলেই মানি মানি মানি। তুমি জানো এবারে ফার্স্ট টার্মে কি জঘন্য মার্কস পেয়েছ? ও তুমি কিছু ভেবো না, ও ঠিক সামলে নেবে। রিন্টু শোনা, আমায় কথা দিয়েছে সেকেন্ড টার্মে ও স্ট্যান্ড করবে, ঘোড়ার ডিম করবে। তুমি ওই আনন্দেই থাকো বৌদি, আর ও নেচে কুদে ঘুরে বেড়াক। স্ট্যান্ড করতে হলে পড়তে হয়, ও কতক্ষণ পড়ার বই নিয়ে বসে? আরে বসে বসে, তুমি বাড়িতে থাকো কতক্ষণ, দেখবে কি করে। সকালে ব্যাংকে বেরিয়ে যাও, ফেরো তো রাত আটটায়, তো আটটায় ফিরে ওকে কোনোদিন পড়তে দেখি না কেন? হয় তোমার আর শ্যামলির মাঝে বসে টিভি দেখছে, নয়তো গল্পের বই পড়ছে, আটটা কি পড়ার সময় নয়? রিন্টু এতক্ষণ চুপ করেছিল, এবার বলে উঠল, তুমি সব জেনেও বাবা শুধু শুধু খোঁচাচ্ছ। আটটা থেকে নটা অবধি সিরিয়ালটা মা আমি মানি তিনজনে দেখি, নটা থেকে যে এগারোটা পর্যন্ত পড়ি সেটা তুমি দেখতে পাও না? পাই, খুব পাই, এমন পড়ো যে ক্লাসে পাশ করতে গিয়ে পড়েই যাচ্ছ। কি যে পড়ো কিছুই বুঝি না। তোমার বুঝে দরকার নেই বাবা, আমার একটা টার্মে খারাপ রেজাল্ট হয়েছে, আর হবে না, মানিকে আমি কথা দিয়েছি, সেটা হলেই হলো তো। বড় বড় বুক নিছেড়ো না, ক্লাস এইটে উঠতে না উঠতে মহা মাতব্বর হয়ে উঠেছ। তোমার ইংলিশ মিডিয়ামে পড়াতে আর টিউশনের পিছনে কত হাজার টাকা খরচা হচ্ছে বলো তো, বোঝো না নাকি? বাবা রাত পর্যন্ত খাটছেন আর ছেলে ক্লাসে রগড়াচ্ছেন, একটু লজ্জা পর্যন্ত হয় না? রিন্টুর দুচোখ ফেটে জল এলো, প্রচণ্ড রাগ হচ্ছে। যোগমায়া তাড়াতাড়ি উঠে এসে আঁচল দিয়ে রিন্টুর চোখের জল মুছে গায়ে মাথায় হাত বোলাতে লাগলেন। অপূর্ব চা শেষ করে তাড়াতাড়ি উঠে নিজের ঘরে চলে গেছেন, টক্কাতক্কি থেকে মুখ থেকে একটু আলটপকা কথাই বেরিয়ে গেছে। মোট পাঁচজনের সংসার, তার মধ্যে দাদা অর্ণব মেরিন ইঞ্জিনিয়ার, বছরে ছমাস বাইরে বাইরে, অপূর্ব চেয়ে প্রায় বছর দশকের বড়, ছেলে মেয়ে নেই। বৌদি এই পরিবারের কর্ত্রী, রিন্টুর মানি, মানির কাছেই রাতে শোয় রিন্টু, মানি অন্তপ্রাণ, মানিও তাই। রিন্টু কোনো কিছু আবদার করলে সঙ্গে সঙ্গে হাজির। শ্যামলী আর যোগমায়া আবার ঠিক যেন দুই বোন, দিদি যা বলবে সেটাই শ্যামলীর কাছে বেদবাক্য, আদর্শ জয়েন্ট ফ্যামিলির একটা জলজান্ত উদাহরণ। কিন্তু মুশকিল হলো এখানে অপূর্ব অনেকটা আউটসাইডার, তার বেশিরভাগ কথাই কেউ শোনে না। কিচ্ছু করার নেই, কারণ বাবা মা পরপর চলে যাওয়ার পরে দাদা অর্ণবী ওকে পাহাড়ের মতো ছায়া দিয়েছে। স্নান করতে যাওয়ার আগে এই কথাগুলি ভাবছিলেন অপূর্ববাবু, যত ভাবছিলেন তত রাগে গা জ্বলছিল, নিজের একমাত্র ছেলে একটু শাসনও করতে পারবেন না, শয়তানটা মুখ্যম জায়গা মানিকে কব্জা করে রেখেছে। তোয়ালে নিয়ে বাথরুমে যাবেন, ঘরে ঢুকলেন যোগমায়া। রিন্টুর পড়াশুনোর খরচা চালাতে তোমার উপর খুব চাপ পড়ে যাচ্ছে বোধ হয় অপু, তুমি তো জানো আমাদের যা আছে সব ওই পাবে। তোমার দাদা তুমি জানো ডলারে মাইনে পায়, ব্যাংকে এসে সব জমছে। বলি কি, সামনের মাস থেকে রিন্টুর এডুকেশনাল এক্সপেন্ডিচারটা যদি তোমার দাদার অ্যাকাউন্ট থেকে দিই তুমি কি রাগ করবে? হ্যাঁ করব, একশোবার করব। তোমাদের আমাদের টাকা কি আলাদা? আমি কি এগুলো জানি না না বুঝি না, ছেলেটা যাতে বিগড়ে না যায় তাই দুটো কথা বলছিলাম। তুমি একদূর ভেবে ফেললে বৌদি, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? বলতে বলতে দপদপিয়ে বাথরুমে ঢুকে গেলেন যোগমায়া, চোখে আঁচল দিয়ে নিজের ঘরে ঢুকে শুয়ে পড়লেন। রিন্টু অদূরেই ছিল, ছুটে এলো, মানি প্লিজ মানি কেঁদো না, আমি বাবাকে বলবো। যোগমায়া পাশ ফিরে শুলেন, রিন্টু ছুটলো রান্নাঘরের দিকে। শ্যামলী মাছের ঝোল চাপিয়েছেন, মা মানিকে বানা, বাবা বকেছে, মানি কাঁদছে, তুমি চলো। যাবো বাবা, বুঝিয়ে সব ঠিক করে দেবো, এখন গেলে রান্নাটা পুড়ে যাবে, বাবা এখনই খেতে আসবে, তুই যা আগে বই খুলে পড়তে বসতো। রিন্টু মানির কান্না সহ্য করতে পারে না, মনে মনে গজরাচ্ছিল, বাবা যেমন কেমন নিজেকে বুড়োটে করে রাখে, মাথায় কাঁচা পাকা চুল, সাদা জামা প্যান্ট,

0: মুখ, অফিস থেকে ফিরেই বই ম্যাগাজিন নিয়ে বসে যায়। ওর বন্ধুদের বাবারা সব একই বয়সী, কিন্তু কি খুশি, হাসি খুশি, কি স্মার্ট। মা কতবার বলেছে তুমি একটু চুলটা কালো করতে পারো তো, এমন কিছু বয়স তো নয়। আর সাদা ছাড়া কি রং নেই? বাবা বলে যে যা নর্মাল, আমি তাতে বিশ্বাস করি, আর্টিফিশিয়াল রং লাগাবো কেন, পেকেছে পেকেছে, দাঁতে ফুটো হয়ে গেল তাই বাধ্য হয়ে তুলে ফেলে বাঁধিয়েছি, নেয়াত ফোকলা মুখে ভদ্র সমাজে যাওয়া যায় না তাই। হঠাৎ রিন্টুর মাথায় পোকা নড়ে উঠল। অপূর্ববাবু স্নান সেরে বেরোলেন যথারীতি মুখ গম্ভীর, প্যান্ট শার্ট পরে খাবার টেবিলে। ঠিক 10 মিনিটের মাথায় কামতা প্রসাদ গাড়ি নিয়ে হর্ন বাজাবে, কথাবার্তায় আজ অনেকটা সময় খেয়ে গেছে। হঠাৎ খেয়াল হলো, আরে মুখটা খালি খালি লাগছে কেন, ও আজ সব ভুল হয়ে গেছে, ছেলেটাকে শাসন করতে গিয়ে নিজেরই বাঁশ হচ্ছে। বাথরুমের র্যাকে প্লাস্টিকের কৌটোটা খুললেন, নেই তো, কোথায় গেল, খোঁজ খোঁজ, না নেই, কি মনে হতে ফের ঘরে ঢুকলেন, যা বাবা এই যে, তুলে টেবিলের এক পাশে ফেলে রেখেছেন। দাঁত জোড়া নিয়ে বেসিনে গিয়ে ভালো করে লিকুইড সোপ দিয়ে ধুলেন, তারপর মুখে লাগালেন। এ কি, রাতে মাড়ি ফুলেছে নাকি, এত টাইট হচ্ছে কেন, কোথাও কিছু একটা গোলমাল হচ্ছে, এত শক্ত কেন, মাড়ি কামড়ে ধরেছে, মুখ নাড়াতে কষ্ট হচ্ছে, সময় নেই সময় নেই, শ্যামলী ভাত তরকারি ডাল মাছ বাটিতে সাজিয়ে দিয়েছেন। অপূর্ববাবু ভাতে ডাল ডাললেন, তরকারি আলু ছটকে তাতে মিশিয়ে সুপের মতো করে খাচ্ছেন। শ্যামলী বলল, কি হলো ভাজা, আমি আর কিছু খাবো না, গলা দিয়ে ফ্যাস ফ্যাস আওয়াজ বেরোলো, কেন গো কি হলো, ছেলের উপর নাক রাগ না করে খেয়ে চলে যাবে, আর রিন্টু এদিকা, রিন্টু গুটি গুটি এসে দাঁড়িয়েছে। বাবা, হাতের ইশারাকে আশ্বস্ত করলেন অপূর্ববাবু, তারপরে বেশ কষ্ট করেই বললেন, ও নয়, আমার শরীরটা ঠিক সুবিধের লাগছে না, গলার স্বর অন্যরকম স্বর, সে কি, তাহলে আজ ব্যাংকে যেও না, ও তেমন কিছু নয়, এই একটু, তুমি এমন খোনা গলায় কথা বলছো কেন। অপূর্ববাবু জবাব না দিয়ে মুখ দিয়ে ঝটাপ ঝট চটপট জুতো পরতে শুরু করলেন, নিচে কামতা প্রসাদ বারচারেক হর্ন দিয়েছেন। অপূর্ববাবু মচমচ শব্দ করে নেমে গেলেন, গাড়িতে স্টার্ট দেওয়ার শব্দ, রিন্টু গিয়ে যোগমার পাশে শুয়ে পড়ল, মানির ঘাড়ে মুখ গুজে দিল, শ্যামলী এসে দাঁড়িয়েছেন, দিদি ও দিদি ওঠো, যোগমায় উঠলেন মুখ ভার, তুই আজ থেকে মা বাবার কাছে শুবি, ও মানি তুমি শুধু মুধু মন খারাপ করছো, দেখো একটু পরেই সব মিটে যাবে, কি মিটে যাবে, তোদের বাপ ছেলের ঝগড়ায় আমি আর থাকবো না, থাকবে না বললেই হলো, তুমি আমার মানি না, মা একটা শব্দ মানি দুটো, আমি তো ভাই ছেড়ে শোবই না, বলছি তো বাবা রাগ করবে না, দিদি চলো আকাশের নিচে সিরিয়াল শুরু হয়ে যাবে, এই মাদর তুই পড়তে যা। ঠিক 1 ঘন্টা পরে আবার গাড়ির হর্ন, কলিং বেলের শব্দ, শ্যামলী নিচে নেমে অবাক। অপূর্ববাবু দাঁড়িয়ে, কি হলো, চলে এলে, শরীর খারাপ, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়েছ, কি কি টেস্ট বলেছে, চলো করিয়ে আনছি। অপূর্ববাবু মাথা নাড়লেন, আমার শরীরে কিছু নয়, মুখে অস্বচ্ছ, টিকতে পারছিলাম না, কথা বললেই সবাই গোল গোল চোখে তাকাচ্ছিল, কেন এই যে, অপূর্ববাবু হাতে দুপাটি দাঁত, আমি বুঝে ফেলেছি, চলো উপরে চলো, জুতো খুলতে খুলতে ডাক দিলেন রিন্টু, রিন্টু ভেজা বেড়াল মুখে এসে দাঁড়ালো একটু দূরে যোগমায়া দরজা আড়ে, সত্যি কথা বলবি, আমার গা ছুঁয়ে বলতে হবে, সত্যি বললে এক্ষুনি 100 টাকা দেবো, এটা তোর কীর্তি, কি বাবা এই যে, দুপাটি দাঁত দেখালেন, রিন্টু আর হাসি চাপতে পারলো না, ফিক করে হেসে ফেললো। অপূর্ববাবু হেসে ফেললেন, কাছে এসে পিঠ চাপড়ে দিলেন, দারুণ, ভালোই টাইট দিয়েছিস আমায়, এই নে বার্স থেকে একটা 100 টাকা নোট বাড়িয়ে দিলেন, ধর এটা তোর বুদ্ধির পুরস্কার, এবার বল দেখি এই দাঁত জোড়া পেলি কী করে। পিন্টু হাসছে মুখ, এই হাসছে, রিন্টু হাসছে মুখ নিচু করে, কিরে বলবি না, ওটা মানির ড্রেসিং টেবিলে ছিল, মানি তো বাইরে না বেরোলে পড়ে না, তাই আমি, আমার না খুব রাগ, সরি বাবা, দুর্বোকা তুই এই টার্মে ঠিক স্ট্যান্ড করবি, নে ধর বিকেলে একটা সিনেমা দেখায়, রিন্টু চলে যাচ্ছিল পেছন থেকে ডাকলেন, ওহে শ্রীমান শ্রীমান বিচ্ছু, আমার অরিজিনালটা ফেরত দিবি না, ঠিক জায়গাতেই আছে বাবা, কৌটোর মধ্যে, শেষ।
1: কি খুব চেনা চেনা লাগলো, তাই তো, হ্যাঁ এমন হরেক দুষ্টুমিতেই তো কাটে আমাদের গরমের ছুটি। নানান রকম দুষ্ট বুদ্ধেরা এই সময় যেন হাত ধরাধরি করে চলে আসে, আর ইচ্ছে করে গোটা দুপুর জুড়ে গোটা দিন জুড়ে এমন হরেক কর্মকাণ্ডে জুড়ে থাকে। তাই তো শুনবো কিন্তু সেসব কথা টেলিফোনে।

0: ঠিকই তো, দুষ্টুমির সঙ্গে সঙ্গে ভালো কিছু কাজ, তাও তো আমাদের জীবন জুড়ে থাকে। এই যে আড়ি আর ভাব যেমন হাত ধরাধরি করে চলে, তাই তো। আর তাই অনেক দুষ্টু ছেলেও কিন্তু বেশ ভালো হয়ে ওঠে, উঠতে পারে, তেমন গল্প আছে বই কি আমাদের চারপাশে ছড়ানো থাকে। আর আজকেও তেমনই একটা গল্প কিন্তু আমরা শুনবো। তার আগে একটু দেখি টেলিফোনে কোন বন্ধু। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
1: আমি মমতা যাজো।
0: আচ্ছা, কোথা থেকে বলছো?
1: আমি মুর্শিদাবাদ থেকে বলছি।
0: কোন ক্লাসে পড়ো?
1: আমি মুর্শিদাবাদে থাকি, কিন্তু মামার বাড়ি বেড়াতে এসেছি।
0: উরি বাবা, গরমের ছুটিতে মামার বাড়ি ভারি মজা, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আমাদের সঙ্গে আজকে রয়েছেন শিশু সাহিত্যিক, বিশিষ্ট শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়।
1: আমি একটা কবিতা বলবো, লিচু চোর।
2: বলো
0: বলো।
1: নমস্কার, কবিতা লিচু চোর, কবি কাজী নজরুল ইসলাম।
0: বলো।
1: বাবুদের ডাল পুকুরে, বাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। কুকুরের ওই কাছে না লিচুটা গাছ আছে না, কোথা না আসতে গিয়ে এক বড় কাস্তি নিয়ে গাছে গিয়ে যেই ধরেছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত পড়ে পড়েছি সরার জোরে, পড়বি পর মালির ঘাড়ে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নোচ্ছার, দুমাদুম গোটা দুচ্ছার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরে ঠুটি। আমিও বাগিয়ে থাকুর দেহাওয়ার চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল। আরে শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে ওঠা, দেখে যেই আটকে ওটা কুকুরও জুড়ল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাটিলের সকল বলে, ঢুকি গো বুঝদের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কান মুলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যাই রে ভুলা মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা তো উবা না খপ্তা। নমস্কার।
0: এমন সত্যি সত্যি ঘটেছিল নাকি?
2: হ্যাঁ, এরকম ঘটেছিল বাবু।
0: যে ছোট্ট বন্ধু আমাদের ছড়া শোনালো তাকে জিজ্ঞেস করছি, এমন কি বলো, এরকম কি সত্যি সত্যি হয়েছিল? আমাদের জানতে ইচ্ছে করছে তো।
1: সেটা কাজী নজরুল ইসলামই বলতে পারবে।
2: এটা দারুণ বলেছো।
0: ছোট্ট বন্ধুদের গরমের ছুটি কেমন কাটছে, কি কি করছো, আর বিশেষ করে আজ তো জানতে চাই বই বই পড়ছো কিনা, কি পড়তে ভালোবাসো। আমাদের সঙ্গে রয়েছেন শিশু সাহিত্যিক, বিশিষ্ট শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। তোমরা টেলিফোনে এসো, আমরা শুনবো তোমাদের কথা। শুনছি নানা রকম দুষ্টুমির কথা, আর শ্রীমান বিচ্ছুর কথা তো শুনলামই আমরা, আর তার সঙ্গে সঙ্গে আরও গল্প কিন্তু আজকের অনুষ্ঠানে অপেক্ষা করছে আমাদের জন্যে। হ্যালো, কে বলছো? কোথা থেকে,
3: কোথা,
0: কোন ক্লাসে পড়ো তুমি? আচ্ছা, এখন গরমের ছুটি চলছে তো স্কুলে, কি করছো ছুটিতে?
2: আমাকে একটা ছড়া শোনাও না। আচ্ছা শোনাও।
0: শোনাও।
3: বেলুন বাড়ি শঙ্খ ঘোষ, তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি, হে বেলুন সমস্ত দিন শূন্য বেসে দিতে পারি, তোমরা দেখো মাথার উপর কেমন করে মেঘ চলে যায়, উপর থেকে সেই মেঘকেই দেখছি আমার পায়ের তলা, একটা বেসে তোমরা পাতা আমার কৃষ্ণ হাজার হাজার, এমনি আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না যার, তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে জলের সাধু নিজের নিজের বাড়ির উপর মস্ত একটি বেলুন বাঁধু।
2: বাহ,
0: খুব সুন্দর,
2: দারুণ দারুণ।
0: তো তুমি ছড়া তো শিখছো, পড়ছো, আর কি কি পড়তে ভালো লাগে?
3: ছবি আঁকি।
0: আর গল্পের বই?
3: হ্যাঁ,
0: গল্পের বই পড়ো?
3: হ্যাঁ।
0: যেমন কি কি বই পড়লে এই ছুটিতে, কিছু পড়েছো?
3: ছোটদের মজা।
0: আচ্ছা, কি কি মজার কথা পেলে তাতে? আচ্ছা, খুব ভালো, এমন করে পড়তে থাকো আরো বই। আর আমরা তো কথা বলছি বিশিষ্ট শিশু সাহিত্যিকের সঙ্গে, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় আজ রয়েছেন আমাদের অনুষ্ঠানে। তার লেখা তোমরা ছোট্ট থেকে পড়ো, পড়ছো, ছোটদের নানান মজার গল্প, তাদের দুষ্টুমির কথা, তাদের জগতের কথা, এমনকি আমরা শুনছি তার ছোট্টবেলাকার কথাও। আমরা এবার আরেকবার ফিরে যাব গল্পে।
2: আচ্ছা, এই গল্পটা আবার একটু অন্যরকম, এই গল্পটাও মজার। মানে আমি আসলে এই গল্পগুলি যে এনেছি ছোটদের শোনাতে, এখানে সব গল্পেরই মূল নায়ক হচ্ছে ছোটরা, এবং ছোটদের কিছু কিছু ক্ষেত্রে ছোটদের ভালো লাগা, ছোটদের ভালোবাসা, ছোটদের আশপাশকে দেখা, যেটা আমাদের সেই চোখ এখন আস্তে আস্তে হারিয়ে গেছে। মানে আমরা যারা লেখালেখি করি, আমাদেরকে আমার বাবা বলতেন যে দেখো, তুমি যখন লিখতে বসবে তোমার সামনে যেন প্রচুর ছোটরা চারপাশে ঘিরে রয়েছে, এই যে সায়ন্তনী, সৌমা, এই যে সব ফোন করছে, এরাই কিন্তু আসল পাঠক, এবং এদের যে ভালো লাগা, ভালোবাসা, এদের দুষ্টুমি, এদের খেলাধুলো, এদের ছবি আঁকা, এদের ছড়া, এদের যে নিজস্ব একটা জগৎ, সেই জগৎটা আমাদের জগতের থেকে এখন আলাদা, কিন্তু আমাকে কিন্তু ওই জগতে পৌঁছতে হবে, তবেই কিন্তু আমি ওদের ভালো লাগার সঙ্গে নিজেকে কমিউনিকেট করতে পারবো একজন লেখক হিসেবে।
0: ছোটবেলা থেকে ধরে রেখে তার সঙ্গে করে চলতে হবে,
2: চলতে হবে ওদের সঙ্গে, যেন আমি চলছি একই সঙ্গে পাশাপাশি ওর, মানে তবেই ও আমার লেখার সঙ্গে নিজেকে কমিউনিকেট করতে পারবে, নিজেকে মেলাতে পারবে, যে আমিও তো এমন এইভাবে দাঁতটাকে বাবার সঙ্গে দুষ্টুমি করতে পারতাম, বাবা আমাকে প্রাইজও দিতেন, ব্যাপারটা এইরকম। তো এই গল্পটাও, এই গল্পটা আবার একটু অন্যরকম, একটি মানে আমি আগে থেকে বলছি না,
0: গল্পের
2: এটা নষ্ট হয়ে যাবে,
0: নিশ্চয়ই আমরা অপেক্ষা করছি।
2: গল্পের নাম প্রাইজ। ভাই এক মিনিট, তোমার নামটা একটু বলবে? আপনি? আমি তোমার বাবার বন্ধু। তুমি বীরেন ঘোষের ছেলে তো? হ্যাঁ, কিন্তু আপনাকে তো, তুমি কি বাবার সব বন্ধুকে দেখেছো? দেখা কি সম্ভব? কত রকমের, কত বয়সের বন্ধু হয়। যাকে তোমার নামটা বলে ফেলো দেখি, খুব দরকার। শঙ্খ। কিন্তু কিন্তু মানে আমার নাম, আমি যে তোমায় একখানা প্রাইজ দেব, বাক্সের উপর তোমার নাম লিখে দেবো না? প্রাইজ আমায়? কেন? হ্যাঁ, তোমায় ছাড়া আর কাকেই বা দিতে পারি, তুমি হলে গিয়ে আমার বন্ধুপুত্র, তার উপর এবারে ক্লাসেও ফার্স্ট হয়ে নাইনে উঠলে, স্কুল থেকে প্রাইজ পেলে, এটাই তো প্রাইজের বই না? হ্যাঁ, রবীন্দ্রনাথের সঞ্চয়িতা। বাহ বাহ, দারুণ বই, ছোটবেলায় কত পড়েছি, হেমর, চিত্তপূর্ণ, তীর্থে, আহ কি সব কবিতা। তো ওটা হলো গিয়ে স্কুলের প্রাইজ, আর আমি তোমায় এমন একটা প্রাইজ দেবো তুমি একেবারে লাফিয়ে উঠবে। হলফ করে বলতে পারি, এরকম একটা জিনিস পাওয়ার জন্য তোমার মন আঁকুপাঁকু করছে, বাবার কাছে দু একবার হয়তো আবদারও করেছো, বাবা সারা শব্দ করেনি। আপনি? হ্যাঁ দেবো, একশোবার দেবো। সত্যি কথা বলতে কি, বীরেনকে একটু শিক্ষা দেওয়া দরকার, একটা মাত্র ছেলে, তার বেলাতেও এত কিপটেমি। হ্যাঁ, কিছু মনে করো না বাবু, তোমার বাবা সব ভালো, শুধু ওই একটা রোগ, মহাচিপ্পুষ, হাত দিয়ে জল গলে না। না না, এমন করে বলবেন না, বাবা আমায় খুব ভালোবাসে, সে তো বাসবে, তোমার মতো সোনার টুকরো ছেলে কজনের হয়, আমি হলে তো সর্বস্ব দিয়ে দিতুম, কম টাকা করি তোমার, রাস্তার উপর অত বড় ফার্নিচারের দোকান, বুকে হাত দিয়ে বলো তো সঙ্গ, কোন জিনিসটা সে সময় না চাইতেই দিয়েছে? তা বটে, মানে বাবার সব কিছুতেই প্রথমে একটু এই করে, তবে মার সঙ্গে সেসব দিয়ে পেরে ওঠে না, তাহলেই বলো ঠিক বলছি কি না। এই জন্যই তো তোমায় প্রাইজখানা দিচ্ছি, বিরেনের চোখ ছানা বড়া হয়ে যাবে। দাঁড়াও আগে জুত করে নামটা লিখে ফেলি। বলতে বলতে মাঝবয়সী মানুষটা কাঁধের ঝোলা থেকে একটা ছোট্ট চকচকে বাক্স বের করে তার উপর লিখতে শুরু করলো। বাক্সটা দেখেই শঙ্খ হৃৎপিণ্ড সত্যি লাফিয়ে উঠেছে। নাও ধরো, এ এটা আমায় দিচ্ছেন? আলবার দিচ্ছি, রোকিয়ার মোবাইল সেট তোমার জন্য আজই কিনেছি, তোমায় দিতে পেরে সত্যি আমার বড্ড আনন্দ হচ্ছে। কাকু, না না না, এ কি আজকাল প্রণাম করে না, স্রেফ হ্যান্ডশেক। কাকু, আপনি কিন্তু আমার আপনার নাম বলেননি, বাবাকে কি বলবো? বলবে তোমার বন্ধু পরিচয় কাকু দিয়েছে। আরে দেখো কাণ্ড, বীরেনকে একটা চিঠি লিখেছি, ওটাই দিতে ভুলে যাচ্ছ। এই খামটা বাবাকে দেবে, কষে গালিমন্দ করেছি বুঝলে, হাজার হোক, অনেক কালের বন্ধু তো। যাকে চলি তাহলে। ঠিক আছে কাকু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। একদিন অবশ্য করে আমাদের বাড়ি আসবেন। নিশ্চয়ই যাব। দেখো না, তোমার বাবাই এবার থেকে আমায় খুঁজে বেড়াবে। শোনো, তুমি তোমার বাবাকে বলবে কালকেই সিম কার্ড ভরে তোমার মোবাইলটা চালু করে দিতে। এখন কদিন তো স্কুলে গরমের ছুটি, নিজের ফোনে ছুটিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে, কি মজা হবে বলো তো। টাটা। মানুষটা কোন দিকে না তাকিয়ে কোনো দিকে না তাকিয়ে রাস্তা পেরিয়ে হনহন করে হেঁটে গেল। লম্বা লম্বা রোগা দড়ি পাকানো চেহারা, আধ ময়লা প্যান্ট শার্ট, কাঁধে একটা ঝোলা। ওদিকে পরপর বাস আসছিল, বোধহয় কোনো একটা উঠে পড়েছে, হাঁ হয়ে দাঁড়িয়েছিল। শঙ্কর কাছে গোটা ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। চেনে না শোনে না, অথচ বাবার বন্ধু পরিচয় দিয়ে আজ তো একখানা মোবাইল প্রেজেন্ট করে গেল। পরিচয় কাকু? না, বাবার কাছে কোনো দিন তো এই নাম শোনেনি। অথচ কত বড় মনের মানুষ, বন্ধুর ছেলেকে নতুন মোবাইল ফোন দিয়ে দিল, তাও কিনা বন্ধুর কিপটেমিকে লজ্জা দিতে। এমন লোকও হয় আজকের যুগে? খকাবাবু চলো, আমার দুসরা কাম ধান্দা আছে। রিক্সাওয়ালার ডাকে ঘোর কাটলো শঙ্কর, ইস খেয়ালই নেই প্যাচের অনেকক্ষণ ধরে ওর জন্য দাঁড়িয়ে আছে। কোলের উপর সব গুছিয়ে নিয়ে বসলো শঙ্খ, রঞ্চয়িতার উপর মোবাইলের বাস্ক। ওহ, আজ একখানায় আনন্দ হচ্ছে না, মনে হচ্ছে যেন সব পেয়েছি হাতের মুঠোয়। বাবা যা চমকে উঠবে, নিশ্চয়ই লজ্জাও পাবে, এতদিন ওদের কাছে পরিচয় কাকুর নাম পর্যন্ত বলেনি। দুপুরে দোকান বন্ধ থাকে, এখন বাড়িতেই নির্ঘাত আছে। এর মধ্যে শঙ্খ বাক্স খুলে দেখে নিয়েছে, চকচকে মুঠো ফোনটা, খাপে খাপে শুয়ে আছে দিব্যি। মা মা, দরজা খোলো। কি রে, কি হয়েছে, চা খাচ্ছিস কেন? বাবা বাবা কোথায়? ওই তো চা খাচ্ছে। কেন রে, এবারে কি প্রাইস দিল? এই যে সঞ্চয়িতা। বাবা বাবা বল, এই বাক্সটা কিসের? তুই পরিচয় কাউকে চেনো? পরিচয় না, আশ্চর্য, চেনো না? তোমার অনেক দিনের পুরনো বন্ধু, আমি স্কুলে ফার্স্ট হয়েছি জেনে নতুন একটা মোবাইল ফোন দিয়ে গেলেন, এই দেখো। মোবাইল ফোন? হ্যাঁ, তোমায় একটা চিঠিও দিয়েছে। কি অদ্ভুত লোক গো তুমি, নিজের এমন এত বড় বন্ধুকে ভুলেও গেছো। হুম, সত্যিই অদ্ভুত। দেখি দে তো চিঠিটা, কিছুতেই মনে করতে পারছি না। অমনই হয়, পুরনো বন্ধুকে মানুষ ভুলে যায়। কাকু বলল চিঠিতে তোমায় খুব গালমন্দ করেছে। মা, ফোনটা দেখো, দারুণ না? হ্যাঁ, খুব সুন্দর, কীভাবে চালাতে হয় শিখে নিয়েছিস। ও আর শেখার কী আছে, দরকার হলে কাকুকে ফোন করে। এহ চা, কাকুর নম্বরটা নিতেই ভুলে গেছি। তোর বাবাও দেখিয়ে দিতে পারবে, ওর তো উফ উফ নচ্ছাড় হতচ্ছাড়া। হঠাৎ দাঁত কিড়মির করতে করতে উঠে দাঁড়ালেন বীরেনবাবু। উহ, শয়তানটাকে একবার পেলে। শঙ্খ, মোবাইলটা দে শিগগির। আরে খামোকা রেগে গেলে কেন, কি হলো তোমার, কি হয়েছে? উহ, অসহ্য, পড়ো পড়ো, পড়ে দেখো কি লিখেছে নচ্ছাড়টা। দে মোবাইলটা দে। চিঠিটা ছুঁড়ে দিলেন শঙ্খর মায়ের দিকে। শঙ্খ ভয়ে ভয়ে তাকে নতুন মোবাইলটা দিতেই ছুঁড়ে মারলেন দেয়ালে, ঝনঝন করে ভেঙে চৌচির। শঙ্খ অস্ফুট কোকিয়ে উঠে চুপ করে গেল। বাবার এরকম রাগ সে জ্ঞান অবধি দেখেনি। বীরেনবাবু রাগে গজরাতে গজরাতে পাক খাচ্ছেন রুলটানা ছেঁড়া কাগজে সংক্ষিপ্ত চিঠি। মাননীয় বীরেনবাবু, কিঞ্চিত লেখাপড়া শিখেও ভাগ্যের ফেরে বর্তমানে হাত টানা পেশায় যুক্ত আছি। বড় কিছু নয়, ক্ষুদ্র ক্ষুদ্র মাল, যেমন মোবাইল, ঘড়ি, চেন ইত্যাদি আমার টার্গেট। সে আশাতেই গত পরশু আপনার দোকানে গিয়েছিলাম। দোকানে কয়েকজন কাস্টমার ছিল, তাই কাউন্টার থেকে আপনার মোবাইলটি সরাতে আমার বিশেষ সমস্যা হয়নি। সমস্যা হলো দোকানে বেচতে গিয়ে। দোকানি বললে এটি বেহদ্দ রদ্দি মাল, কোনো বোতাম কাজ করে না। তখন হাড়ে হাড়ে বুঝলুম আপনি কীরকম হাড়ক্ষেপন। এরকম মর্মান্তিক অভিজ্ঞতা আমার এই প্রথম। তখনই ঠিক করলুম এই কিপটেমির একটা প্রতিকার চাই। গাঁটের করি খরচা করে ওই অচল মালটায় নতুন কেস পরালাম, বাক্স কিনলাম। সুতরাং আজই আপনার ছেলেকে প্রেজেন্ট করছি। এবার আপনাকে দুটো মোবাইল কিনতে হবে, তাই না? গিফটে আমি শিক্ষা পেলেন তো, এরকম ফালতু মালা রাখবেন না, ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। ইতি বিনীত পরিচয় গুপ্ত।
0: খুব মজার, আর তার মধ্যে দিয়ে ছোট্ট একটা বার্তাও যেন রয়েছে, এটাই তো শিশু সাহিত্যের একটা বড় দিক।
2: হ্যাঁ, আমাদের আসলে নীরেন্দা একটা কথা বলতেন, বাবা যেমন বলতেন, নীরেন্দা বলতেন, দেখো শিশু সাহিত্যে না ফাঁকিবাজি হয় না। আমরা বড়দের গল্প যখন বড়রা লিখি, নানাবিধ এক্সপেরিমেন্ট করা যায়, হয়তো গল্পের মধ্যে গল্পের উপাদান খুব কম, কিন্তু চারিপাশের পারিপার্শ্বিকতা সব কিছু মিলিয়ে একটা গল্প শেষ অবধি খাড়া হয়ে যায়। মানে স্টোরি কন্টেন্ট সেখানে অনেক সময় প্রাধান্য না, কিন্তু ছোটদের ক্ষেত্রে গল্পের মূল যে কন্টেন্ট উপাদান সেটা খুব স্ট্রং হতে হবে, নাহলে ছোটদের মন জয় করা অসম্ভব।
0: ঠিক কথা। এবং আনন্দের মধ্যে দিয়ে, দুষ্টুমির মধ্যে দিয়ে একটা শিক্ষা,
2: একটা মেসেজ থাকবে,
0: বার্তা একটা পৌঁছে দেওয়া,
2: একটা মেসেজ থাকবে। হ্যাঁ, একদমই তাই।
0: আমরা যে গল্পটি শুনছিলাম তার মধ্যে মজা রয়েছে, ভালো লাগা রয়েছে, দুষ্টুমি রয়েছে, আর তার সঙ্গে সঙ্গেই অনেক কিছু শিক্ষাও কিন্তু রয়েছে। আসলে ছোটরা দুষ্টুমির মধ্যে দিয়েও অনেক সময় অনেক ভালো কাজ কিন্তু করে ফেলে, তাদের মনটা ঠিক সেইভাবেই তৈরি থাকে সব সময়ের জন্য।
2: নিশ্চয়ই
0: অনেক দুষ্টু ছেলেই কিন্তু সমাজের অনেক ভালো ভালো কাজে নিজের

0: ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। তবে এই গানের মধ্যে দিয়েই কিন্তু আমরা এটাও দেখলাম যে আমাদের জীবনের ছোট্ট ছোট্ট যে কাজগুলো তাতে কিন্তু ছোট্ট বন্ধুরা জুড়ে থাকে, তাদের দুষ্টুমি দিয়ে হোক, তাদের সরলতা দিয়ে হোক, তাদের সমস্তটা জুড়ে হোক। আমরা কথা বলছি বিশিষ্ট শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে। একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, আপনি একটু আগে যে গল্পটা বললেন আমরা শুনলাম, তাতে মোবাইলের প্রসঙ্গ রয়েছে, এটা তো এখন বর্তমান যুগের অবিচ্ছেদ্য একটা অংশ বলতে গেলে, এবং ছোটদেরও অনেক সময় সেই প্রযুক্তির ব্যবহারে আমরা পাচ্ছি, সেটা বিনোদনে হোক বা পড়াশুনোর ক্ষেত্রে হোক। তো শিশু জগৎটা তো আপনাদের ছোটবেলার যে গল্প দিয়ে আমরা শুরু করলাম তার থেকে অনেকটা পাল্টাতে পাল্টাতে এগোচ্ছে।
1: অবশ্যই আমাদের ছোটবেলায় এই যে মানে কমিউনিকেশনের তো কোনো ব্যাপারই ছিল না, হয়তো পুরো পাড়াতে দুটো তিনটে টেলিফোন ল্যান্ডফোন থাকতো, মানে সেখানে কাউকে যোগাযোগ করতে হলে একমাত্র চিঠি, তারপরে এলো মোবাইল। মোবাইল এখন হয়ে গেছে, সে একটা স্লোগান ছিল না, দুনিয়া কাড়লো মুঠি মে, সেই রকম হয়ে গেছে। মানে মোবাইল, একটা মোবাইল থাকলে সেখানে আমরা সিনেমা দেখতে পারবো, এখানে আমরা অডিও বুক শুনতে পারবো। মানে এখন কিন্তু শুধু ছোটরা গল্পের বইয়ের মাধ্যমে পড়ছে না, আমারও একাধিক গল্প তারা সেগুলি বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে তারা শুনছে, এবং অডিও প্ল্যাটফর্মগুলো যথেষ্ট নাম করা, আমি নাম বলছি না, এবং তারা ওই আমি দেখছি যে আমাদের বাড়ির যারা বাচ্চা তারা বইও পড়ছে, আবার সন্ধ্যেবেলায় হয়তো গরমের ছুটিতে ওই অডিও এটা চালিয়ে, চ্যানেলটা চালিয়ে ওরা নিজেরা খাওয়া দাওয়া করছে, হয়তো সন্ধ্যেবেলায় নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করছে বা অন্য কোনো কাজ করছে, করতে করতে ওই গল্পটা শুনছে। তো এই বহু রকমভাবে এখন ছোটদের বিনোদন এসে গেছে। তো আমরা যদি চোখ বুজে থাকি, আমরা বলি তুমি মোবাইল দেখো না বা তুমি মোবাইলে আসক্ত হয়েও না, এটা যেরকম সত্যি কথা, আমার মোবাইলকে বাদ দিয়েও চলবে না, একটা দুটোর মধ্যে একটা পারস্পরিক সামঞ্জস্য রাখতে হবে। এবং মোবাইল তো সত্যি সত্যি আমাদের খুব ধরুন এই যে আজকে আমরা অনুষ্ঠান করছি, আমি আমার মতো করে সোশ্যাল মিডিয়াতে এটা জানিয়েছি, তাতে অনেক ছেলে মেয়ে বলেছে, তার বাবা বলেছে আমরা থাকবো বা শুনবো, এটা তো আগে সম্ভব হতো না। এইটা কিন্তু হচ্ছে এই প্রযুক্তির ভালো দিক। আর খারাপ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আমরা ওতে একেবারে নেশাচ্ছন্ন হয়ে পড়ে, ছেলে মেয়েরা নেশাচ্ছন্ন হয়ে পড়ে। আমি আজকাল দেখি যে অনেক ক্ষেত্রে বাবা মা দুজনেই অতিরিক্ত ব্যস্ত, ছেলে মেয়ে হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়ে তারা নিজেদের দায় সারছেন। এখনকার সময় যারা গার্জিয়ান সে তারা কিন্তু ক্ষতি করছেন তাদের সন্তানের, তারা যদি তারা নিজেরা থেকে ওকে যদি মোবাইলের সঠিক ব্যবহারটা কত, যেমন সোজাসুজি বলছি কোভিডের সময় তো লেখাপড়াটাই বন্ধ, যদি মোবাইল, অফিস কাচারি সব বন্ধ, যদি ওয়ার্ক ফ্রম হোম, সেটার জন্য তো এই কমিউনিকেশন টেকনোলজি, তো এটা তো অস্বীকার করা যাবে না, এটাকে আমরা রেখে আমাদের ভালো কাজে, বিজ্ঞান সবসময় বিজ্ঞানের দুটো ব্যবহারই আছে, খারাপ ব্যবহারই আছে। আবার যেমন পারমাণবিক শক্তি, আমরা নিউক্লিয়ার ওয়েপন হিসেবে ব্যবহার করতে পারি, আবার পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, কোনটা করব আমরা, ঠিক সেইভাবে মোবাইল কোনটা করব।
0: এবার এটা তো ধরুন একটা পড়ার দিক রইল যে তারা অন্য মাধ্যমেও পড়তে পাচ্ছে বইয়ের পাতা ছাড়া, আর লেখার ক্ষেত্রে, শিশু সাহিত্য লেখার ক্ষেত্রে এই প্রযুক্তির কথাও সাহিত্যের মধ্যে আসছে, গল্প কবিতা
1: বারবার আসছে। এবং এটা আপনাকে একটা ইন্টারেস্টিং গল্প বলছি, সেটা হচ্ছে যে ফেলুদার প্রথম যা লেখা লখনৌ নিয়ে, ওনার সেই লেখাটার উপন্যাসটার নাম ভুলে গেছি, প্রথম উপন্যাসটাই ছিল বোধহয় ফেলুদার গোয়েন্দাগিরি, সেটা লখনৌ পটভূমি বোধহয় লখনৌ ছিল। সেখানে সন্দীপ রায় ওটা যখন সিনেমা করছেন সেখানে ফেলুদার কাছে উনি মোবাইল দেখিয়েছেন। এখন কারণ হচ্ছে যে যখন সত্যজিৎ রায় চলে গেছেন 1991 তখন তো মোবাইল আসেনি, কিন্তু এখন যখন ফেলুদাকে দেখাতে হচ্ছে সেখানে প্রযুক্তির ব্যবহারটা, সেখানে তো দেখাতে হচ্ছে যে সে ফেলুদা ল্যাপটপ নিয়ে বসে কাজ করছেন বা মোবাইলে, হয়তো ফেলুদা করছেন না, ফেলুদার সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট তো সে করছে। তো ন্যাচারালি এখন যারা লেখালেখি আমরা করছি, আমাদের এই যুগের সঙ্গে তাল মিলিয়ে, আমার একটি চরিত্র আছে যোগুমামা, সেখানে সেক্ষেত্রেও আমি আমাকে আমাকে দেখাতো যখন লিখতে শুরু করেছে তখন যোগুমামা মোবাইলের কোনো ব্যাপারই ছিল না, এখন তো যোগুমামা তাকে মোবাইল রাখতে হচ্ছে, মোবাইলের ব্যবহার তাকে জানতে হচ্ছে। তো এটা তো দুনিয়ার নিয়ম,
0: সময়ের সঙ্গে সঙ্গে এভাবেই আর
1: শিশু সাহিত্য
0: পাল্টে যাচ্ছে এগোচ্ছে, ঠিক কথা। একটু দেখি আমাদের সঙ্গে টেলিফোনে কোন বন্ধু। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো? অনেক উঁচু ক্লাস, বলো।
1: হ্যাঁ ভালো আছি, খুব ভালো লাগলো তুমি মেদিনীপুর থেকে আমাদের কথা শুনতে এসছো, খুব ভালো লাগলো। ও, তোমার বাবা কি সৌমেন্দু?
2: কি বললে?
1: তোমার বাবার নাম কি গো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো আমি পড়াশুনো লেখালেখি ছবি আঁকা এগুলো করো নাকি?
0: বাহ বাহ, খুব ভালো। কি ধরনের বই পড়তে ভালো লাগে?
1: শোনাও।

Allah.

0: বাহ, খুব ভালো, খুব ভালো গেয়েছো। ছোট্ট বন্ধুদের কথা আমরা শুনলাম, তাদের ছড়া, কবিতা, নানান গপ্প, এমনকি গানও। কিন্তু ওই যে ক্ষণিকের অতিথি হয়ে আসা, সময়ে, অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, আমরা অনেক গল্প করলাম কিন্তু বাকিও রয়ে গেল অনেক গল্প, শুনতে ইচ্ছে করছে তো আরও অনেক কিছু। আর এত ভালো ভালো দুটো গল্প আমরা আজকের অনুষ্ঠানে শুনলাম। আমাদের শোনালেন সাহিত্য একাডেমির শিশু সাহিত্য পুরস্কার 2025 পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি তাঁকে, আর তাঁর ছোট্টবেলার গল্প, লেখালেখির কথা সবই আমরা শুনলাম। আর শুনতে ইচ্ছে করছে তো আরও অনেক কিছু, কিন্তু সময় একেবারে শেষের দিকে। তাহলে বাকিটুকু থাক অন্য দিনের জন্য। আর সবাই খুব ভালো করে পড়াশোনার পাশাপাশি আনন্দ করো, বই পড়ো, তাই তো?
1: অবশ্যই, বই ছাড়া আমাদের চলবে না। এবং বই আমাদেরকে, ছোটদেরকে এমন একটা কল্পনার জগতে নিয়ে যাবে যেটা ভবিষ্যতে তোমাদের বড় হয়ে খুব ভালো লাগবে। দেখবে তোমরা মনে হবে যে তুমি একটা, তখন এই আমাদের মতো ছোটবেলার থেকে তাকিয়ে তোমাদের মনে হবে সত্যি ভাগ্যিস বইটা পড়েছিলাম, ভাগ্যিস নালক পড়েছিলাম, ভাগ্যিস বুড়ো আংলা পড়েছিলাম, ক্ষীরের পুতুল পড়েছিলাম, এই যে বন্ধু বন্ধু। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি,
0: সত্যি তাই। আর এর কোনো বিকল্প হয় না, যে মাধ্যমেই হোক বই পড়া চলুক
1: চলুক,
0: এটাই আমাদের চাওয়া। আর খুব খুব ভালো থেকো তোমরা, আর অনেক আনন্দ করো ছুটির মধ্যে, সাবধানে থেকো, কেমন? খুব গরম পড়ছে, আর সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে আসি, অনেক ধন্যবাদ ত্রিদীপ বাবু আপনাকে আমাদের সঙ্গে।
1: আমারও খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আকাশবাণীতে এসে, সত্যি বলছি খুব আনন্দ পেয়েছি ছোটদের সঙ্গে।
0: অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।

0: ভুতুম ভুত ভুতুম ভুত ভুত ভুতুম ভুতুম ভুত গাছের ওপর ভুতুম পেঁচা নাচছে সুখে ফুলছে রুম
1: মিথ্যে করি হট্টগোল তবলাতে মার লাগতো।

ছুটির ঘন্টায় পর্যন্ত সঙ্গে ছিলাম হৈমন্তী দে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় পৌলমী বাগ এবং দেবজিৎ অধিকারী।

0: স্টুডিওর ঘড়ি কাটায় এখন সময় ঠিক 11:01, আর যখন সময় যুবাণীর আজকে আমাদের স্টুডিওতে রয়েছি তো আমি তোমাদের বন্ধু দেবজিৎ এবং আমার সঙ্গে রয়েছে পৌলমী।
1: একেবারে। আর এই যে আজকের আড্ডা সেটা কিন্তু মানে একটা দুর্ধর্ষ আড্ডা হতে চলেছে, তার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমরা প্রত্যেকবার আড্ডায় যেটা করি সেটা হচ্ছে আমরা তো দুজন বসে থাকি এবং অনেক বিষয়ে কথা হয় আপনাদের সঙ্গে, তোমাদের সঙ্গে। এবং তবে আজকে তোমরা সবাই জানো যে আজকে যুবমঞ্চের দিন, তো আজকে যেহেতু যুবমঞ্চ সেই জন্য কিন্তু আমাদের সঙ্গে এখন উপস্থিত রয়েছে আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ শুভঙ্কর দেশাই।
2: শ্রোতা বন্ধুদের স্বাগত যুবমঞ্চ অনুষ্ঠানে। তো প্রতিবারের মতো আজকেও আমরা মুখে রয়েছি যে শ্রোতা বন্ধুরা তাদের কোন কোন আবদার, কোন কোন অনুরোধ সেগুলো নিয়ে আমাদের কাছে আসবে সেটা জানার জন্য, আর কেমন হয়েছে অনুষ্ঠান সেটাও আমরা শুনব। তো যুবমঞ্চের যে আজকে যে আসর সেখানে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের মতামত জানান, আমরা অপেক্ষায় রইলাম।
1: একেবারে। আর তোমরা কীভাবে জানাবে সেটাও তোমাদের বলে দিই, তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নাম্বার 0332213 1342, এই নাম্বারে তোমরা চলে আসতে পারো, অথবা তোমরা আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানে এসে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারো যে তোমরা আজকে স্যারের থেকে কি জানতে চাও বা তোমরা কি বলতে চাও বা কোন প্রোগ্রাম তোমাদের ভালো লেগেছে, সেই সমস্ত কিছু প্রত্যেকটা জিনিস তোমরা যা বলতে চাও সেগুলো কিন্তু তোমরা বলতে পারো। আর অলরেডি তোমরা যেগুলো আমাদেরকে কমেন্ট করেছো এবং তার সঙ্গে আমাদেরকে মেল করেছো যুববাণী কলকাতায়, সেইগুলোও কিন্তু আজকে তোমাদের সঙ্গে কথা হবে, মানে স্যারের সঙ্গে কথা হবে, আর তোমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আচ্ছা, তো স্যার আমাদের কাছে তো প্রত্যেকবারের মতো এবারেও অনেকগুলো মেল এসেছে এবং সেখানে মানুষের অনেক জিজ্ঞাস্য, আর যেহেতু এখন অডিশন চলছে তো সেই জন্য অডিশন নিয়েও অনেক জিজ্ঞাস্য। তো আমি একটুখানি অডিশনের দিকটাতেই প্রথম আসি। আমাদের কাছে প্রশ্ন এসছে শম্ভুনাথ বাঁকুড়া থেকে আমাদেরকে আর কি মেসেজ করেছে যে এই যে ফর্ম দেওয়া হচ্ছে অডিশনের ডেট কবে দেওয়া হবে।
2: না, আগে ফর্মগুলো এখান থেকে দেওয়া হবে, তারপর ফর্ম জমা নেওয়া হবে, তারপর সেগুলো স্ক্রিনিং হবে, তারপর জানানো হবে যে কবে থেকে স্ক্রিনিংটা স্টার্ট হচ্ছে প্রেজেন্টারে। তো একদম প্রথমে জানিয়ে দিই, মানে যেটা জানানো অবশ্যই উচিত সেটা হচ্ছে যে ফর্ম দেওয়া হবে কিন্তু আগামীকাল, অর্থাৎ 26 মে পর্যন্ত। 26 মে বিকেল 3টের পর আসলে কিন্তু আর ফর্ম পাওয়া যাবে না।
0: বেশ।
2: এবং সেই ফর্ম জমা দেওয়া যাবে 29 মে পর্যন্ত। এবার এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে 28 মে পাবলিক হলিডে, ছুটি রয়েছে, ফলে শুধুমাত্র 27 এবং 29 তারিখেই কিন্তু প্রার্থীরা ফর্ম জমা দিতে পারবে। এবং ফর্ম জমা দেওয়ার টাইমটা কিন্তু ওই একইভাবে বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত, ফলে ফর্ম জমা দেওয়াও কিন্তু ওই সময়ের মধ্যেই করতে হবে। ফলে একদম শেষের জন্য অপেক্ষা না করে আমার মনে হয় যে ফর্মটা এসে আগে জমা দিয়ে দিলেই ভালো হয়। আর ফর্ম তোলার সঙ্গে সঙ্গে, অনেকেই প্রশ্ন করে যে ফর্ম তোলার সঙ্গে সঙ্গে কি জমা দেওয়া যাবে, হ্যাঁ যাবে, অবশ্যই যাবে, যদি প্রপার ডকুমেন্টস সঙ্গে থাকে এবং যদি ইউপিআই এর মাধ্যমে ব্যাংক ট্রান্সফার করে দেওয়া যায় বা এনইএফটি করে দেওয়া যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই সেই চালানটা নিয়ে কিন্তু ওখানে দাঁড়িয়ে ফর্মটা তুলে সঙ্গে সঙ্গে কিন্তু ফর্মটা ফিল আপ করে জমাও দিয়ে দেওয়া যাবে সাপোর্টিং ডকুমেন্ট সহ।
1: আচ্ছা,
2: ফলে এতটাও চিন্তা করার কিছু নেই, অলরেডি অনেকে ফর্ম জমা দিয়েছে এবং শেষের দিকে একটু ভিড় তো বেশি হয়, সেই জন্য আমি অবশ্যই অনুরোধ করব যে হাতে সময় থাকতে যেন ফর্মটা তুলে জমা দিয়ে দেওয়ার ব্যবস্থা প্রার্থীরা করে।
1: একেবারেই। আর আপনি এক্ষুনি যেটা বলছিলেন যে এনইএফটির প্রসঙ্গটা, তো সেইটা নিয়ে একটুখানি কনফিউশন আছে। আমাদেরকে রাজেশ্বরী জিজ্ঞেস করেছে যে হচ্ছে ঠিকানা নিয়ে, মানে এই যে ফর্মের যে ঠিকানা, ওখানে অনেক সময় আমরা জানি যে আমরা এখানের এই আশেপাশের ঠিকানার কথা বলা হয়েছিল, তো সেটা ও জানতে চাইছে যে ও এখানে ভাড়া বাড়িতে থাকে, তো সেটার কি ও অ্যাড্রেস দিতে পারে?
2: হ্যাঁ, অবশ্যই দিতে পারে। আসলে বিষয়টা কি, যারা যুববাণী শুনে তারা তো সকলেই জানে, তবু বলি যে যুববাণীর যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো তো বিভিন্ন সময় হয়। সুপ্রভাত অনুষ্ঠানটা হয় সকাল 7:10,
1: ঠিক,
2: অর্থাৎ যিনি সুপ্রভাত অনুষ্ঠান করতে আসবেন স্ক্রিনিংয়ে তাকে কিন্তু অন্ততপক্ষে 1 ঘন্টা আগে এসে পৌঁছতে হবে, 6টার মধ্যে পৌঁছতে হবে তাকে। কখনো কখনো হয়তো তারও আগে আসতে হতে পারে, অর্থাৎ প্রায় 5:45 মধ্যে তাকে হয়তো অফিসে চলে আসতে হচ্ছে। ফলে কেউ যদি বীরভূম থেকে আবেদন করেন এবং তার যদি কোনো স্থানীয় ঠিকানা না থাকে, কেউ যদি মুর্শিদাবাদ থেকে আবেদন করেন তার যদি কোনো স্থানীয় ঠিকানা না থাকে যেখানে তিনি থাকতে পারবেন, তাহলে তিনি ভোর 6টার সময় এসে অনুষ্ঠান করবেন কি করে? আর অনিশ্চয়তা নিয়ে তো একটা মানে পাবলিক ব্রডকাস্টিং এর কোনো অনুষ্ঠান করা যায় না, তো সেই অনিশ্চয়তাটা কখনো কাম্যও নয়। ফলে খুব স্বাভাবিকভাবেই যারা এই অনুষ্ঠান করতে চান তাদেরকে কলকাতার আশেপাশে থাকতে হবে, যাতে তারা যে কোনো অবস্থায় এসে পৌঁছতে পারেন। অনেক সময় হয় কোনো বিশেষ অনুষ্ঠান, তার জন্য হয়তো একজন প্রেজেন্টারকে সকাল 6টা কিংবা 7টার মধ্যে দেখা যাচ্ছে যে যেখানে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে পৌঁছতে হচ্ছে, এবং সেটি হয়তো খুব আগে থেকে জানানো যাচ্ছে না যে এরকম একটি অনুষ্ঠান রয়েছে, যে অনুষ্ঠানটি রেকর্ড করে নিয়ে আসতে হবে, সেটা হয়তো আগের দিন জানানো গেল। কারণ যারা অনুষ্ঠান আয়োজন করেছেন তারাই হয়তো তার আগের দিন জানিয়েছেন যে আমাদের আগামীকাল একটা অনুষ্ঠান রয়েছে, আপনারা যদি এই অনুষ্ঠানটি আসেন তাহলে ভালো হয়। তো যারা প্রেজেন্টার তারা পরের দিন সকালবেলাতেই ছুটে যাচ্ছে সকাল 6টার সময় সেখানে অনুষ্ঠানটা রেকর্ড করতে। আমরা দেখেছি এরকম একাধিক অনুষ্ঠান হয়েছে, হ্যাকাথন থেকে বহু অনুষ্ঠান হয়েছে যেখানে একদম আর্লি আওয়ারে আমাদের পৌঁছে যেতে হয়েছে। তো যারা অনেক দূর থেকে আসে তারা কিভাবে
1: সমস্যা হবে,
2: ফলে স্থানীয় একটা ঠিকানা থাকা কাম্য এবং বাঞ্ছনীয়, সেটা না থাকলে কিন্তু আবেদন করা সম্ভব নয়। এবার কেউ বলতেই পারেন যে আমার বাড়ি নেই, আমি ভাড়া থাকি বা আমি মেসে থাকি বা আমি কারোর বাড়িতে থাকি, তো তাতে তো কোনো অসুবিধা নেই,
1: একদম কোনো
2: রিলেটিভের বাড়ি প্রামাণ্য, তার একটা প্রামাণ্য কোনো কিছু দিয়ে দিলেই হবে, মানে কোনো একটা ডকুমেন্টস সেটার জমা দিতে হবে যে সেই বাড়িতে থাকে। হতে পারে যার বাড়িতে রয়েছে তিনি সেটি লিখে জানাচ্ছেন যে আমার বাড়িতে থাকে, কিংবা হয়তো দেখা যাচ্ছে যে যে বাড়ি ভাড়া দেয় তার কোনো বিল রয়েছে বা কোনো এগ্রিমেন্ট রয়েছে, কিংবা হয়তো মেসে থাকে তার কোনো একটা প্রমাণপত্র রয়েছে, কিংবা হয়তো ইলেকট্রিসিটির বিল রয়েছে, কিছু না কিছু তো থাকবেই। তো সেই প্রমাণপত্রটা দেখালেই হবে, এবং যে ঠিকানাটি দেবেন স্থানীয় ঠিকানা, এখান থেকে যে চিঠি বা যা কিছু পাঠানো হবে সেই ঠিকানাতেই পাঠানো হবে।
0: বেশ
1: বেশ,
2: ফলে এরকম যদি কেউ ভাবেন যে আমি একটা কোনোরকম ঠিকানা দিয়ে দিলাম তাহলেই হবে, সেটাও কিন্তু ঠিক নয়। কারণ স্ক্রিনিং এ পাস করলে কিংবা অন্য কোনো ক্ষেত্রে অডিশনের ডেট আরে সমস্ত কিছু জানানোর জন্য কিন্তু ওই ঠিকানাতেই যাবে,
1: একদম
0: মানে ঠিকানা একেবারে কলকাতা এবং কলকাতা কেন্দ্রিক অঞ্চলে
2: আশেপাশে, যেখান থেকে সকালবেলা 6টার মধ্যে কলকাতায় ট্রাভেল করা সম্ভব এবং এসে পৌঁছানো সম্ভব ধরে নেওয়া যায় যে এটা অন্ততপক্ষে গ্রেটার কলকাতা যে অঞ্চল রয়েছে, অর্থাৎ গ্রেটার কলকাতা অঞ্চল বললে আমি একটু স্বাভাবিকভাবেই বলি এদিকে কল্যাণী পর্যন্ত, এদিকে হচ্ছে ব্যান্ডেল পর্যন্ত, অন্যদিকে প্রায় জয়নগর পর্যন্ত, অন্য পাশে মধ্যমগ্রাম পর্যন্ত, এই যে বিস্তীর্ণ অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটায় যারা বসবাস করেন, এই অঞ্চলের মধ্যে যারা বসবাস করেন তারা অবশ্যই আবেদন করতে পারেন, তাদের আলাদা করে কোনো ঠিকানা দিতে হবে না। কিন্তু এর বাইরে যারা থাকছেন, কেউ কেউ আসছেন যার বাড়ি হয়তো হাসনাবাদে, কেউ আসছেন যার বাড়ি হয়তো কৃষ্ণনগরে, তাদের তো একটা স্থানীয় ঠিকানা লাগবেই। কারণ যত আর্লি তিনি বাড়ি থেকে বেরোন না কেন, কৃষ্ণনগর থেকে কলকাতায় সকাল 6টার সময় নিশ্চিতভাবে এসে পৌঁছানোটা একেবারেই মানে
0: বেশ চাপের ব্যাপার,
2: একেবারেই জোর দিয়ে বলা যায় না যে সে এসে পৌঁছবেই
1: একদম। এবং সেক্ষেত্রে যদি অন্য জেলায় হয় তো সেক্ষেত্রেও তো একটা সেক্ষেত্রে
0: একই রকম
2: সমস্যা। ওই জন্যই বললাম যে বৃহত্তর কলকাতা, বৃহত্তর কলকাতার যে অঞ্চলটা রয়েছে সেখানে যারা বসবাস করেন তারা অবশ্যই এই সময়ের মধ্যে এসে পৌঁছতে পারেন, ফলে স্বাভাবিকভাবেই কলকাতা এবং বৃহত্তর কলকাতা এই অঞ্চলটার কথা কিন্তু উল্লেখ করা রয়েছে।
1: বেশ।

0: আচ্ছা, আর হ্যাঁ, যেটা আরেকবার আমি জিজ্ঞেস করব সেটা হচ্ছে, সৃষ্টি গুপ্ত আমাদেরকে জিজ্ঞেস করেছে যে এনইএফটি কি অনলাইনে করা যাবে।
1: এনইএফটি তো অনলাইনেই হয়। এবার বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় যে জানতে চেয়েছে যে ব্যাংকে গিয়ে করতে হবে নাকি বাড়ি থেকে করা যেতে পারে। নেসেসারি নয় যে মানে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আমাকে এনইএফটি ওই অপশনটাই ফলো করতে হবে। ওখানে আরটিজিএস আছে, আইএমপিএস রয়েছে, একাধিক অপশন রয়েছে, সেগুলো করলেও হবে, অনলাইন ট্রান্সফার করলে হবে, সেটা ইউপিআই এ ব্যাংক ট্রান্সফার করলেও হবে। ইউপিআই তে গিয়ে তো কোনো নাম্বার পাবে না যে নাম্বারে কোনো কন্ট্যাক্ট নাম্বারে ট্রান্সফার করবে বা কোনো কিউআর কোড নেই, খুব স্বাভাবিকভাবেই ওটা ব্যাংক ট্রান্সফার করতে হবে। যদি ব্যাংক ট্রান্সফার কেউ করেন তাহলে তার যে ইউটিআর নাম্বারটা রয়েছে, অর্থাৎ ইউনিক ট্রানজাকশন রেফারেন্স নাম্বার যেটা রয়েছে, সেই নাম্বারটা তাকে লিখে আনতে হবে, বা ট্রানজাকশন আইডি যেটা রয়েছে সেটা আইএমপিএস করুক, আরটিজিএস করুক বা এনইএফটি করুক, তার তো একটা ট্রানজাকশন আইডি রয়েছে, সেই আইডিটা লিখে আনতে হবে। এনইএফটির ক্ষেত্রে জার্নাল নাম্বারটা লিখে আনতে হবে, তাহলেই কিন্তু হবে।
0: অডিশনের বিষয় মোটামুটি অনেকটাই ক্লিয়ার করা গেছে, এবং এরপর আমরা একটুখানি যদি অনুষ্ঠানের দিকে আসি, তো অনুষ্ঠান নিয়েও অনেকের অনেক জিজ্ঞাসা আছে, এবং বিভিন্ন অনুষ্ঠান আমাদের এমন আছে যেখানে পার্টিসিপেন্টরা থাকে, যেখানে সবাই মিলে একসঙ্গে বসে অনুষ্ঠান করা হয়, তো সেইগুলো নিয়েও অনেকের জিজ্ঞাসা আছে।
2: যেমন রত্না দত্ত বেহালা থেকে বলেছে, আমি গল্প কবিতা লিখি, সঞ্চালনা করি, কিভাবে যোগাযোগ করব, লেখা পাঠাবো, একটু যদি জানান প্লিজ।
1: না, সঞ্চালনা করে, সঞ্চালনার কিন্তু কোনো সুযোগ এখানে ওইভাবে নেই, আলাদা করে এসে করা যাবে না, কারণ এতজন যে যারা আসছেন তারা কিন্তু স্ক্রিনিং এর মধ্যে দিয়ে আসছেন, আপনাকেও যদি আসতে হয় সেই স্ক্রিনিং এর মধ্যে দিয়েই আসতে হবে, অন্য কোনো কিন্তু অপশন নেই। এবার লেখা পাঠানো, মৌলিক লেখা যদি হয় তাহলে আমাদের ওয়াইভি পোস্ট বক্স বলে একটি অনুষ্ঠান রয়েছে,
2: ঠিক
1: সেই অনুষ্ঠানে কিন্তু লেখা পাঠিয়ে দেওয়া যেতে পারে। পাঠাবেন কোন ঠিকানায়? পাঠাবেন আমাদের ইমেল আইডিতে, অর্থাৎ jubobanikolkata@gmail.com। আমি আরও একবার বলে দিচ্ছি, yuvavanikolkata@gmail.com।
2: ঠিক
1: এই ঠিকানায় আপনি আপনার লেখা পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই যে সাবজেক্ট রয়েছে সেখানে লিখবেন যে ওয়াইভি পোস্ট বক্স, এবং সঙ্গে দেবেন বয়সের প্রমাণপত্র এবং যোগাযোগের নম্বর।
2: বেশ
0: বেশ, এবং তার সঙ্গে বলতে চাইতেও মানে
1: বলতে চাইতেও একটি বিষয়ভিত্তিক অনুষ্ঠান, অর্থাৎ সেখানে একটা বিষয় দিয়ে দেওয়া থাকে, যেমন এই মাসের বিষয় হচ্ছে স্মৃতি মেদুর, তো এই বিষয়ে যদি কোনো লেখা তিনি লেখেন বা কোনো চিঠি যদি লিখতে চান অবশ্যই লিখতে পারেন, প্রসিডিউরটা একই।
0: হ্যাঁ,
1: এক্ষেত্রে ওয়াইভি পোস্ট বক্সের বদলে লিখে দিতে হবে বলতে চাই এবং কোন মাসের জন্য লিখছেন। ওয়াইভি পোস্ট বক্সে কোনো মাসের ব্যাপার থাকে না, লেখা আসতে পারে সেই লেখাগুলো থেকে বেছে নেওয়া হয়, এবং সারা বছরই পাঠানো যেতে পারে। বলতে চাই এর ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে আলাদা আলাদা বিষয় থাকে, তো সেই যদি কেউ জুনের জন্য লেখা পাঠাতে চান তাহলে লিখবেন বলতে চাই জুন, এবং একইভাবে বয়সের প্রমাণপত্র এবং যোগাযোগের নম্বর সহ পাঠিয়ে দেবেন।
0: বেশ বেশ, আচ্ছা, আমাদের কাছে জানতে চেয়েছে অর্পণ কর আন্দুল থেকে, যে গানের কম্পিটিশন বা গান গাইতে হলে সেটা কিভাবে চান্স পাওয়া যাবে আর সেটার নোটিফিকেশন কিভাবে বেরোবে?
1: গানের কম্পিটিশন,
2: হ্যাঁ,
1: সম্ভবত ওই অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশন যেটা হতো সেই সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে এখানে। তো এই বিষয়টা জানতে হলে না আপনি সরাসরি আকাশবাণী কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি জানতে চাইতে পারেন। এখানে শুধুমাত্র যুব মঞ্চে যুববাণীর যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে গানের ক্ষেত্রে তো সেই একই ব্যাপার, স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে আসতে হবে। আর ওয়াইভি কমন রুম বলে একটি অনুষ্ঠান রয়েছে, যদিও সেটি কুইজের অনুষ্ঠান কিন্তু সেখানে পারফরমেন্স করার একটা সুযোগ থাকে, ফলে যদি খুব ছোট্ট একটা পারফরমেন্স করতে চায় কেউ তাহলে কিন্তু ওয়াইভি কমন রুমে সে তার ভয়েস স্যাম্পল বা যদি কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করে সেই ইনস্ট্রুমেন্ট, তার একটা দু মিনিটের স্যাম্পল,
2: সেটা
1: বয়সের প্রমাণপত্র এবং যোগাযোগ নম্বর অবশ্যই পাঠিয়ে দেবে, এবং বয়স হতে হবে 16-30-এর মধ্যে।
0: একেবারে বেশ, আচ্ছা,
2: অনলাইনে বন্ধু অপেক্ষা করছে, বলুন
0: অনেকক্ষণ থেকে, এবার একটুখানি বন্ধুর কথা শুনেন।
2: ঠিক
0: না, শোনা গেল না কোনোভাবে, খুব স্বাভাবিক ব্যাপার, মানে খুবই ব্যস্ত লাইন, একটা মানে মাসে একবারই মাত্র স্যারকে পাওয়া যায়, তো সেক্ষেত্রে অনেক প্রশ্ন থাকে,
2: অনেক অনেক অনুরোধ, অনেক জিজ্ঞাসা,
0: একেবারে
2: কিছু থেকে থাকে,
0: একেবারে। তো দেখে নি বন্ধু কি বলছে, বন্ধু কিন্তু আবার ফোন লাইনে। হ্যালো,
3: আমি রসিকা কথা বলছি।
1: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ বলুন।
3: মাঝে মধ্যে একটা ফোন ফোন ঠিক করে

0: পারে, শুনতে গেলে টিউন করতে হবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ সকাল 11টা থেকে 12টার মধ্যে। তো এই তিন দিন যদি টিউন করা যায় তাহলে কিন্তু মগজ মিটার শুনতে অসুবিধা হবে না। আর মগজ মিটারের মতো আরও একটি অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠানটির নাম মজারু। সেই অনুষ্ঠানটি কিন্তু হয় বৃহস্পতিবার করে FM রেনবো প্রচার তরঙ্গে। দ্বিতীয় এবং তৃতীয় যে বৃহস্পতিবার, সেই দুই দিন কিন্তু মজারু অনুষ্ঠানটা শোনা যেতে পারে FM রেনবো প্রচার তরঙ্গে রাত 9টা থেকে 10টার মধ্যে
1: একেবারে। আর আমাদের অবশ্যই মানে মজারু আর মগজ মিটার দুটো ভীষণ এঙ্গেজিং দুটো অনুষ্ঠান বলে এই নিয়ে প্রশ্ন হতেই থাকে।
0: আমি আরো বললাম কারণ দুটো অনুষ্ঠানই তো একটুখানি কুইজ বেসড অনুষ্ঠান, যেখানে শ্রোতারা সরাসরি কোনোভাবে সরাসরি আমাদের যোগাযোগ করতে পারে। তো স্বাভাবিকভাবেই যারা মগজ মিটার সম্পর্কে জানতে চায় তারা কিন্তু একইভাবে মজারু সম্পর্কে জানতে চায়, এবং উল্টোটাও যারা মজারু সম্পর্কে জানতে চায় তারা একইভাবে মগজ মিটার সম্পর্কে জানতে চায়।
1: একেবারে একেবারে
0: স্বাভাবিকভাবে আমি দুটো অনুষ্ঠানই সেই কারণে জানালাম
1: একেবারে। আর অনেক দিন ধরে আমাদের কাছে মানে এই প্রশ্নটাও আসছিল যে মগজ মিটার আরো বাড়ালে হয় না, তো
0: এইটা আলোচনা করেছি। এবার দেখা যাক পরে যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই যুব মঞ্চে সেটা আপনাদেরকে জানিয়ে দেবেন বা জানিয়ে দেওয়া হবে।
1: বেশ, তো আপাতত
2: ইতিমধ্যে আবার ফোন লাইনে বন্ধু।
1: হ্যাঁ দেখি, হ্যালো কে বলছো কোথা থেকে? না শোনা গেল না। আচ্ছা, আমরা এই যে মানে আড্ডার মধ্যে রয়েছি এই সমস্ত কিছু নিয়ে এটা মানে অসম্পূর্ণ থেকে যায় শুধুমাত্র একটা বিষয় বাদ গেলে, কি বলো তো দেবজি?
2: গান।
1: এই তো দেবজিতের বুদ্ধি অনেক বেশি শার্প হয়ে গেছে আগের থেকে।
2: মানে তুমি কি বলতে চাইছিলে? আমি আগে বোকা ছিলাম না?
1: আমি কিন্তু এটা বলিনি, আমি কিন্তু এরকম কিছুই বলিনি। যাকে
2: ঠিক আছে,
1: কিন্তু আপাতত নিশ্চয়ই আপাতত অনুপম রায়ের কণ্ঠে আমি জানি রইল তোমাদের জন্য ফিরছি গানের পর সঙ্গে নিয়ে যুব মঞ্চের আড্ডা। আমাদের সঙ্গে তো স্যার রয়েইছেন এবং তোমরাও কিন্তু ফোন লাইনে আসতে থাকো, ঠিক আছে? ফিরছি গানের পরেই।

0: না, পালিয়ে আমরা একেবারেই যাইনি, আবার ফিরে এসেছি। অনুপমরা যতই বলুক না কেন পালিয়ে যাওয়ার জন্য, আমাদের সঙ্গে স্যারও রয়েছেন, আমরা সবাই স্টুডিওতে রয়েছি। আর এই মুহূর্তে বোধহয় আমাদের সঙ্গে বন্ধুরাও যোগাযোগ করতে চাইছে।
1: একেবারেই, বন্ধু কিন্তু ফোন লাইনে, আর সেটা আগে জেনে নেওয়াটা একটু উচিত। দেখি, হ্যালো,
2: আমি সাদগেটিয়া মেমারি থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আমি একটি হাই স্কুলের পরিচালন সমিতির সঙ্গে যুক্ত।
0: হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে।
2: আচ্ছা, আমাদের বিদ্যালয়, পুরনো বিদ্যালয়ে আমরা শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাতে চাই, তার আমরা কি হেডমাস্টার অথবা ওই পরিচালন সমিতির সম্পাদকের প্যাডে আবেদন করব, না কিভাবে আবেদন করব?
3: আমাদের একটি ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিটা হচ্ছে যুববাণী কলকাতা@gmail.com। এই ইমেল আইডিতে আপনারা অবশ্যই এই এরকম অনুরোধ রাখতে পারেন, সেই অনুরোধটি অবশ্যই আমরা বিবেচনা করে দেখব। এবং ইমেল আইডিটা আমি আরও একবার বলে দিচ্ছি, yuvavanikolkata@gmail.com। যে কেউই অনুরোধ করতে পারেন, যিনি এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত, তিনি প্রধান শিক্ষক মহাশয় হতে পারেন বা কোনো শিক্ষক হতে পারেন, যে কেউই এই আমন্ত্রণ জানাতে পারেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব সেখানে পৌঁছে যাওয়ার। এবং এই বিষয়টি যে অনুষ্ঠানের, আপনাদের যে বিদ্যালয়ের যে ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেটা অবশ্যই তুলে ধরার। ধন্যবাদ।
1: একেবারেই। আচ্ছা, দেখিনি বন্ধু কিন্তু আবারও ফোন লাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, দেখি কি বলছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে?
3: না, আমার মনে হয় যে যোগাযোগ করা সম্ভব হলো না, তো আমরা এরপর দেখা যাক যে পরের কলার কি রয়েছে।
1: হ্যাঁ,
3: তো তার কাছে চলে যাব।
1: আমাদের সঙ্গে এখন কিন্তু মানে অনেকগুলো প্রশ্নেরও আমাদের কাছে কিন্তু উত্তর জানা বাকি আছে, এবং দেখতে দেখতে বন্ধু আবারও ফোন লাইনে। হ্যালো,
3: না না, তাহলে যেহেতু পরপর দুটো কল আমরা নেওয়ার চেষ্টা করেও পেলাম না, তো বন্ধুরা যে ইমেলগুলো করেছে সেগুলো আমরা একটুখানি দেখে নিই, তারপর আবার ফিরে যাচ্ছি যারা বন্ধুরা শুনছেন এবং ফোন লাইনে আসতে চাইছেন তাদের কাছে।
1: বেশ। আচ্ছা, আমাদের মামুন দে আমাদের কাছে মেল করেছে যে আমি আবৃত্তি করি, তো কোন ইভেন্টে আমি নাম দিতে পারি, আমার বয়স 28।
3: না, আবৃত্তির কিন্তু কোনো সুযোগ আলাদা করে নেই। এই বিষয়টাই আমি আরও একবার বলতে চাই যে যুববাণীতে কিন্তু আবৃত্তির আলাদা করে কোনো অনুষ্ঠান হয় না, কোনো আলাদা করে সুযোগ নেই। যদি আবৃত্তির বিষয়ে কোনো কিছু ভাবতে হয়, সেক্ষেত্রে কিন্তু অন্য আকাশবাণীর অন্য যে যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে যোগাযোগ করা যেতে পারে। এখানে শুধুমাত্র উপস্থাপনার অনুষ্ঠান হয়ে থাকে এবং বাইরে থেকে রেকর্ড করে নিয়ে আসা কিছু অনুষ্ঠান থাকে, তো সেগুলোর বিষয়ে কিন্তু তারা যোগাযোগ করতে পারে।
1: বেশ বেশ। আর আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে শ্যাম আমাদেরকে কমেন্ট করেছে যে কুইজের জন্য কিভাবে যোগাযোগ করব।
3: কুইজের বলতে, কুইজের তো একাধিক অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে, তো কোন অনুষ্ঠানের কথা জানতে চাইছে সেটা কিন্তু একটু স্পষ্টভাবে লেখা উচিত ছিল।
1: একদম।
3: এখানে যেমন মগজ মিটার বা মজারুর মতো অনুষ্ঠান রয়েছে যেখানে সরাসরি ফোন করেই যোগাযোগ করে নেওয়া যেতে পারে, আবার একইভাবে কিন্তু ওয়াইফি কমন রুমের মতো অনুষ্ঠান রয়েছে যেখানে কিন্তু আলাদা করে আবেদন করতে হয়।
1: ঠিক।
3: তো যেহেতু ওই কুইজ অনুষ্ঠানটায় একটা পারফরমেন্সেরও জায়গা থাকে, তাহলে যে কেউ যদি কোনো পারফরমেন্সের সঙ্গে যুক্ত হয় থেকে থাকে বা এরকম যদি কোনো তার অ্যাক্টিভিটিস থেকে থাকে, তার একটা স্যাম্পল সহ সে ওয়াইভি কমন রুমে পার্টিসিপেট করতে চায়, এই কথাটা জানিয়ে আবেদন করতে পারে। আবেদন করতে হবে আমাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে, অর্থাৎ যুববাণী কলকাতা@gmail.com। এই আইডিতে আবেদন করতে হবে বয়সের প্রমাণপত্র এবং যোগাযোগের নম্বর সহ।
1: বেশ।
3: এবং সাবজেক্টে অবশ্যই লিখতে হবে যে ওয়াইভি কমন রুমে আবেদন করছে।
0: যেমন পর্ণালী ব্যানার্জি আবারও লিখেছে, সঞ্চালনার কাজ করতে চাই।
3: ওই একই উত্তর যে স্ক্রিনিং এর মধ্যে দিয়ে আসতে হবে এবং খুব তাড়াতাড়ি এখন কিছু করতে হবে যদি সঞ্চালনার কাজ করতে হয়, কারণ কালকেই ফর্ম তোলার লাস্ট ডেট এবং ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট 29 তারিখে, এবং তার মাঝেও কিন্তু একদিন ছুটি রয়েছে 28শে মে। অর্থাৎ কালকে ফর্ম তুলে কালকে জমা দেওয়া যেতে পারে অথবা 27 কিংবা 29 শেষে জমা দেওয়া যেতে পারে, সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি।
0: তবে স্যার আর একটা প্রশ্ন এসেছে, পিয়ালি হাজরা করেছে যে এই অনুষ্ঠানটা কি পরে রেকর্ডেড ভার্সন শোনা যাবে?
3: আমি আগেও বলেছি যে একটা এসেন্স রয়েছে, একটা আলাদা তার আবেদন রয়েছে, তো সেইটা আমরা ধরে রাখতে চাই। ফলে যে লাইভ অনুষ্ঠানগুলি হচ্ছে সেগুলোকে কিন্তু লাইভই শুনতে হবে, পরে রেকর্ড করে সেগুলো কোনো একটা জায়গায় তুলে দেওয়া হবে এমনটার কিন্তু সম্ভাবনা নেই।
1: বেশ বেশ, আমাদের কাছে কিন্তু বন্ধু ফোন লাইনে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে?
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: আমি দেবশঙ্কর মাইতি বলছি।
1: হ্যাঁ বলুন।
2: দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: আমি ওই যে রবিবার যে যুববাণী কমন রুম হয়, ওটা খুব সুন্দর লাগে। যেমন কালকে হয়েছিল পৌলবী এবং সৌরিশ, উনি খুব ভালোভাবে পরিচালনা করেছিলেন এবং শুনতেও ভালো লেগেছিল। তা আমার মতে বলে যে এভরি সানডে করা সম্ভব কিনা, যদি হয় খুব ভালো লাগে, মানে আমরা এগুলো শুনতে খুব ভালো লাগে এবং শনিবার রবিবার হলে আরো ভালো লাগে, এইটা যদি একটু বুঝিয়ে বলেন খুব ভালো হয়।
3: আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমাদের শুধুমাত্র রবিবার দিনই ওই সময়টিতে অনুষ্ঠান রয়েছে, শনিবার এই মুহূর্তে নেই। আমরা চেষ্টা করতে পারি ভবিষ্যতে যদি শনিবার ওই সময় একটি অনুষ্ঠান করা যায়, তো সেটা আমরা চাইলেই তো হলো না, আরও অন্যান্য বিভিন্ন যে বিভাগ রয়েছে তাদের অনুষ্ঠান থাকে, তো এটি অবশ্যই কর্তৃপক্ষর কাছে জানাতে পারি আমরা বা আবেদন করতে পারি, তো সেটা পরবর্তীর বিষয়। এবার প্রথম যে অনুরোধটা ছিল সেখানে ফিরে আসি যে চার দিন অনুষ্ঠান করলেই কেমন হয়।
1: ঠিক,
3: তো এই মুহূর্তে কিন্তু আমরা দুদিনই অনুষ্ঠান করতে পারছি, কারণ বাকি দুদিন কিন্তু থাকছে সুরের ক্যানভাসে বলে একটি অনুষ্ঠান। সুরের ক্যানভাসে অনুষ্ঠানটায় এই যে এতদিন ধরে আমাদের স্ক্রিনিং হলো, কণ্ঠসঙ্গীত শিল্পী এবং যন্ত্রসঙ্গীত শিল্পীরা এলেন, তাদেরও তো অনুষ্ঠানের জন্য একটা সময় দরকার। সেই সময়টা কিন্তু প্রথম এবং দ্বিতীয় রবিবার আমরা নির্ধারিত করেছি, সেই দুটো দিন তারা তাদের অনুষ্ঠান শোনাতে পারে।
1: ঠিক,
3: এখন আমাদের যে যুব বন্ধু যারা এই মুহূর্তে সঙ্গীত শিল্পী বা কণ্ঠসঙ্গীত শিল্পী বা বাদ্যযন্ত্রের শিল্পী হিসেবে রয়েছে, যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবে রয়েছেন, তো তাদের সংখ্যাও তো অনেক, তাদেরও অনুষ্ঠান সম্প্রচার করার একটা জায়গা দরকার। ফলে এই মুহূর্তে কিন্তু প্রথম এবং দ্বিতীয় যে রবিবার সেইখানে কিন্তু এই ওয়াইভি কমন রুম অনুষ্ঠানটাকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তবে হয়তো পরে ওয়াইভি কমন রুম অনুষ্ঠানটাকে আরও আরও আরও আরও একটু আমরা বাড়ানোর চেষ্টা করব। তো যেটা হবে সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন এবং অবশ্যই আমরা চেষ্টা করব যে আপনাদের যে অনুরোধ রয়েছে সেটাকে পূর্ণ করার। আর একদম প্রথমে উনি মিষ্টি করে যে কথাটি বললেন যে কালকে পৌলম এবং সৌরিকের সঞ্চালনা ওনার খুব ভালো লেগেছে, তো সেটা দেখে তো আমি অলরেডি দেখতেই পাচ্ছি যে পৌলমী অত্যন্ত খুশি এবং সৌরিকের কাছেও সেই কথাটা আমি অবশ্যই পৌঁছে দেবো।
0: আচ্ছা, একই সঙ্গে আরেকটা অনুরোধ এসেছে যে গান শোনানোর জন্য, মানে অনুরোধের গান শোনানোর জন্য কি আলাদা করে কোনো অনুষ্ঠান হয়?
3: না, অনুরোধের
0: জানিয়েছে তো আমার জানা,
3: অনুরোধের গান শোনানোর জন্য কিন্তু যুববাণীতে আলাদা করে কোনো অনুষ্ঠান নেই, কিন্তু এরকম অনুরোধের আসরের মতো তো একাধিক অনুষ্ঠান আকাশবাণী সম্প্রচার করে থাকে। যুববাণীর অনুষ্ঠানটা শুধুমাত্র যুববন্ধুদের কথা ভেবে, কিন্তু তাদের যে পছন্দগুলো সেগুলোর কথা ভেবে। অনুরোধের গান যদি শুনতে হয় তাহলে বাকি যে অনুরোধের গানের অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু টিউন করতে হবে সঠিক।

0: বেশ বেশ। আর আমাদের এই যে মানে একটা ব্যাপার হচ্ছে, মানে আড্ডা হচ্ছে, এটার মধ্যে কিন্তু ফোন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর তোমাদেরকে কিন্তু এই যে প্রশ্ন করতে হলে কিভাবে যোগাযোগ করতে হবে, তোমাদের ফোন করতে হবে আমাদের ফোন লাইন 03322131342 এই নম্বরে। তো তোমরা কিন্তু এই নম্বরে চটপট যোগাযোগ করতে পারো। এবং বলতে বলতে বন্ধু কিন্তু ফোন লাইনে চলেও এসেছে, দেখেনি বন্ধু কি বলছে। হ্যালো, না শোনা যাচ্ছে না, ভীষণ ব্যস্ত একটা লাইন।
1: এই কারণে আমি বলছিলাম যখন লাইনটা প্রচন্ড ব্যস্ত, তাহলে তোমরা চলে যেতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, সেখানে গিয়ে আজকের অনুষ্ঠানের পোস্টারের নিচে কিন্তু তোমরা কমেন্ট করে তোমাদের বক্তব্য জানাতে পারো। অলরেডি বোধহয় বেশ কয়েকটা কমেন্ট এসেছে পৌলমি, তাই না?
0: একেবারে বেশ অনেকগুলো কমেন্টস এসেছে। তাহলে কি স্যার আমরা একটুখানি কমেন্টস গুলো
2: দেখে কি লিখছে সেটা আমরা একটু জেনে নিই।
0: তো আমাদের কাছে কিন্তু কমেন্ট এসছে যে ভিকি সেন আমাদেরকে লিখেছে যে বেরিয়ে পড়ি অনুষ্ঠানটি আমার একটি পছন্দের অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে যদি 12টি জ্যোতির্লিঙ্গের একটা সিরিজ করা যায় ধাপে ধাপে, সেটা কিরকম হয় বিস্তারিত জানালে উপকৃত হব।
2: দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে অনুষ্ঠান করা যেতে পারে, এবার সেটা সিরিজে করা যাবে কিনা সেটা কিন্তু একটুখানি বিবেচনার বিষয়। হয়তো একদিনেতেও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এই অনুষ্ঠানটি করা যেতে পারে, তাতে অসুবিধে হওয়ার কথা নয়, কারণ এক ঘন্টা সময় থাকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার। তো খুব স্বাভাবিকভাবে সেটা করা যেতে পারে। তো এই যে অনুরোধটা করেছে ভিকিশে, সেটা অবশ্যই আমরা খেয়াল রাখবো, পরে আমরা চেষ্টা করবো এরকম একটি অনুষ্ঠান শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া।
0: বেশ, আচ্ছা, সৌভিক সরকার আমাদেরকে কমেন্ট করেছে যে এই গরমে নানা রকম অ্যালার্জি হয় এবং এই নিয়ে ডাক্তারবাবুদের কোনো অনুষ্ঠান হলে, কোনো একটা অনুষ্ঠান হলে ভালো হয়, আর ঘোরাঘুরি অনুষ্ঠানে যদি উত্তরবঙ্গ অফবিট নিয়ে আলোচনা করা হয় তাহলে সেটা খুব ভালো হয়। সত্যি মানে গরমের মধ্যে এটা ভালো।
2: সৌভিক গত মাসে কিন্তু উত্তরবঙ্গের অফবিট নিয়ে একটা অনুষ্ঠান গিয়েছে, সৌভিকের নিশ্চয়ই খেয়াল রয়েছে নিয়মিত অনুষ্ঠান শুনে। তো আর দ্বিতীয় বিষয় হলো যে অ্যালার্জি নিয়ে, হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি অ্যালার্জির ওপর একটি অনুষ্ঠান করার।
1: ঠিক,
2: তো সেই অনুষ্ঠানটা আমরা পৌঁছে দেওয়ার অবশ্যই চেষ্টা করব।
0: বেশ বেশ, আচ্ছা, সৌমেন দাস কমেন্ট করেছে যে আজকে যুববাণীর যুব মঞ্চ অনুষ্ঠানে আমাদের শুভঙ্কর দে স্যারকে নমস্কার জানালাম, যুববাণীর প্রত্যেক অনুষ্ঠান আমি শুনি এবং খুব মনোযোগ সহকারে, আমার একটাই দুঃখ প্রতিদিন কমেন্ট লিখতে বলা হয় কিন্তু পড়া হয় না।
2: এই মাই তো পড়া হলো।
0: আচ্ছা, আমাদের
2: না উনি আরো বলেছেন হয়তো নাম প্রকাশ করা হয় না,
0: নাম প্রকাশ করা হয় না।
2: আসলে একটা বিষয় কি বলুন তো সৌমেন বাবু, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু যে নামগুলি লেখেন সেই নামগুলি কিন্তু তার আসল নাম নয়, শুধুমাত্র একটি এক শব্দে কোনো একটা বিষয় লিখে দেওয়া হলো যে রৌদ্র বা এরকম কোনো কিছু,
0: রৌদ্র
2: একটা জায়গার নাম লিখে কমেন্ট করেন, ফলে খুব স্বাভাবিকভাবেই সেই কমেন্টগুলো করা সম্ভব হয় না, তাদের নামগুলো পড়া সম্ভব হয় না। এবং যেহেতু সেই যারা কমেন্ট করছেন তাদের কোনো পরিচিতি নেই বা তাদের পরিচয়টা বোঝা যাচ্ছে না, কোথা থেকে লিখছেন সেই বিষয়টা তারা জানাচ্ছেন না, সেই কারণে অনেক ক্ষেত্রে কিন্তু কমেন্টস পড়া হয় না। তো যে শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন এবং চাইছেন তাদের কমেন্টস পড়া হোক, তারা অবশ্যই কিন্তু একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে কমেন্টটি সংক্ষিপ্তভাবে লিখবেন এবং অবশ্যই নিজের নাম এবং কোথা থেকে লিখছেন সেটা কিন্তু অবশ্যই লিখে দেবেন। হয়তো মনে হতে পারে যে হ্যাঁ ফেসবুকে তো দেখলে বোঝাই যায় যে আমি কোথা থেকে লিখছি, না এই অনুষ্ঠানের এত সীমিত সময় কিন্তু কারোর ফেসবুক প্রোফাইল ওইভাবে চেক করা সম্ভব নয়, ফলে নিজের নাম এবং ঠিকানা এই দুটো কিন্তু অবশ্যই কমেন্টের নিচে লিখতে হবে, তাহলে কিন্তু আমাদের পক্ষে সুবিধে এবং অবশ্যই আমরা সেই কমেন্টটি চেষ্টা করব পড়ার।
0: বেশ,
1: আবার কমেন্ট থেকে ফোন লাইনে
0: ফেরা, ফোন লাইনে সেটা একটুখানি দেখে নিই যে বন্ধু কি বলছে, কারণ অনেকক্ষণ থেকে আমরা যখন কমেন্ট পড়ছিলাম তখন কিন্তু বন্ধু ফোন লাইন ট্রাই করে যাচ্ছে। তো এইবার একটুখানি দেখে নিতে হবে যে বন্ধু কি বলছে। না শোনা যাচ্ছে না,
2: যোগাযোগ হচ্ছে না, হয়তো সঠিকভাবে সময়টা হচ্ছে না, হয়তো তিনি যখন ছেড়ে দিচ্ছেন সেই সময় যোগাযোগ হচ্ছে।
1: আর অনেকে
2: দেখা যাক, আমরা একটু অপেক্ষা করতে পারি যে কে কি বলছেন। তো তার মধ্যে ফেসবুকে আমি দেখতে পাচ্ছি আরও একটি কমেন্ট রয়েছে, তো সেই কমেন্টটি করেছেন সন্তু বসাক। সন্তু বসাকের তিনজনের কণ্ঠস্বর ভীষণ ভালো লেগেছে, তাদের তিনজনের নাম জানিয়েছে, তো আমি অবশ্যই চেষ্টা করব যে তাদের তিনজনের কাছে সন্তুর যে বার্তা রয়েছে সেই বার্তাটি অবশ্যই পৌঁছে দিতে, অনুষ্ঠান শুনতে থাকবে
0: একদম। আচ্ছা, আমাদের কার সঙ্গে ফোন লাইনে কিন্তু আবারও বন্ধু রয়েছে, শুনে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? না শোনা গেল না, কিছু একটা সমস্যা হচ্ছে আমার মনে হয়, অনেকজন একসঙ্গে ফোন করছেন বা

0: সেই কারণে এই সমস্যাটা হচ্ছে। এটা কোনো অসুবিধার ব্যাপার না, আপনারা ফেসবুকেও কমেন্ট করতে পারেন বা তোমরা
1: ফোনে না পাওয়া গেলে আমাদের ফেসবুক খোলা রয়েছে, ফেসবুক খোলা রয়েছে, কমেন্ট সেকশনটা রয়েছে, সেখানে গিয়ে সরাসরি কমেন্ট করে নেওয়া যেতে পারে এবং আমরা অবশ্যই চেষ্টা করব সেই যে বিষয়টা রয়েছে সেটা উত্তর দেওয়ার বা সেই অনুরোধটা পূর্ণ করার।
2: একদম, আমরা কমেন্ট বক্সে চোখ রাখছি।
0: হ্যাঁ একদম। আর বন্ধু কিন্তু আবারও ফোন লাইনে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো হ্যালো, না বেশ ঠিক আছে বন্ধু, আবারও কিন্তু ফোন লাইনে, একবার দেখে নি বন্ধু কি বলছে।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, সমস্যা যেটা সেটা হচ্ছে যে রেডিও সেটটাকে কিন্তু নিজের কাছ থেকে দূরে রাখতে হবে এবং ঘন ঘন এই যে ফোন ধরার পর আমরা নিজের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি সেটা তাহলে আমরা শুনতে পাবো না, ফিডব্যাকটা আসে না। আর একবার ফোনে না পেলে ঘন ঘন সঙ্গে সঙ্গে ফোন করার দরকার নেই, একটু সময় অপেক্ষা করে আবার ফোন করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরও একটু সুবিধে হয় এবং যিনি ফোন করছেন তারও কিন্তু শুনতে সুবিধা হবে বা পেতে সুবিধা হবে।
0: একেবারে
1: তা না হলে ফোন নাম্বারটা যেটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বিজি থেকে যাবে।
0: একেবারে দেখে নি বন্ধু আবার যোগাযোগ করেছে, বন্ধু কি বলছে। হ্যালো, আচ্ছা বেশ, আমরা আরো একটুখানি প্রশ্নের দিকে যাই এবার, কারণ আমাদের কাছে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছিল। সেটা হচ্ছে যে শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে নিজের স্কুলকে আমন্ত্রণ জানানো যেতে পারে কিনা বা কিভাবে যোগাযোগ করব।
1: একটু আগেই একটি ফোন এসেছিল, সেই ফোনে কিন্তু এই উত্তরটা দিলাম যে যদি স্কুল, হ্যাঁ অবশ্যই আমন্ত্রণ জানানো যেতে পারে এবং কিভাবে আমন্ত্রণ করতে হবে সেই উত্তরটা খানিক আগেই দিয়েছি, আশা করছি যে এই উত্তরটা পেয়ে গেছেন।
0: একেবারে। আর
2: ঝুম্পা কর লিখেছে, পেশার সন্ধান অনুষ্ঠানটা কখন শোনা যাবে, এখন কোন সময় হচ্ছে?
1: হ্যাঁ, এটা আমি আগের মাসে বলেছিলাম যুবমঞ্চে যে আমাদের কিছু অনুষ্ঠান সূচির পরিবর্তন হয়েছে, তো সেই অনুষ্ঠান সূচির পরিবর্তনটা আমি না হয় আরও একবার বলে দিই। এখন অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানটা তো রবিবারও হচ্ছে এবং পেশার সন্ধানে অনুষ্ঠানটা শুধুমাত্র চতুর্থ রবিবার মৈত্রী প্রচার তরঙ্গে হচ্ছে, যে সময় অল্প অল্প গল্প কথা হয় ঠিক ওই একই সময়, অর্থাৎ বেলা 12টা থেকে 12:30টা মৈত্রী প্রচার তরঙ্গে যদি কান পাতা যায় তাহলে কিন্তু পেশার সন্ধানে অনুষ্ঠানটা শোনা যাবে, আর বাকি দিনগুলো কিন্তু অল্প অল্প গল্প কথা অনুষ্ঠান শোনা যাবে। এবং আরও বেশ কিছু পরিবর্তন ছিল, যেমন আমরা মৈত্রী প্রচার তরঙ্গে মঙ্গলবার দিন, প্রথম মঙ্গলবার সন্ধে 7:00 থেকে 7:30 অজানার সন্ধানে, যেমন এতদিন ধরে শুনে আসতেন শ্রোতা বন্ধুরা সেভাবেই শুনতে পাবেন। অনাদি অতীত বলে যে অনুষ্ঠানটি ছিল সেটি কিন্তু এখন শোনা যাবে দ্বিতীয় মঙ্গলবার ওই সন্ধে 7:00 থেকে 7:30 এই সময়। তৃতীয় সপ্তাহের যে মঙ্গলবার সেখানে শোনা যাবে যুগের হাওয়া, এই অনুষ্ঠানটায় অবশ্যই বন্ধুরা যেরকম অনুষ্ঠান শুনে আসতেন সেই অনুষ্ঠানই আবার পাবেন। এবং গল্প বনি শোনো অনুষ্ঠানটি কিন্তু শোনা যাবে মৈত্রী প্রচার তরঙ্গে চতুর্থ মঙ্গলবার সন্ধে 7:00 থেকে 7:30,
0: একদম।
1: এবং পঞ্চম মঙ্গলবার এখন থেকে শোনা যাবে দিশারি। বৃহস্পতিবারেরও কিছু অনুষ্ঠান সূচির পরিবর্তন হয়েছিল, যেমন গানের সুরে এইটা কিন্তু প্রথম বৃহস্পতিবার থেকে চতুর্থ বৃহস্পতিবার পর্যন্ত সন্ধে 7:00 থেকে 7:30 পর্যন্ত থাকছে। যে যুব বন্ধুরা আমাদের প্যানেলে রয়েছেন তাদের যে যন্ত্রসঙ্গীত এবং কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান সেটি কিন্তু এখন থেকে ওই প্রতি বৃহস্পতিবার সন্ধে 7:00 থেকে 7:30 শুনতে পাওয়ার কথা। এবং লোকগাথা এই অনুষ্ঠানটি কিন্তু পঞ্চম বৃহস্পতিবার সন্ধে 7:00 থেকে 7:30 শুনতে পাওয়া যাবে। এবং এই পরিবর্তনটা জুলাই মাস থেকে হওয়ার কথা, এবার জুলাই জুন মাসেতে আগের মতোই যে যে সময় যে যে অনুষ্ঠানগুলো শোনা যাচ্ছিল সেগুলো শোনার কথা এবং জুলাই মাস থেকে এই পরিবর্তনগুলো আসার কথা।
0: ঠিক, বেশ ঠিক আছে। আর আমরা অবশ্যই আরও প্রশ্নে ফিরবো এবং তার সঙ্গে বন্ধুদের আরও কমেন্টস নিয়ে ফিরবো, আরও ফোন কলস নিয়ে ফিরবো।
2: কিন্তু এখন সময় একটা গানের,
0: একদম, কিন্তু এখন সময় একটা গানের, তাই আপাতত অরিজিৎ সিং, অদিতি পাল এবং অন্তরা মিত্রের কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য। ফিরছি গানের পর আবার যুবমঞ্চের অনুষ্ঠানে।

0: হ্যাঁ, যুবাণী তোমাদের সব থেকে প্রিয় বন্ধু, তাই কাছাকাছি তো আমরা এসে গেছি। আর আমাদের আরো কাছাকাছি চলে এসেছে কোনো এক বন্ধু, এই মুহূর্তেই ফোনে রয়েছে।
1: হ্যালো,
2: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি তরুণ ভৌমিক বলছি, হাওড়া জেলার উদয়নারায়ণপুর থেকে।
0: বলুন।
2: আপনাদের যে অনুষ্ঠান হয় ভক্তিমূলক, অর্থাৎ ধর্মীয় ভগবান শ্রীকৃষ্ণের ভাগবত পাঠ কবে হয়?
3: আপনি যদি যুববাণীর অনুষ্ঠান সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি সেখানে আপনার যা জিজ্ঞাসা রয়েছে, অনুরোধ রয়েছে, আবদার রয়েছে, সেটি আপনি অবশ্যই করতে পারবেন। কিন্তু ভক্তিমূলক কোনো অনুষ্ঠানের জন্য বা কোনো গীতা বা অন্য কোনো গ্রন্থ থেকে পাঠের জন্য, সেক্ষেত্রে যে অনুষ্ঠানগুলি রয়েছে আকাশবাণীর, সেই অনুষ্ঠানগুলোতে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। অর্থাৎ আকাশবাণীতে যে নির্ধারিত অনুষ্ঠান রয়েছে সেখানে এই প্রশ্নটি আপনি করতে পারেন, সেক্ষেত্রে তারা হয়তো আপনাকে আপনার যথাযথ উত্তর দিতে পারবে। এখানে শুধুমাত্র যুববাণীর যে অনুষ্ঠানগুলি হয় সেগুলো নিয়েই কিন্তু আমরা কথা বলছি এই মুহূর্তে।

0: ভবানীতে কিন্তু এরকম কোনো অনুষ্ঠান নেই, যদি পরে শুরু হয় সেক্ষেত্রে আমরা তার সময় অবশ্যই আপনাকে জানিয়ে দেবো।
1: বেশ, আর আমাদের সঙ্গে আবারও কে রয়েছে একটু দেখে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে?
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে?
2: হ্যাঁ, আমি হুগলি জেলার উত্তর পাড়া থেকে বলছি।
3: বলুন
1: বলুন।
2: নিখিল নস্কর।
0: বলুন।
2: বলছি যে এই যে অডিশন নেওয়া হচ্ছে, এতে আপনার কোয়ালিফিকেশন স্ক্রিনিং বা এটা এটা কোয়ালিফিকেশন
0: উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এরকম যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। ন্যূনতম যে যোগ্যতা রাখা হয়েছে তাতে উচ্চ মাধ্যমিক পাশ এটা রাখা হয়েছে, এবং এটি এই স্ক্রিনিং এর মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবে তারা যুববাণীর অনুষ্ঠান করতে পারবে। যেরকম এই মুহূর্তে যুববাণীর উপস্থাপক বন্ধুরা বা উপস্থাপিকারা যেরকম অনুষ্ঠান করে থাকেন ঠিক একইভাবে তারাও অনুষ্ঠান করতে পারবেন। এবং তাদের বয়স সীমাও একটা রয়েছে, সেটা হচ্ছে 18 থেকে 30 বছর। এবং আবেদন করার জন্য আরও একটি তথ্য আমি দিয়ে রাখি এখানে, যেটা আমরা দেখলাম যে এর আগেও একটি দুটি ভুল হয়েছে, সেটা হচ্ছে যে NEFT করতে হবে বা যে টাকাটি অনলাইন ট্রান্সফার করতে হবে সেটা হচ্ছে 118 টাকা। কোন ঠিকানায় সেটি কিন্তু আমাদের যে পেজ রয়েছে সেই পেজে গেলে দেখা যাবে যে নোটিফিকেশনটা রয়েছে, সেই নোটিফিকেশনের মধ্যেই উল্লেখ করা রয়েছে যে কোথায় আবেদন করতে হবে। তো সেটি সহ আবেদন করে নিতে পারেন, কিন্তু আবার মনে করিয়ে দিই যে আবেদন পত্র তোলার শেষ দিন অর্থাৎ ফর্ম তোলার শেষ দিন 26শে মে এবং জমা দেওয়ার শেষ দিন 29শে মে। যেহেতু 28 তারিখ ছুটি, সেহেতু 27 এবং 29ই কেবলমাত্র ফর্ম জমা নেওয়া হবে।
1: একদম,
0: তাই একদম শেষের জন্য অপেক্ষা না করে শ্রোতা বন্ধুরা কিন্তু একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন যে ফর্ম তুলে ফর্মটা জমা দিয়ে দেওয়ার।
1: একদম, মানে সময় থাকতে একটুখানি তাড়াতাড়ি আগে থেকে করে দিলে বিষয়টা ভালো হয়, তাহলে শেষ মুহূর্তে তাড়াহুড়ো হয় না। ফোনের ওপারে কে আছে দেখে নি। হ্যালো,
2: আমি
1: হ্যালো
2: থেকে বলছি, ওয়াকিল আহমেদ।
1: হ্যাঁ বলুন।
2: ক্রিয়াঙ্গন খেলাধুল অনুষ্ঠান কেন মাসে
0: এই মাসে খেলাধুলার অনুষ্ঠানে কি শুনতে চান সেটা আমরা কিন্তু শুনতে পেলাম না, তবে হ্যাঁ অবশ্যই এই মাসের যে খেলাধুলার অনুষ্ঠান রয়েছে সেখানে একাধিক বিষয় তো রয়েছেই আলোচনা করার মতো। ইস্ট বেঙ্গলের এই যে এত দিন পর ফিরে আসা এবং একটা মানে ঐতিহাসিক জয়, তার সঙ্গে IPL, IPL এর ফাইনালটাও হয়ে যাবে, তো সেক্ষেত্রে তার একটা আপডেট থাকবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে খুব তাড়াতাড়ি ফুটবল ওয়ার্ল্ড কাপ স্টার্ট হতে চলেছে এবং সেটা নিয়ে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তো সেই বিষয়গুলোও থাকবে, তো সেগুলোর জন্য অবশ্যই শুনতে থাকুন। এবং আশা করা যায় যে সামনের মাসের খেলাধুলাও একই রকম চমক এবং ম্যাজিক নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে।
3: একটা কমেন্ট এসেছে আমাদের ফেসবুকে যেটা আমার পড়তে খুব ইচ্ছে করছে। শুনছি, মুগ্ধ হচ্ছি, তোমাদের কথাবার্তা কিংবদন্তি স্মৃতিচারণকে আরো উজ্জ্বল করেছে। শোনো, চুপি চুপি বলে রাখি, আমি বৃদ্ধ তবুও শুনছি, কাউকে বলো না। কিংবদন্তি সত্যজিৎ রায়কে নিয়ে সারা রাত গল্প ও গান শোনালেও রেডিও ছেড়ে উঠবো না। আমার শ্রদ্ধা ও প্রণাম বিখ্যাত পরিচালককে, শান্তি কুমার চ্যাটার্জি লিখেছেন। মানে ওনার একটা অনুভূতি উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন,
0: এটি উনি মেল করেছেন আমাদেরকে। অবশ্যই শুনতে থাকুন, আপনার ভালো লেগেছে শুনে আমরাও অত্যন্ত আনন্দিত হলাম এবং আপ্লুত হলাম। অবশ্যই আপনাদের এই যে উৎসাহ সেটাই আমাদের এগিয়ে চলার পাথেয়, তো অনুষ্ঠান শুনুন এবং অবশ্যই জানান যে কেমন লাগছে।
1: একেবারে ফোনের ওপার থেকে আরো কেউ একজন এসেছেন আমাদের সঙ্গে, দেখেন শুনেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ বলুন,
0: সংক্ষেপে একটু আপনার বক্তব্যটা বলবেন, কোথা থেকে বলছেন এবং কে বলছেন আগে জানাবেন।
4: হ্যাঁ, আমি কাছি থেকে বলছি, কাছি কুশিয়ানি দশমিয়া থেকে বলছি।
0: হ্যাঁ,
4: আমাদের মুখ্যমন্ত্রী গ্রাম থানা থেকে
0: আপনার বক্তব্যটা সংক্ষেপে আপনি জানাবেন এবং আপনার নাম।
4: বক্তব্য হচ্ছে আমার নাম হরকৃষ্ণ দাস। আমার বক্তব্য হচ্ছে, যে বর্তমান বিজেপিরা
0: না, আমার মনে হয় যে রাজনৈতিক আলোচনার জন্য কিন্তু এই মুহূর্তে এই অনুষ্ঠানটি আমরা করছি না। এই মুহূর্তে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করতে চাইছি যে যুববাণীর অনুষ্ঠান কেমন গিয়েছে সেই বিষয় সম্পর্কে, ফলে কোনো রাজনৈতিক মতামত বা মন্তব্য যদি করার থাকে সেটি কিন্তু আপনার যে বিষয় করার রয়েছে সেখানে কিন্তু আপনি সরাসরি জানাতে পারেন। আজকে শুধুমাত্র যুববাণীর অনুষ্ঠান নিয়েই কিন্তু আপনাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ। পড়বো।
1: আচ্ছা, আমাদের ফেসবুক কমেন্টের দিকে একটু নজর রাখবো। ফেসবুকে কিন্তু সন্তু বসা কমেন্ট করেছে যে আমি নদিয়া জেলার ফুলিয়া থেকে বলছি, খেলাধুলার অনুষ্ঠানে যদি কোনো খেলোয়াড়কে নিয়ে আসা যায় তাহলে খুব ভালো হয়।
0: হ্যাঁ, অবশ্যই খুব ভালো হয়, এটা অবশ্যই সম্ভব এবং আমরা চেষ্টা করব পরে এরকম যদি কাউকে নিয়ে আসা যায়।
1: হ্যাঁ, মানে ভালো এটা।
0: হ্যাঁ, আমরা চেষ্টা করি। আসলে মুশকিলটা কোথায় হয়ে যায়, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত এবং এই মুহূর্তে ভীষণভাবে অ্যাক্টিভ, তাদের সময় পাওয়াটা কিন্তু খুব শক্ত হয়ে যায়। বিশেষ করে আমাদের যে সময় অনুষ্ঠানের, যে 11টা থেকে 12টার সময় একজন খেলোয়াড় তাকে আমরা নিয়ে আসবো স্টুডিওতে, এটা কিন্তু আমাদের জন্য একটু শক্ত হয়ে যায়। তবুও আমরা চেষ্টার মধ্যে রয়েছি এবং চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কিন্তু এরকম কোনো কিছু একটা আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো অনুষ্ঠান।
1: আচ্ছা, ফোন লাইনে বন্ধু রয়েছে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো,
5: বলছি দিদি, মগজমি চারটা শুক্রবার থেকে অন্য বারে করলে ভালো হয়।
1: আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন?
5: বলছি লালগঞ্জ থেকে।
0: কেন, শুক্রবার দিনকে কি অসুবিধা হচ্ছে?
5: আছে তার জন্য ভালো হয়।
0: আচ্ছা, শুক্রবার দিন হয়তো কাজের ব্যস্ততায় শোনা হচ্ছে না, তো খুব মানে আশা নিয়ে উনি একটা অনুরোধ করেছেন যে মগজ মিটারটা অন্য একটা দিন সরিয়ে দিলে খুব ভালো হয়। আসলে কি বলুন তো, একটা একটা বিষয় যে আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোর কিন্তু একটা মানে চাইলে আমরা কিন্তু দুম করে চেঞ্জ করে দিতে পারি না, তার একটা প্রস্তুতি থাকে, তার একটা আলাদা করে জানাতে হয় যে আমরা এই অনুষ্ঠানটি এইভাবে চেঞ্জ করতে চলেছি, সম্মতি নিতে হয়, তারপরেই আমরা এই চেঞ্জগুলো করতে পারি। তো অবশ্যই আপনি অনুরোধ করেছেন, এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এরকম একটি অনুরোধ এসছে, কিছু করা যায় কি না সেই বিষয় জানাতে। কিন্তু দেখুন, আরও তো অনেকে রয়েছেন যারা চান যে একদমই শুক্রবার দিন এই অনুষ্ঠানটি হোক, তো তাই এই মুহূর্তে কিন্তু কোনো কথা দিতে পারছি না। অবশ্যই শুনতে থাকুন, তবে চেষ্টা করব অবশ্যই এই অনুষ্ঠানটাকে আরও কোনো একদিন যদি করা যায় বা কোনো বিকল্প ব্যবস্থা করা যায়,
1: বেশ,
0: সে কথা নিয়ে চিন্তা ভাবনা করার।
1: বেশ, আচ্ছা, শুভশ্রী আমাদেরকে কমেন্ট করেছে যে তারকেশ্বর থেকে কি ফর্ম তোলা যাবে।
0: তারকেশ্বর থেকে ফর্ম তোলা যাবে কি যাবে না সেটা কিন্তু আমার থেকে বেটার শুভশ্রী বলতে পারবে, কারণ শুভশ্রী এই উত্তরটা দিতে পারবে যে ও যদি কখনো এই ঠিক আমার উল্টো দিকটা এসে বসে, তাহলে এখানে ও সকাল 5:45 বা 6টার মধ্যে এসে পৌঁছতে পারবে কিনা। যদি এটার উত্তর হ্যাঁ হয় তাহলে অবশ্যই একটা চেষ্টা করা যেতে পারে, যদি এটার উত্তর হ্যাঁ না হয় সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই।
1: কারণ
0: একইভাবে কিন্তু আরও একটা বিষয় রয়েছে, শুধু ওই আমি সকালের কথাটা বলছি তা নয়, রাত্রিবেলাতেও কিন্তু অনুষ্ঠান রয়েছে, FM এর অনুষ্ঠান, সেটা শেষ হচ্ছে রাত 10টায় এখান থেকে বেরিয়ে ধরে নেওয়া যায় যে আরও 15-20 মিনিট পর কোনো একটি পরিবহন মাধ্যমে সে তার বাড়ি পৌঁছতে পারছে কিনা, অনেক দূরে বাড়ি হলে। তো সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করে নিয়ে আবেদন করা যেতে পারে। মোটামুটি কলকাতা থেকে 50 কিলোমিটার এরকম একটা রেডিয়াস নিয়ে এই অঞ্চলে যারা বসবাস করে তাদের কথাই কিন্তু মূলত বলা হয়েছে। আবার বলছি আমি, কলকাতা এবং বৃহত্তর কলকাতায় যারা বসবাস করেন তাদের জন্য এবার সেই বিষয়টি খেয়াল রাখলেই কিন্তু হবে।
1: বেশ, আর সৌমেন দাস আমাদেরকে লিখেছে যে তার আজকে যুবমঞ্চের অনুষ্ঠান খুব ভালো লেগেছে, এবং আমাদের কাছে কিন্তু অনেকগুলো মেল এসেছে যেটা এবার একটুখানি বলে দিই। আমাদের কাছে কিন্তু মেল এসেছে যে লাস্ট কিংশুক এবং শ্রীপর্ণার যে সিনেস্কোপটা হয়েছিল সেইটা কিন্তু তার খুব ভালো লেগেছে, এটা কমেন্ট করেছে সুমিতা রায়। এরপর চিঠি পড়ার অনুষ্ঠান অর্থাৎ পোস্ট বক্সে কিন্তু মেল এসেছে, সৈকত এবং মৌলি 17 মে যে পোস্ট বক্স ছিল সেখানে একটা মেল এসেছে, তিনি লিখেছেন যে সবার চিঠি এত সুন্দর করে পড়ছো, ভালো লাগছে, অভিনন্দন জানালাম।
0: বেশ
1: বেশ, আচ্ছা, আমাদের কাছে কিন্তু আরও লেখা এসেছে যে মনপাড়া জাংশন খুব ভালো লেগেছে, শিল্পা নন্দী লিখেছে।
0: আচ্ছা,
1: আর এসেছে মিতিশা দাস আমাদেরকে লিখেছে যে উনি নিয়মিত শ্রোতা যুববাণীর, এবং সাম্প্রতিক সময়ে যে উপস্থাপক উপস্থাপিকারা

0: আমাদের সঙ্গে এই মুহূর্তে কে রয়েছেন দেখে নি।
1: হ্যালো,
2: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, রেডিও সেটটা একদম ফোনের কাছে নিয়ে রেডিও সেটে শুনে আপনি যদি ভাবেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে, সেটা হবে না, কারণ এটা বেসিক ফিজিক্স। আমার কথাটাই কিন্তু আমি আবার শুনতে পাবো তো, এবং এটা একটা লুপের মধ্যে চলে যায়, আপনিও যেখান থেকে শুনছেন আপনি বুঝতে পেরেছেন। ফলে রেডিও সেটটাকে দূরে রাখতে হবে, রেখে ফোন করতে হবে, তাহলেই একমাত্র আমাদের পক্ষে শোনা সম্ভব হবে।
0: ঠিক আছে, লাস্ট ফোন কল দেখে নি কে রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে?
3: হ্যাঁ, আমি সব্যসাচী কর্মকার বলছি, বাঁকুড়া জেলার জগদলা গ্রাম থেকে।
2: আচ্ছা,
3: প্রতিবন্ধী। আমার প্রতিবন্ধীর জন্য যে যুববাণী আমাদের একটা বড় মাধ্যম হতে পারে, আমি দেখেছি যে প্রতিবন্ধীদের অনুষ্ঠান হয়, কিন্তু প্রতিবন্ধীদের যে সুযোগ সুবিধা, লোন বা কোনো ব্যবসা বা তাদের যে চাকরির যে এখন রিসেন্টলি যে চাকরির আবেদন চলছে, এরকম কিছু প্রোগ্রাম হলে খুব ভালো হয়।
2: খুব সুন্দর একটি অনুরোধ আমরা পেয়েছি। এখন বিষয়টি যেটা, আমরা অবশ্যই চেষ্টা করব এরকম একটি অনুষ্ঠান পৌঁছে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে যে তারা কী কী সুবিধা পেতে পারেন বা কোথায় কোথায় গেলে কোন চাকরির সুযোগ রয়েছে বা কী করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে একটা অনুষ্ঠানের জন্য অনুরোধ করেছেন। অবশ্যই এটি একটি খুব সুন্দর প্রস্তাব এবং আমরা চেষ্টা করব এই প্রস্তাবটি পূর্ণ করার, এবং খুব তাড়াতাড়ি এরকম কোনো যদি অনুষ্ঠান শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে আমাদের সেই আমরা নিজেরাও অত্যন্ত খুশি হব এবং অত্যন্ত আনন্দিত হব। অনুষ্ঠান শুনতে থাকুন এবং আপনাদের মতামত জানাতে থাকুন, কিন্তু আজ মনে হয় এই পর্যন্তই। আমাদের আর খুব বেশি হাতে সময় নেই, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়।
0: একদম, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়।
4: ততক্ষণ শুনতে থাকো যুববাণী, আমাদের সঙ্গে থাকো, জুড়ে থাকো এভাবেই যেমন আজকে তোমরা ছিলে।
0: আর যেতে যেতে তোমাদের জন্য রইল রূপঙ্কর বাগচি এবং অন্বেষার কণ্ঠে এই গানটা। ভালো থেকো সবাই।

যুববাণীর অনুষ্ঠান এখানে শেষ হল। উপস্থাপনায় ছিলেন পৌলমী বাগ এবং দেবজিৎ অধিকারী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার।

সঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগা হার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন আধুনিক গান শুনবেন সুস্মিতা দাস সরকারের কণ্ঠে।

এখন গ্রামীণ সংবাদ। আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024 31 ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে যারা ধরা পড়েছিল বা বন্দী ছিল, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা সব জেলা শাসক, পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা সহ সব পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। জেলা শাসকদের অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। নবান্নে আগামী 6 জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে এই

0: হবে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো রাজ্যের সমস্ত সরকারি চাকরির নিয়ামক ও আয়োজক সংস্থাকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পরীক্ষার্থীদের হাতে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া, মৌখিক পরীক্ষায় ন্যূনতম নম্বর ধার্য করা ইত্যাদি বিষয় নিয়ে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ সংক্রান্ত নতুন আইন আনা হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র সমেত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতরাতে শরবপুর ছাতিমতলা এলাকা থেকে ওই দুই যুবককে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও দুটি কার্তুজ। ধৃত সাবির আলী বিশ্বাস গজনীপুর এলাকার এবং সেলিম রেজা মিস্ত্রি পাথরঘাটা এলাকার বাসিন্দা। গতকাল তাদের আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতের মান্নাপাড়া এলাকায় মাছের ভেড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল স্থানীয়রা বস্তাবন্দী আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। উদ্ধার হয়েছে তিনটি বন্দুক, ২৪ রাউন্ড কার্তুজ এবং বোমা তৈরির মশলা। পুলিশ ঘটনার তদন্ত করছে। হুগলির জাঙ্গিপাড়ায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির উদ্যোগে জাঙ্গিপাড়া নগর ও কলেজ ইউনিটের ছাত্রছাত্রীদের নিয়ে গতকাল একদিনের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং ছাত্র সমাজের বিভিন্ন বিষয়কে সামনে রেখেই এই শিবির আয়োজিত হয়। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সংগঠনের কার্যক্রম নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে ২০২২ সালের একটি খুনের মামলায় প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা আব্দুর রহিম মোল্লা ওরফে রহিম মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি বলে জানা গেছে। তার স্ত্রী গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আজ অভিযুক্ত রহিম মাস্টারকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হচ্ছে। পূর্ব বর্ধমানের গোলসিতে জাহির আব্বাস মণ্ডল নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল তার দুদিনের পুলিশ হেফাজত হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তর ৮৫তম প্রয়াণবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। শরীরচর্চা, সত্যনিষ্ঠা, অধ্যবসায়, সংযম, মাতৃভাষার প্রতি ভালোবাসাকে পাথেয় করে তার ঐকান্তিক উদ্যোগে ব্রতচারী আন্দোলন জনজীবনে বিপুল উৎসাহের সঞ্চার ঘটিয়েছিল। ব্রিটিশ শাসিত পরাধীন ভারতে উচ্চপদস্থ আমলা হিসেবে কাজ করলেও তৎকালীন ব্রিটিশ শাসনের অনৈতিক নির্দেশের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। তৎকালীন পল্লী উন্নয়ন ও সমাজসেবার কাজও করেছেন গুরুসদয় দত্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও ২৭ তারিখ থেকে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
1: এই জেলাগুলো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে।
0: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত রাতে ঝড়ের সমন্ডি থেকে বংশীহারী পর্যন্ত শতাধিক গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। এর জেরে বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। বালুরঘাট শিলিগুড়িগামী বহু দূরপাল্লার বাস মাঝ রাস্তায় আটকে পড়ে। তবে কোনো প্রাণহানি ঘটেনি। বংশীহারী থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গাছ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর বেলা ১২:৫০।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কৃষিজীবীদের জন্য আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নদী সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও উষ্ণ আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল। উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক।

উনজমির দুনো ফসল সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কেমন আছেন বন্ধুরা? এই সোমবার হলেই এই দুপুরবেলার উনজমির দুনো ফসলে আপনাদের সঙ্গে আমার কথা, তাই শুরুতেই শুভেচ্ছা বিনিময় তো অবশ্যই দরকার, তাই না? সকলে ভালো থাকুন আর শুনতে থাকুন আজকে যে বন্ধুরা আমাদের এই আসরে অনুরোধ করে পাঠিয়েছেন তাদের পছন্দের গান। সরাসরি চলে যাই গানে। আজকে প্রথমেই যে গানটি অনুরোধ করেছেন একেবারেই আমাদের নতুন বন্ধু জগদল্লা বাঁকুড়া থেকে, বন্ধু সভ্যসাচী কর্মকার, এবং এমন সুন্দর একটি গান শুনতে চেয়েছেন যে গানটি শুনলেই কিন্তু হ্যাঁ, বাইরে ভীষণ ভ্যাপসা গরম কিন্তু তবুও মন ভালো হয়ে যায়। তাহলে শুনে নি হ্যাঁ, শিল্পী অনুপ ঘোষালের এই গানটি বন্ধুর জন্য।

রোজ একটু একটু করে খুঁজে নিতেই হয়, তাই না বন্ধু? আজকের এই গানের আসরের শুরুতেই এই প্রথম গানটি কিন্তু তাই সত্যি মন ভালো করে দিল একেবারে সকলের আমাদের। পরের গানে যাব। পরের গানটির অনুরোধ করেছেন ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে শান্তনু বসাক, সুচিত্রা, সুজয়, সোমা, সুপেন ও রসিকা বসাক। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী নির্মলা মিশ্রের এই গানটি।

এরপরের অনুরোধটি করেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু দীপঙ্কর মাল, সুব্রত, রিকি ও দেবাশিস মাল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী কিশোর কুমারের এই গানটি।

শুনছিলেন প্রার্থনা ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি। আজকে আমাদের যে বন্ধুরা আমাদেরকে চিঠি লেখেন তাদের অনুরোধ তো আমরা অবশ্যই শুনিয়ে দিই, কিন্তু আজকে মূলত যে গানগুলি আমি শোনাচ্ছি পরপর আমাদের ইমেল এসেছিল, তার মানে বুঝতেই পারছেন প্রচুর বন্ধু এখন আমাদেরকে ইমেলও করছে। তাহলে ইমেলের ঠিকানাটা আরও একবার বলে দিই বন্ধুদেরকে, AIRKOLAGRI অর্থাৎ AIRKOLAGRI@gmail.com। আর হ্যাঁ, অবশ্যই চিঠি যে বন্ধুরা লেখেন তাদেরকে তো আমরা ভুলতে পারি না, তাই চিঠির ঠিকানাটা আরও একবার, উনজমির দুনো ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইটন গার্ডেন্স কলকাতা 700001। চিঠিও চাই, ইমেলও চাই, সব চাই। আর এর সাথে সাথে নিশ্চয়ই পরের অনুরোধের গান হাওড়া কদমতলা থেকে অঙ্কিতা রায়, কাকলি রায় ও চন্দন রায়, আপনাদের পছন্দের শিল্পী এবং পছন্দের গান। পছন্দের শিল্পী আশা ভোঁসলে, আর গানটি শুনে নিন তাহলে।

হ্যাঁ, দেখতে দেখতে সময়টা কিন্তু একেবারেই শেষ হয়ে এলো। আর একটি মাত্র গান আজকে শোনাতে পারবো, এবং আজকের শেষ যে অনুরোধের গানটি রয়েছে সেই গানটি অনুরোধ করেছেন সুকান্তপল্লী নিশ্চিন্তপুর রামপুরহাট বীরভূম থেকে আমাদের একেবারে নতুন বন্ধু অলোক দত্ত। আপনি শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে গানটি, আপনার জন্য গানটি।

এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনুন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

শুনলেন অল ইন্ডিয়া রেডিও নামকরণের 90 বছর উপলক্ষে নির্মিত বিশেষ রূপক অনুষ্ঠান অনন্য আকাশবাণী। সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, রচনা গ্রন্থনা ও প্রযোজনা সুতপা চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 66 জনকে পদ্ম পুরস্কার দেবেন। ঈদ উল আজহার পরিবর্তিত ছুটির দিন ঘোষণার কারণে 28 মের এনটিএ বিশ্ববিদ্যালয়ের ভর্তির অভিন্ন পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। উত্তর ভারতের বিস্তৃত এলাকায় তাপপ্রবাহের কমলা সতর্কতা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বকেই বিশেষভাবে তুলে ধরে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 250 পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের তড়িঘড়ি করে ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে মানা করেছেন, কারণ তার প্রশাসন 3 মাসের পুরনো উপসাগরীয় যুদ্ধে এখনই অবসান হওয়ার ব্যাপারে আশাবাদী নন। ট্রাম্প আরও বলেছেন, তার প্রশাসনের সঙ্গে ইরানের ভবিষ্যৎ কোনো চুক্তিতে কোনো আর্থিক ছাড় দেওয়া হবে না এবং ওবামার সময় যে চুক্তি হয়েছিল মূলগতভাবে তা পৃথক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, সব আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের ওপর আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন, বর্তমানে আদিবাসী কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে।
1: नरेंद्र मोदी सरकार के गृह मंत्री के नाते स्पष्ट कर देना चाहता हूँ, यूसीसी की कोई पाबंदी वनवासी जगत पर, वनवासी व्यक्ति पर लगने वाली नहीं। यूसीसी से कोई वनवासी अधिकारों का अतिक्रमण नहीं होने वाला है।
0: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 2024-31 ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলাশাসক পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেবারও নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রস্তাবিত সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিত করা হবে। আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতি সিকিম সফরের কথা। ছাঙ্গুলেকে যাওয়ার জন্য 26 থেকে 28 মে পর্যন্ত কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝেই আজ থেকে শুরু হচ্ছে 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবুর শহর মিনায় সমবেত হচ্ছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি করা হয়েছে। গত সপ্তাহে এটি চতুর্থবারের মতো মূল্যবৃদ্ধি। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার প্রতি 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা। তুরস্কের একটি আদালত সেদেশের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করায় তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ সিএইচপির একটি অস্থায়ী ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করলে তুমুল সংঘর্ষ শুরু হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত অনিয়মের অভিযোগে 2023 সালের দলীয় নির্বাচনের ফল বাতিল করে সিএইচপি নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করে। নিট পরীক্ষায় কর্তৃপক্ষের গাফিলতির খবরে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে বলেছে, আগেকার প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। বিচারপতি পি এস নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চ এনটিএর পরিবর্তে এই পরীক্ষা পরিচালনার জন্য অন্য একটি সংস্থার দাবিতে কেন্দ্র এনটিএ এবং সিবিআই এর কাছ থেকে উত্তর চেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগামী 28 মে তারিখে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্রাজুয়েট সিইউইটি ইউজি 2026 পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। এনটিএ পরীক্ষার্থীদের নিয়মিত nta.ac.in ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর আজ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, কেরল, মাহে, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, মেঘালয়, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং লক্ষদ্বীপের বিভিন্ন স্থানে আজ বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিররা 1টি সোনা, 2টি রূপ এবং 3টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। ভিয়েতনামের দানাংয়ে পুরুষদের গ্রেকো রোমান বিভাগে সুমিত দালাল 63 কেজি ওজনের ফাইনাল ম্যাচে উজবেকিস্তানের ওজোদবেক খালিম মোবায়েককে 12-2 ব্যবধানে হারিয়ে সোনা জয় করেন। 55 কেজি বিভাগে নিরাজ প্যাটেল ব্রোঞ্জ পদক ম্যাচে কাজাকিস্তানের রাউওয়ান বেকিমোভকে 8-0 ব্যবধানে হারিয়ে দেন। অন্যদিকে 87 কেজি বিভাগে রোহিত বোরা কিরগিজস্তানের খেলোয়াড়কে 9-0 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবারে নাগরিকদের বিভিন্ন অভাব অভিযোগ শুনেছেন। রাজ্য সরকার সমীক্ষা ও যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত পাড়াই সমাধান প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠকে বসেছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত 6,500-এর বেশি মামলা নিষ্পত্তি করেছে। সুপ্রিম কোর্ট ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এর আগের প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। নির্ধারিত সময়ের আগেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের গার্ডার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবারে উপস্থিত থেকে জনগণের অভাব অভিযোগ শোনেন। সেখানে উপস্থিত থেকে নিজেদের দাবি দেওয়ার কথা তুলে ধরেন রাজ্যের বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার মানুষ। মুখ্যমন্ত্রীকে যোগ্যতার ভিত্তিতে চাকরি ফেরানোর আর্জি জানান 26,000 বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা। কয়েকশো চাকরি প্রার্থী আজ সকাল থেকে সেখানে ভিড় জমান। রাজ্যে আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি আনা হবে বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন জমি নীতি ছাড়া রাজ্যে কোনো কর্মসংস্থান এগোতে পারে না। রাজ্য সভাপতি বলেন, দল ও সরকারের মধ্যে বিভাজন রেখা বজায় রেখেই কাজ করা হবে, তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার এই নতুন জমি নীতি ঘোষণা করবে। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠকে বসেছেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা সেখানেই উপস্থিত রয়েছেন। এদিকে জেলা সফরে মুখ্যমন্ত্রী আগামীকাল নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে এই বৈঠকে হুগলি, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত 6,500-এর বেশি মামলার নিষ্পত্তি করেছে। এর মধ্যে প্রায় 4,200 জনের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। নিষ্পত্তি হওয়া মামলার 61%-এরও বেশি ক্ষেত্রে আবেদনকারীদের পক্ষেই রায় দিয়েছে ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশে গত 20 মার্চ 19টি অ্যাপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়। বর্তমানে এর মধ্যে 12টি ট্রাইব্যুনাল সক্রিয়ভাবে কাজ করছে। এখনও পর্যন্ত প্রায় 25 লক্ষ আবেদন জমা পড়েছে। রাজ্য সরকার নতুন করে সমীক্ষা ও যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের পাড়ায় সমাধান প্রকল্প আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পুরসভা এলাকায় তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শুরু হওয়া রাস্তা, নিকাশি, পানীয় জল, বাতিস্তম্ভের মতো একাধিক প্রকল্পের কাজও আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এমন বহু প্রকল্পও বাতিল করা হয়েছে। ভোটের আগে হওয়া কাজের বিল মেটানোর ক্ষেত্রেও শুরু হয়েছে অডিট ও ফিজিক্যাল ভেরিফিকেশন। প্রকল্পের প্রয়োজনীয়তা, টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা খতিয়ে দেখার পরে নতুন করে দরপত্র দেওয়া হবে। সরকারি হাসপাতালে দালাল চক্র বন্ধ করা, অনুপ্রবেশ আটকানোর মতো বিভিন্ন দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার প্রথম ধাপে কলকাতার 5টি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ পরিচয়পত্র চালু করেছে। চিকিৎসক, ল্যাবরেটরি কর্মী, অধ্যাপক, চতুর্থ শ্রেণীর কর্মী, সাফাই কর্মীর মতো প্রত্যেক বিভাগে কর্মরত কর্মীদের জন্য আলাদা রঙের পরিচয়পত্র তৈরি করা হয়েছে। এই কাজের সমন্বয় এবং তদারকির জন্য প্রতিটি হাসপাতালে একজন করে নোডাল আধিকারিক নিয়োগ করা হয়েছে। আজ থেকে নতুন পরিচয়পত্রের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী বুধবারের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে বলে স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এর আগের প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। বিচারপতি পি এস নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে এনটিএর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই পরীক্ষা পরিচালনার দায়িত্ব অন্য কোনো সংস্থাকে দেওয়ার যে দাবি উঠেছে সে বিষয়ে কেন্দ্র, এনটিএ এবং সিবিআই এর বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। এনটিএ জানিয়েছে, ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। এনটিএ পরীক্ষার্থীদের নিয়মিত তাদের ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে পরীক্ষার্থীরা সিইউইটি ইউজিআই@nta.ac.in এ মেল করতে পারেন। নির্ধারিত সময়ের আগেই আজ চিংড়িঘাটায় গার্ডার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় তা সম্ভব হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। পূর্বতন সরকার দীর্ঘদিন মেট্রো রেলের চিংড়িঘাটা ক্রসিংয়ের এই কাজটি নানা কারণে আটকে রেখেছিল। পরপর দু সপ্তাহে যান চলাচল নিয়ন্ত্রণ করে এই কাজ সম্পন্ন হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিপ্লবী রাসবিহারী বসুর 140তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। দেশকে ব্রিটিশ শাসন মুক্ত করতে আজীবন লড়াই সংগ্রাম করেছেন রাসবিহারী বসু। পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে সিঙ্গাপুরে তিনি গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। হুগলির চন্দননগর কলেজের সামনে রাসবিহারী বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। রাসবিহারী বসুর মামার বাড়ি ভদ্রেশ্বরের বিঘাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালারা গ্রামে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষাবিদ, আইনজীবী, বিচারক, গণিতজ্ঞ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের 102তম প্রয়াণ বার্ষিকীতে তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। স্যার

0: আশুতোষ মুখোপাধ্যায়ের তেজস্বী দৃঢ়চেতা মনোভাবের জন্য তাকে বাংলার বাঘ বলা হতো। কলকাতার হেস্টিংস থানা এলাকায় বাতিস্তম্ভের আলো ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে ওই বাতিস্তম্ভের নিচে বসে খেলার সময় এলাকারই বাসিন্দা ছ বছরের গুড়িয়া খাতুনের মাথায় 10 কেজি ওজনের আলো ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকন্যাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রক্ষণাবেক্ষণের অভাবের জেরেই এই দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরোজ এডুলজি প্রয়াত, বয়স হয়েছিল 70 বছর। দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। কামদুনি আরজিকর মামলার সঙ্গে যুক্ত ছিলেন এই আইনজীবী। বিজয় সিংহল মামলাতেও তার সওয়ালের প্রেক্ষিতে তৎকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম CBI তদন্তের নির্দেশ দেন। এছাড়াও ইডির হয়ে অনেক মামলা লড়েছেন ফিরোজ এডুলজি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রস্তাবিত সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির সিকিম সফরের কথা। ছাঙ্গুলেকে যাওয়ার জন্য 26 থেকে 28 মে পর্যন্ত কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র সমেত 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতরাতে সরবপুর ছাতিমতলা এলাকা থেকে ওই 2 যুবককে পাকড়াও করা হয়। ধৃত সাবির আলী বিশ্বাস এবং সেলিম রেজা মিস্ত্রির কাছ থেকে উদ্ধার হয়েছে 1টি দেশি পিস্তল ও 2টি কার্তুজ। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে দেশে পেট্রোল ও ডিজেলের দাম ফের বাড়িয়েছে তেল সংস্থাগুলি। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু 2.87 টাকা বেড়ে হয়েছে 113.51 টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু 2.80 টাকা বেড়ে হয়েছে 99.82 টাকা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে, তবে তার আগে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতেও বেশি থাকবে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও 27 তারিখ থেকে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতরাতে শতাধিক গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যায়। এর জেরে বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। বালুরঘাট শিলিগুড়িগামী বহু দূরপাল্লার বাস মাঝরাস্তায় আটকে পড়ে, তবে প্রাণহানির কোনো খবর নেই। বংশীহারি থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গাছ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিঘ্নিত হয় পরিষেবা। এদিকে কালবৈশাখীর তাণ্ডবে জলপাইগুড়ির মালবাজার সহ পার্শ্ববর্তী এলাকা ক্ষতিগ্রস্ত। একাধিক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় পরিষেবা ব্যাহত হয়, যদিও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবারে নাগরিকদের অভাব অভিযোগ শুনেছেন। রাজ্য সরকার সমীক্ষা ও যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত পাড়ায় সমাধান প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠকে বসেছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR এ বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত 6,500-এর বেশি মামলার নিষ্পত্তি করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটাই ক্লিকে, আরে বাস,
3: অন্য ফাঁদে।
4: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় সৌমিলি রায়।

0: আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। বলছি কাজী নজরুল ইসলামের কথা, যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবে বেশি করে চিনি, কিন্তু আজকে তুলে ধরবো তার আরেকটি বিশেষ রূপ, প্রেমিক নজরুল। কবির জীবনে প্রেম এসেছিল বারবার, যার প্রভাব পড়েছিল তার রচনাতেও। আজকে তার জীবনে আসা সেই প্রেমের কথা যেমন আমরা শুনব, তেমনি তাঁর রচনায় প্রেমের সুর, সেই সুর কখনো পূর্ণতা পেয়েছে, আবার কখনো বা বিরহের বাঁশি বাজিয়েছে, সেই বিষয়ে আমরা জানবো আজকে শিক্ষিকা সুজাতা মণ্ডলের কাছ থেকে। নমস্কার দিদি।
1: নমস্কার।
0: আজকে বিষয়টা একদম অন্যরকমই বলবো এবং খুব গুরুত্বপূর্ণ তো বটেই, কারণ আমাদের কবি কাজী নজরুল ইসলামের 24শে মে তার জন্মদিন।
1: অনেক সময় আমরা যেমন ইংরাজিতে লিপ ইয়ার দেখি, কিছু কিছু বছরে বাংলা মাসে আষাঢ় মাসটা 32শে শেষ হয়, 30 দিনের জায়গায় 32শে হওয়ার কারণে এরকম আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের তারিখটাও 24শের জায়গায় 25 হয়ে যায়, কখনো বা সেটা পিছিয়েও যেতে পারে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটাও অনেক সময় 9 মেতে হয়ে থাকে, তো এই একটা দিনের কারণের হেরফেরের জন্য জন্মদিনটাও অনেক সময় হেরফের ঘটে থাকে।
0: একদমই তাই। তো আজকে যেহেতু আমরা কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলবো, আর আমি প্রথমে শুরুটাই করলাম যে কবির জীবনে প্রেম বারবার এসেছে, কিন্তু কবিকে আমরা বিদ্রোহী কবি, সবসময় নজরুল ইসলামের কথা বললেই আমরা বলি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মানে তার কবিতায় বিদ্রোহের সুর তো এসেইছে সেটা তো আমরা জানি, কিন্তু প্রেমের সুরও, মানে প্রেমের মাসেও যে শোনা গেছে তার রচনাতে, ভিন্ন রচনাতে। প্রথমেই যেটা জানবো আপনার কাছ থেকে যে বিদ্রোহী কবি এই পরিচয়টা ছোট থেকে বড়, যারা আবৃত্তি শিখছে বা যারা গান শিখছে প্রত্যেকে, মানে নজরুল বললে একেবারে বিদ্রোহী কবি, তো এটা কারোর অজানা নয়। সেখানে প্রেমিক নজরুল কোথাও সেইভাবে আমরা শুনতে পাইনি, মানে ধরা পড়েনি, এই অধোয়াটা কেন আপনি কি মনে করেন?
1: দেখো, বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার প্রেমকে শুধুমাত্র কেবল হৃদয়ের আবেগ হিসেবে দেখেননি, তিনি তার প্রেমকে দেখেছিলেন মানবতার মুক্তি অথবা আত্মার আকাঙ্ক্ষা এবং জীবনের গভীর সত্য হিসাবে। তাই তার বিভিন্ন রচনায়, তার কখনো গান কখনো কবিতার মধ্যে প্রেমের যে রূপ সেটা কখনো উন্মত্ত হিসাবেও দেখা দিয়েছে, কখনো বা পূজার মতন পবিত্র হিসেবেও আমাদের কাছে ধরা দিয়েছে। আবার তার জীবনে প্রেম বিরহ বিচ্ছেদের যন্ত্রণায় কখনো নিঃসঙ্গ রাতের দীর্ঘশ্বাস হিসাবেও ধরা পড়েছে। আসলে যদি আমরা তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে দেখব যে কবি কাজী নজরুল ইসলামের পরিচয় শুধু বিদ্রোহী কবি হিসেবে নন, কারণ তার ব্যক্তিগত জীবন সত্যি বিভিন্ন সংগ্রামে পরিপূর্ণ ছিল, তেমনি তার প্রেম জীবনও ছিল ভীষণ গভীর এবং আবেগ বেদনাময় বা মানবিক টানাপোড়েনের এক অনন্য অধ্যায়। বিভিন্ন সময়ে তার জীবনে বিভিন্ন নারীরা লেখনীতে, তার মননে বা তার সৃষ্টিশীলতাকে আমরা বলতে পারি প্রভাবিত করেছিল অবশ্যই। তো এই সম্পর্কগুলো শুধুমাত্র তার ব্যক্তিগত প্রেমের হিসেবে নয়, বরং তার এক শিল্পী সত্তার এক গুরুত্বপূর্ণ উৎস হিসাবে আমাদের সকলেরই কাছে সেটা ধরা দেয়।
0: একদম, একদমই তাই। এবার আমরা তাহলে এই যে ব্যক্তিগত জীবনে যখন আপনি প্রবেশ করলেন, যখন বলছেন তার ব্যক্তিগত জীবনে বহুবার ভালোবাসার নারীরা এসেছে,
1: বিভিন্ন সময়ে
0: একদম তার মনকে ছুঁয়েছে, কখনো তিনি নিজে ভালোবেসেছেন, কখনো বা ভালোবাসায় তিনি প্রত্যাখ্যান পেয়েছেন, তো সেই বিষয়টা, মানে তার সেই ব্যক্তিগত জীবনটা বরং একটু প্রথমে জেনে নিই।
1: নজরুলের যদি ব্যক্তিগত জীবনটা আমরা পর্যালোচনা করি বা দেখি, তাহলে আমরা দেখব তার জীবনে প্রথম আলোচিত প্রেম ছিল সৈয়দা খাতুন বা নার্গিস, যার সঙ্গে তার মন ওতপ্রোত ভাবে জড়িত হয়েছিল। কিন্তু সেই প্রাথমিক জীবনের প্রেম সেটা আবেগে পরিপূর্ণ হলেও জীবনে তা পরিণত লাভ করতে পারেনি। তার বিয়ের আসর থেকে নানা সামাজিক বা পারিবারিক বিভিন্ন কারণে এই প্রথম জীবনের প্রেমটা তার একেবারেই ভেঙে যায়। তার ফলে কবি নজরুল ইসলাম সত্যি বিচ্ছেদের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। তার সেই এই বিচ্ছেদের যন্ত্রণা বিভিন্ন কবিতার মধ্যে দেখতে পাওয়া গিয়েছিল। তার এই প্রেমের যে অভিমান বা আকুলতা বা বিরহ, আমরা যেটাই বলি না কেন, বিচ্ছেদের রূপ যেখানে ধরা পড়ে সেটা কবির লেখনীতে প্রকাশ পায়। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ।
0: একদম।
1: এই কবিতায় কবি আমাদেরকে দেখিয়েছেন তার গভীর স্মৃতি বা মানসিক আবেদন, যেখানে তার যে প্রিয়জন, সেই প্রিয়জনের প্রতি তার যে একটা মুগ্ধতা বা তাকে হারানোর যে বেদনা, সেটা সবটাই যেন মিলেমিশে কোথায় একত্রীভূত হয়ে গেছে। এবং আমরা পরবর্তীকালে তার জীবন সঙ্গিনী প্রমীলা দেবী, ধর্মীয় বা সামাজিক বাধাকে তিনি অতিক্রম করেছিলেন, করে এক সাহসী পদক্ষেপ হিসাবে তাকে জীবন সঙ্গিনী রূপে জীবনে গ্রহণ করেন। কিন্তু প্রমীলা দেবী শুধুমাত্র তার জীবনে যে শুধু একজন তার স্ত্রী ছিলেন শুধু বলা যেতে পারে না, তিনি তার সত্যি তার জীবনে সুখের সাথী, দুর্দিনেরও সাথী বলা যেতে পারে। কারণ আমরা যদি নজরুলের জীবনটা দেখি তাহলে দেখব যে সত্যি বিভিন্ন সময় কবি বিভিন্ন রকম ভাবে আর্থিক কষ্ট পেয়েছিলেন, মানসিক যন্ত্রণাও লাভ করেছিলেন, বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুস্থ অবস্থায় বা তার সংকটাপন্ন অবস্থায় কিন্তু প্রমীলা দেবী তাকে ছেড়ে চলে যাননি, বরং তাকে আগলে রেখেছিলেন। তাই নজরুলের বহু প্রেমের গান বা তার কবিতায় এই ধরনের কোমল আবেগময় রচনায় প্রমীলা দেবীর যে ভালোবাসার ছোঁয়া তিনি পেয়েছিলেন সেটাও কিন্তু সেখানে প্রকাশিত হয়েছিল। এই ধরনের দোলন চাপা কবিতায় আমরা দেখেছিলাম যে কবি লিখেছিলেন, মোর প্রিয়া হবে এস রানী, দেব খোঁপায় তার আর ফুল। সেখানেও তিনি তার প্রিয়াকে রানীর আসনে বসিয়েছিলেন এবং তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তার কাছে ছিল যেন এক অতুলনীয়, সেই সৌন্দর্যকে তিনি সেখানে মহিমান্বিত করে তুলেছিলেন। প্রকাশ করেননি প্রমীলা দেবীর নামটাকে দোলন চাপা দিয়ে, কিন্তু তার রচনার মধ্যে দিয়ে আমরা পাঠক সমাজ বা আমরা পাঠক কুল সেটাকে সেইভাবে আমরা ধরে নিতে পারি। তার সৌন্দর্যকে তিনি রানী হিসাবে যেভাবে ব্যক্ত করেছেন সেই কবিতার মধ্যে দিয়ে তা সত্যি অভূতপূর্ব। এছাড়াও কবির জীবনে বিভিন্ন সময় আরো অনেক নারীরা এসেছিলেন যারা তার চেতনাকে, সাহিত্য চেতনাকে বলা যেতে পারে, সমৃদ্ধ করে তুলেছিলেন। কেউ কেউ ছিলেন কবির সহানুভূতির প্রতীক, আবার কেউ বা কবির মানসিক অনুপ্রেরণার উৎস। তো আমরা সেই অর্থে বলতে পারি যে নজরুলের রচনার মধ্যে দিয়ে নারীকে তিনি শুধু কেবল প্রেমিকা হিসেবে দেখেননি, তিনি অনেক সময় কখনো নারীকে দেখেছেন মা হিসাবে, কখনো বা শক্তিদায়িনী হিসাবে, কখনো বা মানবতার প্রতিচ্ছবি হিসাবে।
0: মানে এই যে প্রমীলা দেবীর প্রতি তার যে ভালোবাসা বা তাদের দুজনের মধ্যে যে সুন্দর মধুর সম্পর্ক, সেই সম্পর্কের কথা তো আমরা দোলন চাঁপা কাব্যগ্রন্থের কবিতায় পেয়েছি, আপনি বললেন। এবং তার পাশাপাশি তার পরবর্তী জীবনে আবার আরেকজন নারী এসেছিলেন যাকে তিনি ভালোবেসেছিলেন, কিন্তু কোথাও সেই প্রেমটা পূর্ণতা পায়নি, বরং বিরহ।
1: কবি নজরুল ইসলামের তার জীবনে তৃতীয় আর একজন নারী এসেছিলেন, যিনি তার প্রত্যাখ্যানের রূঢ় রূপটিকে কবিকে খুব ভালোভাবে চিনিয়ে দিয়েছিলেন। তার নাম হচ্ছে ফজিলাতুন্নেসা। কবির জীবনের উত্তাল হৃদয়ে কিভাবে তিনি যে তাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং কবির ভালোবাসাকেও তিনি ততটা মর্যাদা দেননি, কবির দিকে তিনি একবারে ফিরেও তাকাননি, বরং বারবার কবিকে ব্যঙ্গ বিদ্রুপে ক্ষত বিক্ষত করেছিলেন। কবির কোমল হৃদয়কে কবি নজরুল ইসলাম এতে অত্যন্ত মর্মাহত হয়ে উঠেছিলেন। তার এই মর্মান্তিক হৃদয় যন্ত্রণা বা বেদনা এবং বারবার এইভাবে তিনি আঘাত পাওয়ার ফলে বিভিন্ন সময়ে তিনি তার বিভিন্ন কবিতার মধ্যে দিয়ে সেই রূপটিকেও তিনি তুলে ধরেছিলেন। তাই তো কবি লিখতে পেরেছিলেন পরোয়া করি না, বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেল। অর্থাৎ কবি তার এই কবিতার লাইনের মধ্যে দিয়ে যুগের হুজুকে বা কালের আহ্বানে তিনি ইতিহাসের ডাকে বার বার সাড়া দিয়েছেন। সবকিছুর মধ্যে দিয়ে তিনি ব্যঙ্গ বিদ্রুপে জর্জরিত, মানসিকভাবে বিধ্বস্ত, কিন্তু তবুও তার লেখনী কিন্তু থেমে থাকেনি। তিনি সবকিছুকেই তার লেখনীর মধ্যে দিয়ে দুঃখ, যন্ত্রণা, আনন্দ, বিরহ, বেদনা সবটাকে প্রকাশ করেছিলেন।
0: একদমই তাই। এবং এই যে কখনো নিজে প্রেম প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান হওয়া, অথবা তার প্রেমিকা হওয়া এবং তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করা, তার জীবনে সেটা হয়েছে। এবং যেটা নিয়ে আপনি বললেন যে বহু কবিতাতে, কাব্যগ্রন্থে, নানান কবিতাতে আমরা সেটা পড়েওছি, ঠিক একইভাবে আমরা গানেও কিন্তু সেই রকমই সেই প্রেমের প্রভাব আমাদের কিন্তু স্পষ্ট, আমরা সেটা দেখেছি, আমরা সেটা পড়েছি।
1: কবি নজরুল ইসলামের এরকমই তার বিখ্যাত কিছু গানের লাইনেও আমরা কবিকে দেখতে পাই যে তার বিরহ যন্ত্রণা, তার প্রেম সবটাই তিনি প্রকাশ করেন। তো তার ছায়ানট কাব্যগ্রন্থে সেখানেও কিন্তু তিনি এইভাবে সঙ্গীতের মতো হৃদয়কে পূর্ণ করে তুলেছিলেন। তিনি দেখিয়েছিলেন সেই গানের সুর আসিলেকে অতিথি সাজে ধরিল প্রাণ গানে, সেখানে তিনি প্রেমের সুরটাকে সঙ্গীতের লয়ের সঙ্গে তুলনা করে সঙ্গীতের মতো মনে করেছিলেন তার প্রেমের সুর যেন প্রভুমানতায় পরিপূর্ণ, সেই প্রকৃতির রূপ সেটা যেন কবির প্রেমকে এক নান্দনিক রূপ প্রদান করতে সক্ষম হয়েছিল। আর একটা আমরা যদি দেখি সেখানে, যখন প্রমীলা দেবীর বিরহ যন্ত্রণায় কবি একেবারে কাতর হয়ে পড়েছিলেন, তার জীবনে মনে হয়েছিল যে তার জীবনে আর সেইভাবে বেঁচে থাকার আর কোনো মানে তিনি খুঁজে পাচ্ছিলেন না, সেই সময় কবি লিখলেন, যখন প্রমীলা দেবী প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন কবি হৃদয় প্রমীলা দেবীর জন্য তার হৃদয় এক বিশেষ দুঃখ বেদনা সঞ্চারিত হয়, কারণ প্রমীলা দেবীকে তিনি শুধু স্ত্রী হিসাবে যে ভালোবেসেছিলেন তা নয়, তিনি ছিলেন তার জীবনের আর এক অন্যতম সঙ্গী। তাই যখন তার বিরহ যন্ত্রণা অর্থাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন, সেই সময় কবি তাকে নিয়ে লিখলেন, আমার যাবার সময় হলো দাও বিদায়, অর্থাৎ তার বিচ্ছেদ, তার অনিত্যতা, গভীর আবেগ এই গানের মধ্যে দিয়ে কবি সুন্দরভাবে প্রকাশ করেছিলেন।
0: একদমই তাই। আমার আরেকটি গান মনে পড়ছে, যেটা আমাদের খুব প্রিয় একটি গান, যে গুল বাগিচায় বুলবুলি আমি, এটাও একটা কিন্তু প্রেমের গান, কবি নিজেকে সেখানে প্রেমিক হিসেবেই তুলে ধরেছেন। গুল বাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গাজল।
1: এই গানটাই যে গোলাপের বাগানে বুলবুলির আগমন এবং তার মিষ্টি গানের ছোঁয়ায় গোলাপের যে কলি ফোটার যে একটা বিশেষ আকুতি, সেই আকুতিটা প্রকাশ পেয়েছে। তাই তো কবি তার লেখনীতে সেইভাবেই বলছেন যে গুল বাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গাজল, অনুরাগের লাল সারা মোর আঁখি ঝলে ঝলমল।
0: একদম একদম তাই।
1: আর একটা আমরা দেখতে পাই কবির আরো একটি বিশেষ গান, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল, আজও তার ফুল কলিদের ঘুম টোটেনি তন্দ্রেতে বিলোল। কবি সেখানেও সেই বাগিচায় অর্থাৎ বাগানে ফুলের কলিদের ফুল ফোটার যে আহ্বান, সেখানে তার মধ্যে দিয়েও সেই প্রেম কিন্তু সেখানে তার বিশেষ প্রেমের আকুতি প্রকাশিত হয়। এছাড়াও তার প্রেমিক হৃদয়ের বেদনাও প্রকাশিত হয় আরো একটি লাইনে, আমরা দেখতে পাই চোখ গেল কেন ডাকিস রে। অর্থাৎ এখানে কবি ওই যে আমরা তার চক্রবাক যে কাব্যগ্রন্থটা ছিল সেই চক্রবাক কাব্যগ্রন্থে সেখানে সেই বিচ্ছেদ এবং বিরহের যে প্রেম, সেটাকে সেই চক্রবাক পাখির প্রতীক হিসাবে তিনি সেটাকে ব্যবহার করেছিলেন। প্রেমিক এবং প্রেমিকার মধ্যে যে দূরত্ব, বিরহের দূরত্বের যে বেদনা, সেই বেদনাকে তিনি সেভাবে সেখানে তুলে ধরেন।
0: আমার এই যে কবিতার কথা আমরা আবার কাব্যে ফিরে এলাম, তো আমার একটা মনে পড়ছে, সেটা হচ্ছে যে পিছু ডাক কবিতায় কবি সেখানে প্রেয়সীকে আরাধনা করেছেন, তিনি প্রেম নিবেদন করেছেন যে সখী নতুন ঘরে গিয়ে আমায় পড়বে কি আর মনে, সেথায় তোমার নতুন পূজা নতুন আয়োজনে। শেষ প্রার্থনা কবিতাতেও আমরা দেখেছি যে নজরুলের প্রেমিকের একটা প্রেমিক যে হৃদয়, সেই হৃদয়ের কোথাও কোনো আশা আকাঙ্ক্ষা উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে, মানে এরকম বহু বহু রচনাতেই একদম তার প্রেমের যে প্রভাবটা,
1: তার প্রেমের বিভিন্ন রূপ ধরা দেয়। কোথাও আধ্যাত্মিক প্রেম, কোথাও শ্যামা সঙ্গীতে গিয়ে আমরা দেখি তার মাতৃপ্রেম,
0: একদম একদম একদম
1: ইসলামী সাহিত্য গুলোতেও সেখানেও কিন্তু আমরা দেখি ঈশ্বরের প্রতি যে একটা ভক্তি, রমজান মাসে তারা যে একটা ভক্তি প্রদর্শন করে সেই প্রেমও কিন্তু তার ইসলামী সাহিত্যের মধ্যে দিয়েও সেখানেও কিন্তু প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য গান যেটা রমজানের ওই রোজার শেষে
0: ঈদের যে কথা বলছে,
1: ওই গানটাতে ঈদের আনন্দের পাশাপাশি মানে ঈশ্বরের প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি তিনি একটা কিন্তু বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
0: একদমই তাই, মানে তার প্রেমটা নানান ভাবে ধরা দিয়েছে, সেটা শুধুমাত্র যে নারী তাই নয়,
1: না না নয়, তিনি সেখানে আধ্যাত্মিক প্রেম চেতনা, মাতৃপ্রেম চেতনা, কখনো রোমান্টিক প্রেম, সবকিছু মিলেমিশে তার লেখনীর মধ্যে দিয়ে একেবারে একাকার হয়ে গেছে আমাদের কাছে, যেটা আমরা অনেকেই সেই বিষয়টা সত্যিই আমরা জানি না। তাকে শুধুমাত্র বিদ্রোহী কবি হিসাবে তার পরিচয় আমাদের কাছে একটা ছোট থেকে একটা ধারণা দেওয়া হয়েছিল যে নজরুল বিদ্রোহী কবি, তার যে আরো একটা সত্তা রয়েছে সেই সত্তাটাকে পুরোপুরি অবদমিত করে রাখা হয়েছিল।
0: সবসময় বিদ্রোহের সুরই নয়, প্রেমের সুর শোনা গেছে তার রচনাতে এবং সেই প্রেমটা নানান রূপে ধরা দিয়েছে। তো এই নজরুলের বিদ্রোহী হয়ে ওঠার সঙ্গে ব্যক্তিগত জীবনের নারীর ক্ষেত্রে প্রেমে প্রত্যাখ্যান বা বিষাদ, বা বিদ্রোহটার সঙ্গে কি বিষাদের কোনো যোগসূত্র রয়েছে কিনা আপনি কি মনে করেন একজন শিক্ষিকা হিসেবে?
1: আমার কাছে যদি একজন শিক্ষিকা হিসেবে এই প্রশ্নটাকে রাখা হয় তো আমি সেক্ষেত্রে বলতে পারি যে কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী হয়ে ওঠার পেছনে একজন শুধুমাত্র রাজনৈতিক কারণ যে আছে তা কিন্তু বলা যায় না। সেক্ষেত্রে রাজনৈতিক বা সামাজিক দুটো অবিচারই যে তার জীবনে শুধুমাত্র এই বিদ্রোহাত্মক মনোভাব তার জীবনে তৈরি করেছিল তা নয়, তার ব্যক্তিগত জীবনের যে বেদনা বা প্রেমের ক্ষেত্রে যখন তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন তার ফলে তার যে একটা মানসিক আঘাত বা যন্ত্রণা, সেটাও কিন্তু তার তার বিদ্রোহাত্মক মনোভাব গড়ে তোলার পিছনে এক বিশেষ ভূমিকা পালন করেছিল। কারণ নজরুলকে আমরা বিদ্রোহী হিসাবে তার পরিচয় আমাদের কাছে একদম ছোট থেকেই আমাদের মনে গেঁথে দেওয়া হয়েছিল, কিন্তু নজরুল যে আমাদের সকলেরই মতন একজন সংবেদনশীল মানুষ সেটা আমরা ছোট থেকে সেই শিক্ষাটা পাইনি বা সেই ধারণাটা আমাদের মধ্যে দেওয়া হয়নি। আমরা যখন স্কুলেও পড়েছি সেখানেও দেখা গেছে আমাদের কাছে তার বিদ্রোহী মনোভাবটাই আমাদের কাছে প্রচার করা হয়েছিল, জানানো হয়েছিল। তো সেক্ষেত্রে তিনিও একজন সংবেদনশীল মানুষ, তার জীবনেও যে সাধারণ মানুষের মতন প্রেম বিচ্ছেদ বিরহ সবটাই থাকতে পারে সেই রূপটা আমাদের কাছে একেবারে আড়াল থেকে যায়। তার জীবনেও প্রেম গভীর আবেগ এনেছিল এবং সেই প্রেম কখনো তার জীবনে পূর্ণতাও লাভ করতে সক্ষম হলেও অপূর্ণতা তার জীবনকে অত্যন্ত আহত করে। যদি আমরা তার প্রেমের জীবনের যে আলোচনাগুলো একটু আগেই আমরা করলাম সেই ক্ষেত্রে দেখি যে সেই সমস্ত সম্পর্ক, যেমন নার্গিসের সঙ্গে সম্পর্ক, যেটা তার মনে সত্যি ভীষণ ক্ষত সৃষ্টি করে, জীবনের এই ধরনের ব্যক্তিগত বেদনা তার বিভিন্ন কবিতা বিভিন্ন গান প্রভৃতির মধ্যে দিয়ে তার মনের যে একটা অস্থির চেতনা, অস্থিরতার ভাব, যেটা তাকে প্রতিবাদের সুরে ধ্বনিত করে। তো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি নজরুলের বিদ্রোহ শুধুমাত্র প্রেমে ব্যর্থতার ফল ছিল তা নয়, কিন্তু বিদ্রোহ ছিল বহুমাত্রিক, অর্থাৎ সমাজের অসাম্য, ঔপনিবেশিক শাসনের যে অত্যাচার অথবা ধর্মীয় সংকীর্ণতা বা সেই সময় বা তৎকালীন সমাজের প্রতি তাকালে আমরা দেখি যে মানুষের প্রতি যেভাবে অবিচার করা হয়েছিল ঔপনিবেশিক শাসনের ফলে তাও কিন্তু মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। কারণ ব্যক্তিগত বেদনা আর এই সমস্ত ঘটনা সবকিছু একসঙ্গে মিলেমিশে যেন তাকে বিদ্রোহী করে তুলতে আরো বেশি সক্ষম করে তুলেছিল। এই আগুনের মূল উৎস ছিল মানব মুক্তির আকাঙ্ক্ষা বা আমরা বলতে পারি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। ব্যক্তিগত জীবনে তিনি যে ধরনের বেদনা পেয়েছিলেন সেটা তার অন্তরকে আহত করেছিল ঠিকই, কিন্তু তাকে একেবারে ভেঙে দিতে পারেনি, এটা আমরা কিন্তু বলতেই পারি। বিভিন্ন সময় তিনি উপরে পড়েছিলেন, অন্তরে দগ্ধ হয়েছিলেন, কিন্তু তবুও মনকে করেছিলেন অনেক শক্ত। তাই তো তিনি সেইভাবে আমাদের সকলের কাছে আজও শ্রেষ্ঠ কবি হিসাবে পরিচিতি লাভ করেছেন। মানুষের দুঃখ বঞ্চনার সঙ্গে তিনি নিজের কষ্টটাকেও একেবারে মিলিয়ে নিয়েছিলেন, আর তাই জন্যই তিনি হয়ে উঠতে পেরেছিলেন যুগের বিদ্রোহী কণ্ঠস্বরপূর্ণ বিদ্রোহী কবি।
0: তিনি ছিলেন প্রেমের পূজারি, তিনি ছিলেন সুন্দরের পূজারি, তাই কোন রকম অন্যায় দেখলে, কোন রকম বৈষম্যতা কিছু দেখলে তিনি কিন্তু তার সেই বিদ্রোহী সুরটা শোনাই যেত।
1: হ্যাঁ, সেই কারণেই আমরা তার বিদ্রোহী কবিতার মধ্যে দিয়েও আমরা দেখি যে সেখানেও কিন্তু তার যে শুধু বিদ্রোহী কবিতায় বিদ্রোহ রূপটাই যে প্রকাশ পেয়েছে তা কিন্তু না, বিদ্রোহী কবিতায় প্রেমের কোমল রূপটাকেও তিনি প্রকাশ করেছিলেন। এই কবিতায় একটি লাইন, বিশেষ লাইন বলা যেতে পারে, আমি চির প্রেমী চির অভিমানী। অর্থাৎ এই কবিতায় তিনি প্রেম, আর আমরা যদি খুব হৃদয় দিয়ে উপলব্ধি করি তাহলে দেখব মানবতার গভীর সুরটাও কিন্তু বিদ্রোহী কবিতায় ধরা পড়েছে।
0: একদমই তাই। তাই নজরুল ইসলামের রচনা নিয়ে যদি আলোচনা করি, শুধুমাত্র বিদ্রোহ নয়, এবং এই প্রেমের রচনা নিয়ে আলোচনা করলেও কিন্তু সেটা এই কম সময়ের মধ্যে তার শেষ হবে না, তার জন্য অনেক অনেক সময় প্রয়োজন,
1: সম্ভব নয়,
0: একটা দীর্ঘ আলোচনা। এবং তার প্রচুর রচনা, প্রচুর রচনায় আমরা এই প্রেমের প্রভাব দেখতে পাই। কিন্তু আজকে এই অনেক সময়ের মধ্যে যতটা আপনি আমাদেরকে জানালেন তাতে আমরা সত্যি খুব আপ্লুত এবং কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য।
1: আপনাকেও অনেক ধন্যবাদ।
2: অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে, পথ ছিল গো চলার যদি দুদিন আগে আসতে। আজকে মহাসাগর স্রোতে চলেছে দূর পারের পথে, ঝরা পাতা হারায় যথা সেই আঁধারে ভাসতে, যাই সেই আঁধারে ভাসতে। কাজী নজরুল ইসলামের প্রেম বিরহ অভিমান অনুরাগ যা কিছু নিয়ে আলোচনা করি না কেন, তাই ক্ষণিক সময়ের মধ্যে কখনোই সব জেনে ওঠা বা বলা সম্ভব নয়। নজরুল ইসলাম তার লেখনীতে আমাদের মনের মধ্যে বিদ্রোহের চেতনা, প্রতিবাদ করবার সাহসিকতা যেমন বাড়িয়েছিলেন, ঠিক তেমনি তাঁর বহু লেখা আমাদের হৃদয়ে বিরহ না পাওয়ার যন্ত্রণায় ক্ষত বিক্ষত হয়েছে। কবির লেখনীতে ঈশ্বরের প্রতি আকুলতা ভক্তিও বারবার প্রকাশ পেয়েছে, তাই কাজী নজরুল ইসলাম তাঁর নিজের ভাবনায় রচনায় গানে নানান কালজয়ী সৃষ্টিতে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন আমাদের মনের মণিকোঠায়। তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শিক্ষিকা সুজাতা মণ্ডল। একটি নজরুল গীতি শুনতে শুনতে আমরা আজকে বিদায় জানাব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।

এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনুন অনুরোধের আধুনিক গান। প্রথম গানটি শুনতে চেয়েছেন রাতমা রামপুরহাট বীরভূম থেকে রতন ব্যানার্জী এবং রানাঘাট থেকে ববি পিকু মঙ্গলা ও সাথী। আপনাদের পছন্দের শিল্পী কিশোর কুমার।

এবারের শিল্পী হৈমন্তী শুক্লা, শুনতে চেয়েছেন মারগ্রাম থেকে জাহাঙ্গীর, বিলকিস, সুমাইয়া, মুস্কান, রাইহান এবং সাবির।

কাঁদি থেকে সৌমিক, বন্দনা, রেবা, সায়ন্তিকা এবং সুমন্তন, আপনাদের পছন্দের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

ইসলামপুর থেকে আব্দুর রব্বানি এবং ভগবানগোলা থেকে মনীন্দ্রচন্দ্র লাহিড়ী ও বিনীতা লাহিড়ী, আপনাদের পছন্দের শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

শাহানগর লালবাগ থেকে ভূদেব কর্মকার ও সায়ন, স্বপ্না, রমিতা, বুলবুলি এবং কৃন্তন আপনাদের পছন্দের শিল্পী নচিকেতা।

বাংলা আধুনিক গানের অনুরোধের আসরের এবারের শিল্পী শুভমিতা। শুনতে চেয়েছেন কৃষ্ণনগর থেকে মালা, কাকলি, মণিদীপা, অয়ন, বনশ্রী এবং প্রীতম।

আজকের বাংলা আধুনিক গানের অনুরোধের আসরের শেষ গানটি শুনুন শিল্পী রূপঙ্কর। শুনতে চেয়েছেন হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে মনোদীপ মায়া, ভবানী, রোহিত এবং নীলিমা।

এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গানের অনুরোধের আসর। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের দিনান্তিকা। সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি রুমা। হ্যাঁ, জ্যৈষ্ঠের দিনগুলো যতই এগোচ্ছে ততই কিন্তু দাপিয়ে গরম। সন্ধ্যের দিকে কোথাও না কোথাও অল্প বিস্তর ঝড় বৃষ্টি হলেও সারাটা দিনের গরমে একেবারে নাজেনাকাল অবস্থা আমাদের। আর ঠিক এই সময়, মানে ওই ঠিক গরমের সময়টুকু, যদি কোথাও পাওয়া যায় এক গ্লাস ঠান্ডা শরবত, তাহলে তো কোনো কথাই নেই। আজকে ছোট্ট করে কয়েকটা টিপস দেব শরবতের, প্রাণ জোড়ানো শরবতের। হ্যাঁ, কী কী শরবত ঠিক আপনার এই গরমে মন প্রাণ ভরিয়ে দিতে পারে, এবং শুধু তাই নয়, হবে সেটা স্বাস্থ্যকরও, যাতে স্বাস্থ্যের পক্ষেও স্বাস্থ্যের দিকটাকেও নজরে রাখতে হবে। কারণ এই গরম মানেই নানান রকম সমস্যা, ত্বকজনিত, পেটের যাবতীয় সমস্যা, সেই সব থেকে বাঁচতে এবং শরীরকে সুস্থ তরতাজা রাখতে শরবতের জুড়ি মেরা ভার। তাহলে চলুন একটা গান শুনি, মনটা একটু স্বস্তি দিই, তারপরে আসছি শরবতের টিপস নিয়ে।

যা বলছিলাম, এই গরমে স্বস্তি দিতে পারে এক গ্লাস শরবত। শরবতের কথা মাথায় এলেই প্রথম যে শরবতটির কথা খুব সহজ উপায়ে এবং অত্যন্ত স্বাস্থ্যকর তা হচ্ছে লেবুর শরবত। প্লেন পাতে লেবুর রস, সামান্য একটু লবণ আর যদি প্রয়োজন হয় সামান্য একটু চিনি, ব্যাস হয়ে গেল। ঠান্ডা জলে পাতিলেবুর রস এর সেই শরবত যদি এক গ্লাস পান করা যায় তাহলে শরীরে যেমন আরামও আসে আর তার থেকেও বড় কথা এটি অত্যন্ত স্বাস্থ্যকর। আর তো এখন রয়েছে স্পেশালি এই সময়টার জন্য আমপোড়া শরবত। আমটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে তারপর তাকে সেই আমের খোসা ছাড়িয়ে সামান্য মেখে তাতে যদি ঠান্ডা জল দিয়ে ছাঁকনিতে ছেঁকে তাতে সামান্য নুন দিয়ে এবং একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া যায় অসাধারণ খেতে, অসাধারণ পানীয় এই আমপোড়ার শরবত। আর শরীরকে তরতাজা রাখতে, বিশেষ করে এনার্জি ফিরিয়ে আনতে, এই যে গরমে আমরা ক্লান্ত হয়ে পড়ছি, কোনো কাজে মন লাগছে না, কাজে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না, সেই সবগুলো থেকে যদি আমরা একটু নিজেকে এনার্জেটিক রাখতে চাই তাহলে কিন্তু আখের গুড়ের শরবতের কোনো জবাব নেই। আখের গুড় জলে গুলে বাকিটা ঠান্ডা জল দিয়ে, আর কিচ্ছু লাগবে না। এই শরবত যদি প্রতিদিন একবার করে পান করা যায় তাহলে এনার্জি ফিরে পাওয়া এবং এনার্জেটিক হয়ে চলা দুটোই সম্ভব। তারপরে তো রয়েছেই এই সময় দইয়ের শরবত। টক দই বলুন আর মিষ্টি দই বলুন, দইয়ের শরবত এই গরমের সময় অত্যন্ত উপকারী। কারণ যাদের ডাইজেস্টিক পাওয়ার কম এবং যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে এই টক দইয়ের শরবত গরমকালে খুব উপযোগী। দই যেমন হজম শক্তি বাড়ায়, দই কিন্তু ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে। তাই টক দই, অবশ্যই টক দইয়ের শরবত বিট নুন দিয়ে আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে পান করুন, যেমন সুস্বাদু তেমন উপকারী। এছাড়াও বিভিন্ন ফলের শরবত তো এই সময় রয়েছেই। ফলের শরবতগুলির মধ্যে আমের শরবত, তরমুজের শরবত বা আনারসের শরবত, আর যদি চান তাহলে মুসাম্বি লেবুর রস করে তাতে কিন্তু শরবত বানানো যায়। এই ফলের শরবত তো সবসময় উপকারী আমরা জানি, আরেকটি শরবত কিন্তু এই গরমে যেমন আপনাকে স্বস্তি দেবে সেরকম আরও একটি এনার্জেটিক শরবত, সেটি হচ্ছে পুদিনা পাতার শরবত। সমস্ত রকম উপকরণ যেগুলো গোলমরিচের গুঁড়ো, বিট নুন, তারপরে সামান্য তাতে দইও দিতে পারেন এক চামচ, এবং তাতে যদি পুদিনা পাতার রসটা দেওয়া যায় বা পুদিনা পাতা থেতো করে ছাকনায় ছেঁকে সেটি ওই শরবতে মেশানো যায় তাহলে সেটি যেমন এই সময় উপকারী। কারণ কোষ্ঠকাঠিন্য দূর করতে পুদিনা পাতার জুড়ি মেলা ভার, আবার রক্ত সঞ্চালনে সাহায্য করে পুদিনা পাতা, তাই এই পুদিনা পাতার শরবত কিন্তু অবশ্যই তালিকায় রাখুন।

তবে ওই যে বললাম, খুব সহজে এবং খুব স্বাস্থ্যকর যে শরবতটি তা হলো একমাত্র লেবুর শরবত। তাই খাবারের তালিকায় প্রতিদিন লেবু রাখুন, পাতিলেবুর অবশ্যই রাখুন, এবং এই শরবত আপনাকে কতটা স্বস্তি দিল তা কিন্তু আমি আবার আপনাদের জিজ্ঞেস করব। আজকের দিনান্তিকায় থাকলো প্রাণ জুড়োনো কিছু শরবতের টিপস। চলুন তাহলে আরেকটি গান শুনি, তারপরে ফিরে আসছি।

0: আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, আবারও কথা হবে আগামীকাল দিনান্তিকায়। ততক্ষণ এই গরমে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, যতটা পারবেন সুতির জামাকাপড় ব্যবহার করুন, বারে বারে স্নান করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আজ আসি।
1: মুর্শিদাবাদ। দিনান্তিকা।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে। এখন বিভূতি ভারতের অনুষ্ঠান।
1: ফুটবল পকড়া দো আর খেলনা শুরু কর দে,
2: বিল্কুল মোবাইল সে দূর রেঙ্গে পকড়েঙ্গে ভি নী মোবাইল আগর আপনি একবার ইস খেল মে উনকো ডাল দিয়া তো।
1: আর ছোটে ছোটে বচ্চে আগর ফুটবল মে পেয়ার মারতে রহেঙ্গে তো শায়দ উনকে পেয়ারো কি তাকত
2: বড়েগি
1: আর উস তাকত কে কারণ উনকে শরীর কা পুরা বিকাশ ভি হোগা আর ফির ধীরে ধীরে জব ও বড়েঙ্গে তো উনকো কূটনীতি ভি আনে লাগেগি কি কহাঁ সে বল নিকাল দেনা হ্যায়, আগলে কিস দোস্ত কো পাস করনা হ্যায়, শায়দ ইস সবসে উনকি মিত্রতা ভি বড়তি হ্যায়,
2: সহযোগ কি ভাবনা ইসি কো তো কহতে হ্যায়। এক জব হাম বল কো পাস করতে হ্যায় দূসরে तक पहुंचाते हैं, उस पर विश्वास रखे कि वो गोल कर देगा,
1: तो शायद यहीं से एक संगठन का विकास भी होता है।
2: बिल्कुल।
1: तो जब संगठन का विकास हो रहा है तो हम एक छोटा सा विराम लेते हैं, इसके बाद और बात करेंगे और गीत सुनेंगे
2: जी।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে। এখন রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু কর্তৃক পদ্মশ্রী পুরস্কার 2025 বিতরণ অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই।

এতক্ষণ রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু কর্তৃক পদ্মশ্রী পুরস্কার 2025 বিতরণ অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি নজরুল গীতি।

দিগন্তা গীতি শুনলেন, শিল্পীরা ছিলেন মান্না দে, সর্বাণী সেন এবং হেমন্ত মুখোপাধ্যায়। এখন রজনীকান্তের গান, শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

রেবতী এবং রজনীকান্তের গান। আজকের শিল্পীরা ছিলেন মান্না দে, সর্বাণী সেন, হেমন্ত মুখোপাধ্যায় এবং পান্নালাল ভট্টাচার্য। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দিচ্ছি চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই জীবিকার জন্য গ্রামীণ সংবাদ শুনবেন 6:35। ৬:40 শুনবেন ভক্তিগীতি, অতুল প্রসাদের গান 6:55। অনুষ্ঠান আজ সন্ধ্যায় 7:10। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা খবর, স্থানীয় সংবাদ 7:50। রাত 8টায় এবং 8:05 শুনবেন পরপর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি খবর। রাগ প্রধান বাংলা গান শুনবেন তারপরেই 8:10। 8:30 আধুনিক বাংলা গান। রাত 9টায় নিউজ অ্যাট 9। বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 9:15 থেকে। 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের আবারও বাংলা খবর। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন 10:10। 10:30 শুনবেন মাটির সুর। 11টায় অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের বিশেষ বিশেষ অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জীবিকার জন্য ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026 মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আগামী 1 জুন থেকে 12 জুন 2026 কমন এন্ট্রান্স এক্সামিনেশন অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোলে। ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026 এর আওতায় আবেদনকারীদের নিজেদের অ্যাডমিট কার্ড www.joinindianarmy.nic.in থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রেজিস্ট্রেশন কারী আবেদনকারীদের যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না অথবা তাদের আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরে যোগাযোগ করতে বলা হচ্ছে। আবারও বলছি, যে সমস্ত রেজিস্ট্রেশনকারী আবেদনকারীরা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তারা আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরে যোগাযোগ করতে পারেন। অন্য কোনো তথ্য জানার জন্য আবেদনকারীরা আর্মি রিক্রুটমেন্ট অফিস অথবা 9434584102 এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ইত্যাদি জেলায় অন্তর্গত তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে কোনো তথ্য জানবার জন্য আবেদনকারীরা আর্মি রিক্রুটিং অফিস এর এই যে ফোন নাম্বারটি আবারও বলছি 9434584102 এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। শুনলেন জীবিকার জন্য অনুষ্ঠানে অগ্নিপথ স্কিম 2026 ইন্ডিয়ান আর্মির বিশেষ নোটিফিকেশন। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দিই আবহাওয়ার খবর। মুর্শিদাবাদ জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। পরবর্তী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে বিশেষ কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী 2 দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন আবহাওয়ার খবর আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি অনন্দিতা ভট্টাচার্য। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে আপাতত গোটা রাজ্যে ভিবিজি রামজি আইন কার্যকর হচ্ছে। নবান্নে আজ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই দুই জেলায় মনরেগা প্রকল্পে একশো দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত চলায় আপাতত ওই দুই জেলায় নতুন এই প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য 50% করে খরচ বহন করবে। কেন্দ্রের কর্মসূচির আওতাতেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠকে বসেন। নবান্ন সংলগ্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়া বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে সব প্রকল্পকে রূপায়ণের উপর জোর দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ মেনে সঠিক সময়ে অফিসে আসার কথা বলা হয়েছে। আগের সরকারের সময় স্কুলের ইউনিফর্ম তৈরি নিয়ে যে দুর্নীতি হয়েছিল তা নিয়ে মুখ্যমন্ত্রী সোচ্চার হন। আগামী মাসে নীতি আয়োগের বৈঠক নিয়ে আজ কথা হয়েছে। বিধানসভায় চলতি অর্থবছরের বাকি আট মাসের জন্য বাজেট পেশের আগে প্রতিটি দপ্তরকে জুনের 10 তারিখের মধ্যে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের সচিবদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরের সচিব ও আমলাদের মধ্যে যোগাযোগ এবং সমন্বয় বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী আজ সন্ধ্যায় আলিপুরের সৌজন্য অডিটোরিয়ামে তাদের সঙ্গে নৈশ ভোজে মিলিত হবেন বলে জানা গেছে। রাজ্যে আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি আনা হবে বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সমীর ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যে জমি নীতি এবং ডেটা পলিসির প্রয়োজন। আধুনিক কৃষি বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কিছু নীতিগত পরিবর্তন করতে হবে, আনতে হবে নতুন জমি নীতি। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মীনা। 1998 ব্যাচের আইএএস আধিকারিক নীলম মীনা মনোজ কুমার আগরওয়াল স্থলে নির্বাচন কমিশন আজ নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করে তাকে অবিলম্বে দায়িত্ব নিতে বলেছে। এর আগে রাজ্য সরকারের তরফে 3 জন আইএএস আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মীনা, তন্ময় চক্রবর্তী এবং মমতা গোদারা বসু। শেষ পর্যন্ত নীলম মীনার নামে সিলমোহর দিল নির্বাচন কমিশন। শিলিগুড়ি দার্জিলিং মোড়ের পুর নিগমের উদ্যোগে তৈরি হওয়া বিশ্ব বাংলার লোগো ভেঙে ফেলা হল আজ। এই লোগোটি আজ সকালে প্রশাসনের উপস্থিতিতে ভাঙা হয়। শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদ শোভা সুব্বা জানান, রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনেই বিশ্ব বাংলার লোগোটি ভেঙে ফেলা হয়েছে। উত্তর দিনাজপুরের ডালখোলায় এক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ দুই মহিলাকে আটক করে তল্লাশি চালালে তাদের ব্যাগ থেকে 11 কেজি গাঁজা উদ্ধার হয়। ওই দুই মহিলা শিলিগুড়ি থেকে ডালখোলার দিকে আসছিল। পুলিশ সূত্রের দাবি, উদ্ধার হওয়া ওই মাদকের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবার সম্ভাবনা। সোনাছুরিহাটের মূল বাজার এলাকায় চার চাকা গাড়ির প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা জঙ্গলের সীমানা ঘেঁষে খাল কেটে রাস্তা বন্ধ করল। পাশাপাশি হোটেল রিসর্টের বিজ্ঞাপনের সাইনবোর্ডও উপড়ে ফেলা হয়। বিভাগীয় বন আধিকারিক রাহুল কুমার বলেন, জঙ্গলে গাড়ি ঢোকার আটকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আরও কি কি পদক্ষেপ নিলে জঙ্গল বাঁচানো যাবে তাও ভেবে দেখা হচ্ছে। মালদার আমের বাজারে সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ APEDA ও CISHKVK এর যৌথ উদ্যোগে মালদার ইংলিশ বাজারে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল আম চাষী ও রপ্তানিকারকদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ বৃদ্ধি করা এবং আমের বিপণন ও মূল্য শৃঙ্খল উন্নয়নের চ্যালেঞ্জগুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা করা। এই আলোচনা সভায় কৃষক, রপ্তানিকারক এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জলপাইগুড়ি মাল ব্লকের ওদলাবাড়ির বিধানপল্লী ও হাসপাতাল পাড়া এলাকায় পাগলাকুরুর তাণ্ডবে 5 মহিলা সহ অন্তত 8 থেকে 10 জন জখম হয়েছেন। গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বিধানপল্লীর বাসিন্দা শিখা দে সরকারের একটি গরু কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, গরুটিকে সম্ভবত কোনো পাগলা কুকুরে কামড়েছিল। গত শনিবার সন্ধ্যার পর আচমকাই গোয়ালঘর থেকে বেরিয়ে পড়লে এই বিপত্তি ঘটে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7:35।
1: শুনলেন গ্রামীণ সংবাদ, রেমা করে শোনানো হলো আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz। পরবর্তী অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক গান। প্রথমে শিল্পী ফেরদৌস আরা।

গানটি শুনলেন ফেরদৌস আরা বেগমের কণ্ঠে, শুনছেন ভক্তিমূলক গান। পরের শিল্পী জোজো।

গানটি শুনলেন মনোমোহন ভট্টাচার্যের কণ্ঠে, আর এর সঙ্গে শেষ হলো আজকের ভক্তিমূলক গানের অনুষ্ঠান। আজকের শিল্পীরা ছিলেন মনোমোহন ভট্টাচার্য, জজো এবং ফেরদৌস আরা। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্সে। এখন অতুল প্রসাদের গান, প্রথমেই শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, শুনছেন অতুল প্রসাদের গান, পরের শিল্পী সন্তোষ সেনগুপ্ত।

0: গানটি শুনলেন গায়ত্রী বসুর কণ্ঠে। আর এর সঙ্গেই শেষ হলো আজকের অতুল প্রসাদের গানের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। স্টুডিওর ঘড়িতে এখন সন্ধে 7:10। সুতরাং আমাদের সকল পত্রবন্ধু এবং শ্রোতাবন্ধুদের প্রতি অভিনন্দন আর শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যা। প্রথমেই বিজ্ঞাপন।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিবি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।
2: দশ লাখের লটারি জিতেছি আমি।
3: থেকে সাবধান,
2: কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

প্রিয় শ্রোতা বন্ধু, বৈশাখের পয়লায় নতুন ক্যালেন্ডার অথবা নতুন বছরের পঞ্জিকাটি হাতে পাওয়া মাত্রই পাতা উল্টে খুঁজতে থাকি এই 25শে বৈশাখ এবার বাংলা ইংরেজি একই দিনে হয়েছে তো, দেখো তো কোন বার পড়েছে। আসলে নানান জায়গায় নানান অনুষ্ঠান, কারণ তিনি যে আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। সুখ দুঃখের টানা পড়েনে, মৃত্যু নিয়ে ভয়, সকল করি জয় যদি তুমি এসে আধারে হাতটি খানি ধরো। তাই তো বলি, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। মাত্র 150 শব্দে প্রাণের ঠাকুরের কথা লিখুন, লিখুন আপনার অনুভব, পাঠান আমাদের দপ্তরে, চিঠি লিখুন আমাদের আজ সন্ধ্যার ঠিকানায়, আজ সন্ধ্যা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক 742101। এছাড়া লিখতে পারেন আমাদের ইমেলেও, আমাদের ইমেল আইডি ছোট হাতের আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com।

প্রিয় আজ সন্ধ্যা, তোমার প্রতি আমার রইল অপরিসীম শ্রদ্ধা। সাহিত্যে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তোমার প্রবেশ নেই। তুমি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, দার্শনিক, গল্পকার, নাট্যকার, চিত্রশিল্পী ইত্যাদি কতই কত কি। শ্রদ্ধাঞ্জলি কোথায় অর্পণ করব বলো তুমি? কবি রবীন্দ্রনাথ, বাঙালির মননে চিত্রণে তুমি নিত্য জাগ্রত। শোকে, সন্তাপে, বিষাদে, বেদনায় তুমি সান্ত্বনাদাত্রী। বাধা, বিঘ্ন, ভয়, বিপদে তোমার বাণী আমাদের পাথেয়। তুমি মৃত্যুঞ্জয়ী, শত শত সৃষ্টিকর্মে তুমি আমাদের ছায়াতরু, পরমাশ্রয়। তুমি দার্শনিক, তোমার বাণী, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন জাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। দুঃখ, যন্ত্রণা, কষ্টে তুমি ভরসা, তোমার মতো আর কেউ নেই। তোমার মতে আনন্দ থেকেই জীবনের সৃষ্টি, আর আনন্দেই জীবনের লয়, আনন্দধারা বহিছে ভুবনে। তুমি জগৎ, জীবন, প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসতে শিখিয়েছ, তাই তুমি বলতে পারো মরণ রে তুমি মম শ্যাম সমানা। মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে। তুমি তো প্রেমের ঠাকুর, পূজার ঠাকুর, চিরানন্দ, চির অবলম্বন, তোমাকে শত শত কোটি প্রণাম। এভাবেই শুভেচ্ছা দিয়ে চিঠি শেষ করেছেন আশিস চক্রবর্তী। লিখেছেন পশ্চিম মেদিনীপুর, দাঁতন, শ্রীকৃষ্ণপুর থেকে। যাব পরের চিঠিতে। পরের চিঠি লিখেছেন মলয় কুমার বিশ্বাস, কৃষ্ণনগর, নদিয়া থেকে। তবে তার আগে আসুন আমরা চলে যাই একটি রবীন্দ্রসঙ্গীতে, শিল্পী আশা ভোঁসলে।

প্রিয় শ্রোতা বন্ধু, আশা ভোসলের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের পর এবারে আমরা চলে যাব আজকের আজ সন্ধ্যার শেষ চিঠিতে। আজকের শেষ পত্র বন্ধু মলয় কুমার বিশ্বাস লিখছেন আজাদহীন সড়ক ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন। মলয়বাবু লিখছেন, তোমার বিষয় ভাবনার কথা লিখতে বসে যাঁকে নিয়ে ভাবনা তাঁরই চরণে জানাই শত শত আভূমি প্রণাম সেই জীবন দেবতাকেই। তিনি আর কেউ নন, আমাদের প্রাণের কবি গুরুদেব রবীন্দ্রনাথ। তিনি তো সকলের বটবৃক্ষের ছায়া, তাঁর আশ্রয়ের ভূগোলে পার্থিব যাতনা আর অপার্থিব আনন্দ একই মোহনায় মিশে গেছে। তাঁর সাহিত্য, গান এবং শিক্ষা দর্শনের ফলিত রূপ শান্তিনিকেতনের তপোবন শিক্ষা, যেখানে চার দেওয়ালের বাইরে গাছতলায় প্রকৃতির সান্নিধ্যে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ব্যবস্থা, যা আজও ভাবলে অবাক লাগে কি তার দর্শন চিন্তা, কত বড় দূরদর্শী ছিলেন তা কল্পনাতীত। তিনি আমাদের হৃদয়সনে জাগ্রত রূপে বিরাজমান, তাঁকেই আশ্রয় করে প্রাণের সঞ্জীবনী সুধা খুঁজে পায়। সকলের ভরসা হয়ে আছেন এবং থাকবেনও চিরকাল। কোনো ক্ষুদ্রতা, কোনো নিচতা আকাশের মতো উদার। তিনি বিশ্বচেতনাকে বস্তু জগতের আগুনে পুড়ে ছাই হতে দেননি। পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কেও বহু পূর্বে সচেতন করেছিলেন এই

ঋষি কবি তথা মহান দার্শনিক কবি ধ্রুবতারা হয়ে তাঁর অপরিসীম সৃষ্টির সম্ভারে বটবৃক্ষের ছায়ারূপে পরিবেশ সংকটের সময়েও তাঁর ভাবনা আজও সমান প্রাসঙ্গিক। তাঁকে নিয়ে ভাবনা করা অসম্ভব, তিনি তো সকলের জীবন দেবতা হয়ে আছেন, সকলের অন্তরে হৃদয়ে আছেন এবং থাকবেন। প্রকৃতির প্রতিশোধের কথাও তিনি বলে গেছেন, পুনরায় তার অসীম চরণে জানায় আভূমি কোটি কোটি প্রণাম। সবাই সুস্থ ভালো থাকুন এই কামনায় বিনম্র নিবেদনে মলয় কুমার বিশ্বাস, আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন। অনেক অনেক ধন্যবাদ, আবারও লিখবেন কেমন।

প্রিয় শ্রোতা বন্ধু, হাতে আর সময় নেই আশা ভোসলের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতেই আজকের আসর থেকে বিদায় নেব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আবুল সাইদ আজম। আমার পক্ষ থেকে রইল আপনাদের সকলের জন্য আন্তরিক শুভকামনা। আশা করব যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিনম্র আবেদন করব, আহ্বান করব আমাদের আসন্ধার দপ্তরে চিঠি পাঠানোর জন্য। ঠিকানা তো আপনাদের সবার জানা।

নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0: কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গলে এখনো এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকলো, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
1: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা, কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনো কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
2: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: দ্য প্রিকনসেপশন এন্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশন অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বণ্টনকে সমর্থন করুন।
1: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসুন, আসুন নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
0: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান, কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
3: শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
4: আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর এবং স্থানীয় সংবাদ আর কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। মোট 131 জন প্রাপকের মধ্যে আজ 66 জনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীর বৈঠক আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হবে। উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। দেশে বাণিজ্যিক ও গৃহস্থের প্রয়োজনে ব্যবহৃত এলপিজি গ্যাসের সরবরাহের কোনো ঘাটতি নেই। দৈনিক উৎপাদনের পরিমাণ 50,000 টন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। ইবোলা রোগ প্রতিরোধে ও নজরদারি আরও দৃঢ় করতে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এবছরের জন্য 66 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। দুজনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনেতা স্ত্রী এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তি বেহালা বাদক ডক্টর এন রাজনকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এছাড়া শিল্পক্ষেত্রে অবদানের জন্য ডক্টর আর গণেশ, বাণিজ্য ও শিল্পক্ষেত্রে অবদানের জন্য শিল্পপতি উদয় সুরেশ কুমার কোটাক এবং চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর কাল্লিপাত্তি রামাস্বামী পালাইস্বামীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভুল্লার এবং বিশিষ্ট তবলা শিল্পী কুমার বোস। অনুষ্ঠান চলাকালীন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 2026 সালের জন্য রাষ্ট্রপতি মোট 131 পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে রয়েছে 5 পদ্মবিভূষণ, 13 পদ্মভূষণ এবং 113 পদ্মশ্রী পুরস্কার। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। সুপ্রিম কোর্ট আজ নিট পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বারবার ঘটে চলা ত্রুটি বিচ্যুতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আদালত মন্তব্য করেছে যে এটি অত্যন্ত দুঃখজনক যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগের প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে এ ব্যাপারে জবাব তলব করেছে। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনটিএ কে সরিয়ে অন্য কোনো শক্তিশালী স্বশাসিত সংস্থা গঠন করার উদ্দেশ্যে সম্প্রতি সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা করা হয়েছিল। শুনানি চলাকালীন আদালত এনটিএ কে নির্দেশ দিয়েছে যেন তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে এ নিয়ে হলফনামা দাখিল করে। ওই হলফনামায় এজেন্সির কার্যপদ্ধতির আমূল সংস্কারের লক্ষ্যে গত বছর ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণের নেতৃত্বে গঠিত একটি কমিটি যেসব সুপারিশ করেছিল সেগুলোর কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তার বিস্তারিত বিবরণ থাকতে হবে। পিটিশনগুলোতে অভিযোগ করা হয়েছে যে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা 22 লক্ষেরও বেশি শিক্ষার্থীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে। মামলাগুলিতে আগামী পরীক্ষাগুলোর তদারকির জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যবেক্ষণ কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। এনটিএ জানিয়েছে ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজির সংশোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। তিনি এও উল্লেখ করেন, গত 4 দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।
1: রিফাইনারি প্রোডাকশন এলপিজি কা ইনক্রিজ কিয়া গয়া হ্যায় ইট ইজ টচিং অ্যারাউন্ড 50,000 টন পার ডে নাও। এলপিজি ঘরেলু কুকিং গ্যাস কি সাপ্লাই কে লিয়ে লগভগ পিছলে 4 দিনো মে 1.72 করোড় সিলিন্ডার্স কি ডেলিভারি কি গই হ্যায় অর 95% জো ডেলিভারি হুই হ্যায় ও ডেলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গই হ্যায়। 5 কিলো কে সিলিন্ডার পিছলে 4 দিনো মে লগভগ 1,96,000 সেল হুয়ে হ্যায়।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন, তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে মন্ত্রক। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ হিমাচল প্রদেশের 1,947 কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক প্রকল্পগুলোর গুণমান এবং রক্ষণাবেক্ষণের অগ্রগতি পর্যালোচনা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গড়করি প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা, গুণমান পর্যবেক্ষণ জোরদার করা এবং পরিকাঠামো স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে আধুনিক নির্মাণ পদ্ধতি অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি মহাসড়কে যাতায়াতের অভিজ্ঞতা বা রাইডিং কোয়ালিটি উন্নত করা এবং গুরুত্বপূর্ণ করিডোরগুলোতে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তর ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। সেদেশের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত 119 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে ইবোলা ভাইরাস রোগ প্রতিরোধের লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা পর্যালোচনা করেছেন। মন্ত্রকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শ্রী নাড্ডা নির্দেশ দেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থল সীমান্ত ক্রসিং সহ দেশের সমস্ত প্রবেশপথে ইবোলা শনাক্তকরণের ব্যবস্থা চালু করতে হবে। তিনি সবাইকে সম্পূর্ণ সতর্ক তৎপর থাকার নির্দেশ দেন। মন্ত্রী ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে নির্দেশ দিয়েছেন যেন রোগ শনাক্তকরণ, পরীক্ষা এবং নজরদারির জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সর্বদা প্রস্তুত রাখা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো ঘটনা রিপোর্ট করা হয়নি। 2024 সালে দিল্লির যন্তরমন্তরে একটি বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনার দায়ের করা একটি মামলায় দিল্লির একটি আদালত আজ কংগ্রেস নেত্রী আলকা লাম্বাকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার লাম্বাকে দোষী ঘোষণা করেন। আগামী 5ই জুন তাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য পেশ করতে বলা হয়েছে। তামিলনাড়ুতে বিরোধী দল এআইএডিএমকে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আজ এক নাটকীয় মোড় নিয়েছে। দলের প্রবীণ নেতা এসপি ভেলুমানের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর 3 জন বিধায়ক বিধানসভা থেকে পদত্যাগ করে ক্ষমতাসীন দল তামিলগা ভেত্রি কাজাকাম টিভিকেতে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লিতে নকশাল সন্ত্রাস পরাজিত শীর্ষক একটি বইয়ের উদ্বোধন করেন। বইটি লিখেছেন বিজেপি নেতা তুহিন এ সিনহা। অনুষ্ঠানে মন্ত্রী নকশালপন্থী হিংসার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের বিষয়টি তুলে ধরেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের বেশ কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, বর্তমানের সংঘাত অবসানের বিষয়টিকে কেন্দ্র করেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তিনি আরও বলেন, পারমাণবিক ইস্যু নিয়ে এখনও কোনো আলোচনা শুরু হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। রুবিও বলেছেন, চলতি বছরের শুরু থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি সরবরাহ করা হয়, কাজেই দ্রুত সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বার করতে হবে। তিনি বলেন, লেবাননের স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে। বাংলাদেশে আজ ভোররাতে টাঙ্গাইল জেলার যমুনা সেতুর পূর্ব দিকে যমুনা অভিমুখী রাস্তায় লোহার রড বোঝা একটি ট্রাক উল্টে গিয়ে অন্তত 15 জন নিহত এবং আরও প্রায় 10 জন আহত হয়েছেন। পুলিশ ও জেলা প্রশাসন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটি এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন

নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ক্ল্যারিওনেট, শিল্পী তপন নট্ট, 9:30 নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল, অংশগ্রহণে ডক্টর বাধন সেনগুপ্ত ও অনন্য মজুমদার বাগচি, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায় এবং প্রযোজনা বাংলা কথিকা বিভাগ। শুনবেন প্রথম পর্ব রাত 10:00 ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রিয়া চট্টোপাধ্যায়।

শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা সঞ্জয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। রাত 8টায় ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান স্পটলাইট, 9:16 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন কণ্ঠ সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা শর্মা, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

0: বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহৎ দান। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত

0: আকাশবাণী কলকাতা, এখন বিজ্ঞাপন, এরপর খবর।
1: এই যে প্রতিদিন সংসার চালানোর খরচটা দিন,
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দিব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: ঘরে ঘরে সূর্য ঘর।
4: এবার কি করবে? আছে তো ফ্রি ওয়াইফাই।
5: বোকা, সুধরে যা।
4: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই, মানে জালিয়াতিকে বলো বাই বাই। আরবিআই এ কথা বলে,
6: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। আজ এরাজ্যের

0: জনের হাতে এই সম্মান তুলে দেয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠক করেছেন। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন 1998 ব্যাচের IAS আধিকারিক নীলাম মিনা। অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হলেও আজ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে বিস্তারিত খবরে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া 131 জনের মধ্যে আজ 66 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গের 6 জন আজ সম্মান গ্রহণ করেন। বিশিষ্ট কাঁথা সেলাই শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, উদ্ভিদ শিক্ষা ও পরিবেশবিদ প্রফেসর গম্ভীর সিং ইয়োনজোন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডল, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বেনারস ঘরানার তবলা শিল্পী কুমার বোসকে আজ সম্মানিত করা হয়। এরা সকলেই পদ্মশ্রী প্রাপক। এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার ও অভিনেতা হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে নতুন ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। নবান্নে আজ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই দুই জেলায় মনরেগা প্রকল্পে 100 দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে তদন্ত চলায় আপাতত এই দুই জেলায় নতুন প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য 50% করে খরচ বহন করবে। কেন্দ্রের কর্মসূচির আওতাতেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে জানান তিনি। এদিকে রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসেন। নবান্ন সংলগ্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়া বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে সব প্রকল্পকে রূপায়ণের উপর জোর দেওয়া হয়েছে। আগে সরকারের সময় স্কুলে ইউনিফর্ম তৈরি নিয়ে যে দুর্নীতি হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী সোচ্চার হন। বিধানসভায় চলতি অর্থ বছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশের আগে প্রতিটি দপ্তরকে জুনের 10 তারিখের মধ্যে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের সচিবদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এদিকে আগামী মাসের 11 তারিখ নীতি আয়োগের বৈঠক নিয়ে আজ আলোচনা হয়। ওই বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী নতুন দিল্লি যাবেন। রূপান্তরকামীদের জন্য চালু থাকা প্রকল্পগুলির সুবিধা যাতে সহজেই তাদের হাতে পৌঁছয় তা নিশ্চিত করতে আজ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান আগামী দিনে তিনি রূপান্তরকামীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন। কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্প এই রাজ্যে এতদিন কেন চালু করা হয়নি তা দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। রাজ্যে আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি আনা হবে বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যে জমি নীতি এবং ডেটা পলিসির প্রয়োজন। আধুনিক বিশ্বে বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কিছু নীতিগত পরিবর্তন করতে হবে, আনতে হবে নতুন জমি নীতি।
1: এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জমি নীতি একটা নিয়াসা প্রয়োজন আছে, আমাদের ডেটা পলিসি প্রয়োজন আছে। আধুনিক পৃথিবীতে আমরা যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে।
0: কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ উত্তর চব্বিশ পরগনার বরানগরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস NILD-তে 8টি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন। দিব্যাঙ্গ শিশু ও ব্যক্তিদের চিকিৎসার সুবিধাতে ড্রাইভিং সিমুলেটর, 2টি অ্যাম্বুলেন্স এবং 1টি অফিস গাড়ি, স্বল্প দৃষ্টি মূল্যায়ন ক্লিনিক, কম্বিনেশন থেরাপি ইউনিট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ইউনিট ও বুদ্ধিগত দিব্যাঙ্গজনদের জন্য 1টি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন তিনি। গোটা প্রতিষ্ঠান ঘুরে দেখে মন্ত্রী প্রতিষ্ঠানের কাজকর্ম খতিয়ে দেখেন। রোগীদের মধ্যে ফল বিতরণ ছাড়াও প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। মন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনদের সার্বিক বিকাশে এই প্রতিষ্ঠান কাজ করে চলেছে।
2: कोलकाता का हमारा जो एनआईएलडी है, नेशनल इंस्टीट्यूट है, इस इंस्टीट्यूट के विजिट के दौरान मैंने देखा यहाँ पर बच्चों को, चाहे वो इंटेलेक्चुअल डिसेबल्ड बच्चे हों, चाहे वो दिव्यांग बच्चे हों, डिपेंडेंट बच्चे हों, उनकी क्षमताओं का विकास करके, कुछ लो विजन वाले बच्चे भी हैं, तो ऐसे सारे बच्चों के अलग अलग क्षेत्र में उनकी पहचान करके उन बच्चों का विकास मनोवैज्ञानिक ढंग से, साइकोलॉजिकल ढंग से, फिजियोथेरेपी, स्किल ट्रेनिंग दे करके, ऐसी बहुत सारी एक्टिविटीज यहाँ पर चलाई जाती है।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা। 1998 ব্যাচের আইএএস আধিকারিক নীলম মিনা মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। নির্বাচন কমিশন আজ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে তাঁকে অবিলম্বে দায়িত্ব নিতে বলেছে। এর আগে রাজ্য সরকারের তরফে তিনজন আইএএস আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোতারা বসু। শেষ পর্যন্ত নীলম মিনার নামে শিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ, মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্য সচিব পদে যোগ দেওয়ার পর থেকে নতুন সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। ইতিমধ্যে মুর্শিদাবাদে অনুপ্রবেশের অভিযোগে আটক তিন বাংলাদেশী নাগরিককে লালগোনায় পদ্মা ভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। অন্যদিকে মালদার ইংরেজ বাজারের চন্দন পার্কের হোল্ডিং সেন্টারে বাংলাদেশী হিসেবে চিহ্নিত তিন মহিলাসহ নজনকে রাখা হয়েছে। হুগলির পান্ডুয়া থেকে এদের আটক করা হয়েছিল। উল্লেখ্য, 23 তারিখ বিজ্ঞপ্তি জারি করে অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দেয় রাজ্য সরকার। আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। পরে সামাজিক মাধ্যমের এক পোস্টে বিধায়ক এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করেছেন। ক্ষমতা চলে যাওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর মতোই সর্বহারা বলে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, আরজি করের ঘটনায় রাজ্য সরকার ইতিমধ্যে তিনজন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে। সাসপেন্ড করা হয়েছে ওই হাসপাতালের রেডিওলজিস্ট অভিক দেকেও। পুরসভার নির্দেশে বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলার নোটিশ পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ বিকেলে কলকাতা পুলিশের আধিকারিকরা যান। কিছুক্ষণ পর একটি এলইডি মনিটর নিয়ে বেরিয়ে যান তারা। জানা গেছে, নজরদারির জন্য ব্যবহৃত সিসিটিভির মনিটর হিসেবে সেটিকে কাজে লাগানো হতো, তবে পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যুতে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। বারংবার শরীর খারাপ বলা সত্ত্বেও ওই শিশুকে বেঞ্চে মাথা নিচু করে বসে থাকার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। সারাদিন এভাবেই থাকার পর ছুটির সময় ভারী ব্যাগ নিয়ে বেরোনোর সময় সিঁড়ি থেকে পড়ে যায় সে। 10 দিন হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল তার মৃত্যু হয়। এরপরই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। স্কুলের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। রাজ্যের সরকার বদলের পর থেকেই বিভিন্ন পুরসভায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা পদত্যাগ করছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার 8 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আজ মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার 23টি ওয়ার্ড নিয়ে গঠিত উত্তর ব্যারাকপুর পৌরসভায় একযোগে ইস্তফা দিয়েছেন 15 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। এর আগে 3 জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হলেও আজ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আজও আগামীকাল বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আবার পড়ছি, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও ওই দিন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বুধবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। ভারতীয় ভাস্কর্যে আধুনিকতার অন্যতম পথিকৃৎ রামকিঙ্কর বেইজের আজ 120তম জন্মবার্ষিকী। 1906 সালে 25 মে পশ্চিমবঙ্গে বাঁকুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নিজের শিল্পচর্চাকে থামাতে দেননি রামকিঙ্কর। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। আজ এরাজ্যের 6 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে রিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10।
3: राष्ट्रपति द्रौपदी मुर्मू ने आज राष्ट्रपति भवन में आयोजित नागरिक अलंकरण समारोह में वर्ष 2026 के लिए 66 जानी मानी हस्तियों को पद्म पुरस्कारों से सम्मानित किया। इनमें से 2 हस्तियों को पद्म विभूषण, 6 को पद्म भूषण और 58 को पद्मश्री से सम्मानित किया गया। जाने माने फिल्म अभिनेता धर्मेंद्र सिंह देओल को कला के क्षेत्र में उनके योगदान के लिए मरणोपरांत पद्म विभूषण से सम्मानित किया गया। अभिनेता की पत्नी और लोकसभा सदस्य हेमा मालिनी ने ये पुरस्कार ग्रहण किया। वायलिन वादक डॉक्टर एन राजम को भी पद्म विभूषण से सम्मानित किया गया। उत्तराखंड के पूर्व मुख्यमंत्री और महाराष्ट्र के पूर्व राज्यपाल भगत सिंह कोश्यारी, शतावधानी डॉक्टर आर के गणेश, उदय सुरेश कुमार और डॉक्टर कलीपटे रामासामी पाई स्वामी को पद्म भूषण से सम्मानित किया गया। जिन प्रतिष्ठित हस्तियों को पद्मश्री से सम्मानित किया गया उनमें भारतीय महिला क्रिकेट टीम के कप्तान हरमप्रीत कौर भुल्लर, तागा राम भील, रतिलाल मोहनलाल बोरीसागर, स्वामी ब्रह्मदेव और कुमार बोस शामिल हैं। समारोह के दौरान उपराष्ट्रपति सीपी राधाकृष्णन, प्रधानमंत्री नरेंद्र मोदी, केंद्रीय मंत्री अमित शाह, गजेंद्र सिंह शेखावत और एचडी कुमार स्वामी सहित कई अन्य गणमान्य व्यक्ति भी उपस्थित थे। वित्त मंत्री धर्मेंद्र प्रधान ने सभी राज्यों और केंद्र शासित प्रदेशों को पत्र लिखकर 21 जून को होने वाली नीट यूजी 2026 की पुनर्परीक्षा के सुरक्षित, सुचारू और सफल संचालन का आह्वान किया है। श्री प्रधान ने देश भर के सभी मुख्यमंत्रियों, उपराज्यपालों और प्रशासकों से इस संबंध में सहयोग मांगा है। वित्त मंत्री निर्मला सीतारामन ने पश्चिम एशिया संघर्ष के चलते ईंधन, उर्वरक और विदेशी मुद्रा पर विशेष ध्यान देने का आह्वान किया है। उन्होंने कहा है कि देश की अर्थव्यवस्था लचीली बनी हुई है। श्रीमती सीतारामन ने आज मुंबई में लघु उद्योग विकास बैंक की 37वीं वर्षगांठ के कार्यक्रम में सूक्ष्म, लघु और मध्यम उद्यम क्षेत्र के पारिस्थितिकी तंत्र को मजबूत करने और ग्रामीण उद्योगों के आधुनिकीकरण में तेजी लाने के उद्देश्य से कई पोर्टल तथा पहलों का शुभारंभ किया। श्रीमती सीतारामन ने कहा कि वैश्विक चुनौतियों के बावजूद घरेलू विकास को सुरक्षित रखने के लिए भारत की नीतिगत प्रतिक्रिया को सावधानीपूर्वक संतुलित किया गया है। सरकार देश में पेट्रोलियम उत्पादों की सुचारू आपूर्ति सुनिश्चित करने के लिए हर संभव प्रयास कर रही है। पश्चिम एशिया संघर्ष पर आज नई दिल्ली में आयोजित अंतर मंत्रालय संवाददाता सम्मेलन को संबोधित करते हुए पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय की संयुक्त सचिव सुजाता शर्मा ने ये बात कही
4: कि रिफाइनरी प्रोडक्शन एलपीजी का इंक्रीज किया गया है एंड इट इज टचिंग अराउंड 50,000 टन पर डे नाउ। एलपीजी घरेलू कुकिंग गैस की सप्लाई के लिए लगभग पिछले 4 दिनों में 1.72 करोड़ सिलेंडर्स की डिलीवरी की गई है और 95% जो डिलीवरी हुई है वो डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई है। 5 किलो के सिलेंडर पिछले 4 दिनों में लगभग 1,96,000 सेल हुए हैं।
3: विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने कहा कि क्षेत्र में स्थित भारतीय दूतावास प्रवासी भारतीयों के कुशल मंगल के लिए लगातार उनके संपर्क में है।
5: Several key agreements were signed.
6: यात्रा के दौरान कई महत्वपूर्ण समझौतों पर हस्ताक्षर किए गए। इससे भारत की ऊर्जा सुरक्षा को मजबूती मिली है, विशेष रूप से एलपीजी की आपूर्ति सुनिश्चित करने और देश के पेट्रोलियम भंडार को सुदृढ़ करने में इन समझौतों की अहम भूमिका रहेगी। इसके साथ ही निवेश से जुड़े समझौते भी किए गए। इससे संयुक्त अरब अमीरात और भारत के बीच विभिन्न क्षेत्रों में नए अवसरों का प्रभाव बढ़ेगा। इसके अतिरिक्त रक्षा क्षेत्र में रणनीतिक साझेदारी के लिए एक रूपरेखा समझौते पर भी हस्ताक्षर किए गए।
5: Which is again given a boost to our defense partnership with UAE.
3: उर्वरक विभाग के अपर सचिव अपर्णा शर्मा ने बताया कि देश में उर्वरकों का भंडार संतोषजनक बना हुआ है। राष्ट्रीय जांच अभिकरण ने आज जम्मू कश्मीर में प्रतिबंधित जमात इस्लामी संगठन से जुड़े आतंकी वित्त पोषण मामले में 3 स्थानों पर तलाश अभियान चलाया। कश्मीर के श्रीनगर और शोपियां जिले के 3 स्थानों पर की गई जांच में कई आपत्तिजनक वित्तीय दस्तावेज और इलेक्ट्रॉनिक उपकरण बरामद किए गए हैं। नॉर्वे शतरंज प्रतियोगिता आज से नॉर्वे के ओस्लो में शुरू हो रही है। टूर्नामेंट भारतीय समयानुसार रात 8:30 बजे से शुरू होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।

রাগ প্রধান বাংলা গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজকের শিল্পীরা ছিলেন অরুণ ভাদুড়ি, বেগম আক্তার এবং সতীনাথ মুখোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠান আধুনিক বাংলা গান। প্রথমেই শিল্পী শচীন দেববর্মণ।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন আধুনিক বাংলা গান। সুন্দর মুখোপাধ্যায়ের পর এবারের গানের শিল্পী কবির সুমন।

শুনলেন বিবিধভারতীর অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠান আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর। আর কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হচ্ছে।

0: ये है विविध भारती राष्ट्रीय सेवा।
1: आकाशवाणी कोलकाता खबर पढ़ी अनिंदिता भट्टाचार्य। प्रथमे विशेष विशेष खबर। राष्ट्रपति द्रौपदी मुर्मू आज राष्ट्रपति भवने 66 जन के 2026 पद्म पुरस्कार सम्मानित कर शिल्प क्षेत्र असामान्य अवदान स्वीकृति स्वरूप विशिष्ट चलचित्र अभिनेता धर्मेंद्र सिंह देवल के मरणोत्तर पद्म विभूषण सम्मान भूषित कर। केंद्रीय अर्थमंत्री निर्मला सीतारामन पश्चिम एशिया संकटर मध्य देशर अर्थनीति के स्थितिशील रखते जालानी सार और विदेशी मुद्रा भाण्डारे ऊपर अधिकतर गुरुत्व आरोप आहवान जान। सरकार आज तरलीकृत पेट्रोलियम गैस जोगान और सरबराह नीति संक्रांत 2026 साल संशोधित निर्देश विज्ञप्ति जारी कर। जम्मू काश्मीर उत्तर बारामूला जिलार विख्यात पर्यटन केंद्र गुलमार्गे आटके पड़ा गंडोला केबल कार थेके प्राय 300 पर्यटक के उद्धार करा हुए छे। कोवाड गोष्ठीभुक्त देशगुलिर विदेशमंत्री बैठक आगामीकाल नतून दिल्ली अनुष्ठित होबे। अनूर्ध 23 एशियान कुस्ती प्रतियोगिताय भारत आज दुटी स्वर्ण पदक जीतेछे। आसछि विस्तारित खबरे। राष्ट्रपति द्रौपदी मुर्मू आज राष्ट्रपति भवने एक विशेष अनुष्ठाने पद्म पुरस्कार प्रदान करेछेन। पद्म विभूषण पद्म भूषण और पद्मश्री पावा 131 जनेर मध्य आज 66 जनेर हाते ए सम्मान तुले देवा हय। तादेर मध्य दुजन के पद्म विभूषण 6 जन के पद्म भूषण और 58 जन के विशिष्ट पद्मश्री सम्माने भूषित करा हुए छे। शिल्प क्षेत्रे असामान्य अवदान स्वीकृति स्वरूप विशिष्ट चलचित्र अभिनेता धर्मेंद्र सिंह देवल के मरणोत्तर पद्म विभूषण सम्माने सम्मानित करा हय। अभिनेतार स्त्री एवं लोकसभा सांसद हेमा मालिनी ए पुरस्कार ग्रहण करें। भारतेर किंबदंती बेहाला वादक डॉ एन राजाम के पद्म विभूषण सम्माने भूषित करा हुए छे। पद्मभूषण विभागे जनसेवा जनजीवन क्षेत्रे अवदानेर जन्य उत्तराखण्डेर प्राक्तन मुख्यमंत्री एवं महाराष्ट्रेर प्राक्तन राज्यपाल भगत सिंह कोश्यारी के ए पुरस्कारे भूषित करा हुए छे। जेसब विशिष्ट व्यक्तित्व के पद्मश्री सम्माने भूषित करा हुए छे तादेर मध्य रयेछेन क्रीड़ा क्षेत्रे अवदानेर जन्य भारतीय महिला क्रिकेट दलेर अधिनायक हरमनप्रीत कौर भुल्लार एवं शिल्प क्षेत्रे अवदानेर जन्य टागा रामविल। पश्चिमबंगेर 6 जन आज सम्मान ग्रहण करें। विशिष्ट काथा सेलाई शिल्पी तृप्ति मुखोपाध्याय, उद्भिद शिक्षा और परिवेशविद प्रफेसर गम्भीर सिंह यांजन, इंटरवेंशनल कार्डियोलॉजिस्ट डॉक्टर सरोज मंडल, अभिनेता प्रसेनजीत चट्टोपाध्याय और बेनारस घराना तबला शिल्पी कुमार बोस के आज सम्मानित करा हय। एरा सकलेई पद्मश्री प्रापक। एछाड़ाओ आजकेर अनुष्ठाने प्रख्यात नाट्य परिचालक नाट्यकार और अभिनेता हरिमाधव मुखोपाध्याय के मरणोत्तर पद्मश्री सम्माने भूषित करा हय। केंद्रीय अर्थमंत्री निर्मला सीतारामन पश्चिम एशिया संकटर मध्य देशर अर्थनीति के स्थितिशील रखते जालानी सार और विदेशी मुद्रा भाण्डारे ऊपर अधिकतर गुरुत्व आरोप आहवान जान। मुम्बईते आज क्षुद्र शिल्पोन्नयन बैंक अफ इंडियार 37 वर्षपूर्तिते श्रीमती सीतारामन एमएसएमई क्षेत्रे परिमंडल जोरदार करते एकगुच्छ कौशलगत प्रकल्प उद्बोधन करें। मंत्री बोलें आंतर्जातिक अस्थिरता सत्त्वेओ भारत नीतिगत सिद्धांत अभ्यंतरीण विकास के सुरक्षित रेखेछे।
2: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
1: সরকার আজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস যোগান ও সরবরাহ নীতি সংক্রান্ত 2026 সালের সংশোধিত নির্দেশের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে গৃহস্থালির এলপিজি উপভোক্তারা অতিরিক্ত ছাড় পাবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে এর অধীনে পাইপবাহিত গ্যাস বা পিএনজি সংযোগ পাওয়ার 30 দিনের মধ্যে উপভোক্তারা এলপিজি সংযোগ ছিন্ন করার জন্য আবেদন জানাতে পারবেন। পিএনজি চালু নেই এমন এলাকায় গ্রাহকরা ভবিষ্যতে এলপিজি সংযোগ পুনরায় চালু করার ব্যাপারে একটি ট্রান্সফার ভাউচার পাবেন। এই সংস্থানে মূলত বদলিযোগ্য চাকরিজীবী, ভাড়াটিয়া, শিক্ষার্থী বা বসবাসের স্থান বদল করতে হয় এমন ব্যক্তিদের জন্য সহায়ক হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8,00,000 বেশি পিএনজি সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। গত 4 দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে বলে শ্রীমতী শর্মা জানান।
3: রিফাইনারি প্রোডাকশন এলপিজি কা ইনক্রিজ কিয়া গয়া হ্যায় এন্ড ইট ইজ টচিং অ্যারাউন্ড 50,000 টন পার ডে নাও। এলপিজি ঘরেলু কুকিং গ্যাস কি সাপ্লাই কে লিয়ে লগভগ পিছলে 4 দিনো মে 1.72 করোড় সিলিন্ডার্স কি ডেলিভারি কি গই হ্যায় অর 95% জো ডেলিভারি হুই হ্যায় ও ডেলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গই হ্যায়। 5 কিলো কে সিলিন্ডার পিছলে 4 দিনো মে লগভগ 1,96,000 সেল হুয়ে হ্যায়।
1: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। সার বিভাগের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, দেশে সারের সামগ্রিক মজুত পরিস্থিতি বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত মেটানো নিয়েই আপাতত এখন আলোচনা চলছে এবং পরমাণু সংক্রান্ত বিষয়গুলি এই আলোচনার পরিসরে নেই বলে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই। তেহরানের তরফে আরও জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলি থেকে টোল আদায়ের কথা তারা ভাবছে না, বরং জাহাজগুলি যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে ওমানের সঙ্গে কথা চলছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে অজ্ঞাত জায়গায় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বসবাস করছেন বলে মার্কিন গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের অনুমান। তার সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্কেস্ট্রা, ড্যান্স বার, বিভিন্ন নাচের গ্রুপ, অশ্লীল নাচ গানের অনুষ্ঠান, ম্যাসাজ পার্লার, স্পা এবং বিভিন্ন সেলুনে শিশুদের কাজে লাগানো অবিলম্বে নিষিদ্ধ করার দাবিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিশ জারি করেছে। এ ব্যাপারে জাস্টিস রাইটস ফর চিলড্রেন্স অ্যালায়েন্স নামক এক সংগঠন শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্জলির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুতর। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা। 1998 ব্যাচের আইএএস আধিকারিক নীলম মিনা মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে, আজ সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশেই 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী মোতিকি তোশিমিৎসু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। জাপানের বিদেশমন্ত্রী মোতেকি তোশিমিৎসু আজ কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
4: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
1: শ্রীলঙ্কায় তুমুল ঝড় বৃষ্টিতে প্রায় 80,000 মানুষ ক্ষতিগ্রস্ত, একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। দুর্যোগ আরও বাড়তে পারে বলে সেদেশের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে, এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। ভিয়েতনামের দানাঙে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারত আজ দুটি স্বর্ণপদক জিতেছে। 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে অক্ষয় তানাজি ধীরে ইয়াল্লামান আমাঙ্গেল দিয়েফকে 4-2 ব্যবধানে পরাজিত করে শীর্ষস্থান দখল করেন। এদিকে 97 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভিকিও সেরজত প্রণবের বিরুদ্ধে 7-5 ব্যবধানে জিতে স্বর্ণপদক জয় করেন। গোয়ার মারগাওয়ে আজ সন্ধ্যায় মহিলাদের সাফ কাপ ফুটবলে ভারত 11-0 গোলে মালদ্বীপকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জনকে 2026 পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
5: শুনলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন, গোপী গায়েন বাঘা বাইন ছায়াছবি থেকে শিল্পী অনুপ ঘোষাল।

0: তেরে রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক নম্বর,
0: এখানে খুশি যাইতে পাহাড়ি,
1: দুই নম্বর, দুই নম্বর,
0: টানে দাপা মাগারে তাকাইতে পারে,
1: তিন নম্বর।

0: কেবল পেটে বড় ভুক, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই যাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও
2: জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

পরের গানটি শুনুন, অনুসন্ধান ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

গানটি শুনলেন দ্বৈত কণ্ঠে অরুন্ধতী হোম চৌধুরীর সঙ্গে মান্না দে, সাথী ছায়াছবি থেকে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনুন হারানো সুর ছায়াছবি থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: দুটি দিকে গেছে দেখে।
1: এর সঙ্গে শেষ হলো আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz-এ। পরবর্তী অনুষ্ঠান মাটির সুর। এই অনুষ্ঠানের প্রথম শিল্পী মানসী পাল।

গানটি শুনলেন গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে, শুনছেন মাটির সুর। পরের শিল্পী স্বপন বসু।

গানটি শুনলেন নরেন পালের কণ্ঠে, শুনছেন মাটি সুর অনুষ্ঠানে লোকগীতি। এবারে শুনুন একটি ভাওয়াইয়া শিল্পী শুভবিলাস বর্মা।

গানটি শুনলেন অভিজিৎ বসুর কণ্ঠে, আর এর সঙ্গেই শেষ হচ্ছে আজকের মাটির সুর। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz। এখন জানিয়ে দিই আমাদের পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50 মিনিটে। শুরুতেই থাকবে ভক্তিমূলক গান, সেই সঙ্গে অমৃতবাণী। 6:20 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা খবর, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি পরপর 6:30 এবং 6:50 মিনিটে। 7:25 মিনিটে শুনবেন আবারও কলকাতা কেন্দ্রের বাংলা খবর, স্থানীয় সংবাদ 7:35 মিনিটে। বাংলা ছায়াছবির গান 7:45 মিনিটে। সকাল 8:00 অনুষ্ঠান শুভ সকাল। 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি খবর, 9:05 মিনিটে দিল্লি কেন্দ্রের ইংরেজি খবর, এবং 9:10 মিনিট থেকে শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। 9:30 মিনিটে আগামীকাল থাকবে একটি বিশেষ অনুষ্ঠান, সঙ্গীতালেখ্য তোরা সব জয়ধ্বনি কর। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 2:20 মিনিটে অনুরোধের আসর নজরুলগীতির। 3:00 আবারও দিল্লি কেন্দ্রের হিন্দি খবর, 3:05 মিনিটে ইংরেজি খবর, 3:10 মিনিটে দিনান্তিকা, বিবিধ ভারতীর অনুষ্ঠান 3:30 মিনিটে, বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 মিনিটে নজরুলগীতি, 5:30 মিনিটে কিষাণবাণী, 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি খবর, 6:05 মিনিটে কীর্তন।

গ্রামীণ সংবাদ শুনবেন 6:35, প্রিয় পল্লীগীতি 6:40, আজ সন্ধ্যায় 7:10। কলকাতা কেন্দ্রের বাংলা খবর 7:35, স্থানীয় সংবাদ 7:50, রাত 8:10 অনুষ্ঠান সুজন ইস্যু, আধুনিক বাংলা গান 8:40, রাত 9:00 নিউজ অ্যাট 9, 9:15 থেকে বিবিধভারতীর অনুষ্ঠান, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা খবর, 10:10 লাইভ ফোন ইন প্রোগ্রাম কথা ও গানে, রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী মুর্শিদাবাদ।

এখন একটি বিশেষ ঘোষণা। কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবর্ষে বহরমপুর নজরুল কমিটি আয়োজিত 46তম জন্মোৎসব অনুষ্ঠিত হবে আগামী 27, 29 এবং 30 মে 2026 বহরমপুর রবীন্দ্র সদনে প্রতিদিন সন্ধ্যে 6:30। অনুষ্ঠান উদ্বোধন করবেন কমিটির সভাপতি মাননীয় অধ্যাপক আবুল হাসনাত মহাশয়। ঘোষণাটি শুনলেন। এখন আবহাওয়ার খবর। জেলার অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পরবর্তী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অত্যাবশ্যকীয় জনসেবার সময়ের উদ্দেশ্যে বিশেষ কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী 2 দিনের আবহাওয়ায় সামান্য রদবদল হতে পারে। শুনলেন আবহাওয়ার খবর। আকাশবাণী মুর্শিদাবাদ স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:10। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 5:50। জয় হিন্দ।